মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM Rainbow এই মুহূর্তে আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীতের কথায়, রবীন্দ্র গানে এই মুহূর্তে রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সময়টা টিকটিক করতে করতে যখন এগিয়ে চলেছে, তখন অনেকগুলো গান শোনার পরেই তখন মনে হয় এই যে রবীন্দ্র গান, যা আমাদের মনের মাঝে এক অদ্ভুত জায়গা করে নিয়েছে, যে জায়গায় মনে হয় এই একেবারে ভোরবেলা, সত্যি তাই হালকা শিশির, আর আকাশের যখন একটু একটু করে বদলাচ্ছে আকাশের পরিস্থিতি, প্রচণ্ড বৃষ্টির পরে হালকা মেঘ, ভেজা তুলোর মতো মেঘ, নীল আকাশ, মনটাকে একেবারে অন্যরকম করে দেয়। কারণ শিউলি ফুলের গন্ধ কিন্তু একটু একটু করে বাড়তে শুরু করেছে, মন আমাদের একেবারেই অন্যরকম হয়ে আছে। কারণ সেটা পুজো পুজো গন্ধ, এর মধ্যেই আমরা পেয়েছি, আর সেখানেই কেমনভাবে যেন আমাদের মনের মাঝে সেই যে নয়ন ভুলিয়ে তিনি চলে আসেন আমাদের মাঝখানে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে একেবারে সকালের গান, মনের মনি কোঠায় থাকা রবীন্দ্রসঙ্গীত আনন্দধ্বনি অনুষ্ঠানে শুনছেন এই মুহূর্তে।

অমূল ধবল পালে লেগেছে এমনই হাওয়া, তার গান আমাদের সত্যি অদ্ভুত মাতিয়ে রাখত। আমরাও ভাবতাম এই যে অদ্ভুত এক সময়, যে সময়ে অদ্ভুত পালে আমাদের হাওয়া লেগেছে, আমাদের মনে প্রাণে হাওয়া লাগে, মনে প্রাণে আমাদের অদ্ভুত এক সময়ের আমাদের মনের মধ্যে এনে দেয়। এই সময়টা ভাবতে শেখায় এই সকালে। প্রকৃতি যখন অন্য কথা বলে তখন আমরাও ভাবি সত্যি আমাদের কাছে এরকম কত কথাই আছে, কত কিছুই আছে আমাদের জানার বোঝার। আর সেটা বুঝতে বুঝতেই ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানিয়ে দেয় সময় কিন্তু একদম শেষ। তাই আজ আপাতত থামতেই হচ্ছে, আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে গান শুনতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর এই গানটি শুনতে শুনতেই আপাতত বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: আকাশবাণী কলকাতা 100.1 এফএম গোল্ড, আপনি টিউন করেছেন। এই মুহূর্তে স্টুডিওর এ প্রান্তে রয়েছে দেবারতী, আপনাদের সঙ্গে প্রভাত বিনা অনুষ্ঠানে। বেশ অনেকগুলো দিন পর, বা বলা যায় বেশ কয়েকটা মাস পর, আজ আবারও আপনাদের সঙ্গে দিনের শুরুটা হল। শুরুতেই রইল একটি গান, তারপর ফিরে এসে আজ প্রভাত বিনার বিষয়ে কথা বলবো।

0: ভাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: আমাদের এই ভারতবর্ষে বহুবার বহু বিদেশি শক্তি আক্রমণ করেছে, এবং তারা যেমন আমাদের দেশের ওপর সাম্রাজ্য বিস্তার করেছে, আমাদের দেশের মানুষের ওপর নানা রকমভাবে অত্যাচার করেছে, ঠিক তেমনভাবেই এমন কিছু বিদেশি বন্ধুদের আমরা পেয়েছি যারা আমাদের দেশের জন্য, ভারতীয়দের জন্য অনেক ভালো ভালো কাজ করে গিয়েছেন, যার ফলে আমরা তাঁদেরকে সত্যি কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আলাদা করে যে খুঁজে পাই তেমনটা কিন্তু নয়। তেমনই একজন মানুষের সম্পর্কে আজ প্রভাত বীণায় কথা বলবো। আপনাদের সঙ্গে রয়েছে দেবারতী, আর আজকের এই বিশেষ দিনে অর্থাৎ পয়লা অক্টোবর, আজকের এই বিশেষ দিনে জন্মগ্রহণ করেছিলেন অ্যানি বেসান্ত। 19 শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলনের এক অন্যতম আইরিশ সমাজসেবী এবং শিক্ষাবিদ ছিলেন অ্যানি বেসান্ত। তাঁর কথা আমরা কম বেশি সকলেই জানি। 1847 সালের পয়লা অক্টোবর লন্ডনের একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম হয়েছিল। তাঁর আসল নাম ছিল অ্যানি উড। বাবা ছিলেন উইলিয়াম বার্টন পার্সে উড এবং মায়ের নাম ছিল এমিলি রোজে মরিস। তাদের আদি নিবাস ছিল ইংল্যান্ডের ডেভনে। তার বাবা ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে মেডিকেল ডিগ্রি পেয়েছিলেন, মা ছিলেন একজন আইরিশ ক্যাথলিক ধর্মাবলম্বী। তবে অ্যানি বেসান্তের এই পরিচয় বা বলা যেতে পারে বেসান্ত সারনেমটি তিনি তার বিবাহ সূত্রে পেয়েছিলেন, অ্যানি উড থেকে অ্যানি বেসান্ত। তাঁর জীবনের নানা গল্প নিয়েই আজ কথা বলবো প্রভাত বীণা অনুষ্ঠানের এই স্বল্প সময়ে। তবে তার আগে আরও একটি গান রইল সবার জন্য।

অ্যানি বেসেন্টের জন্মদিনে আজ তাঁকে নিয়ে কথা বলছি প্রভাত বীণা অনুষ্ঠানে দেবারতী। অ্যানি বেসেন্টের বাবা মায়ের কথায় ছিলাম, তাঁর কথায় এবার আসি। ছোটবেলায় অ্যানি যখন ছোট, সেই সময় হ্যারো স্কুলে ছেলেদের হস্টেল চালিয়ে তাঁর মা পরিবারের অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছিলেন। কারণ অ্যানির যখন মাত্র 5 বছর বয়স, তখন তার বাবা মারা গিয়েছিলেন। অ্যানির দায়িত্ব যেহেতু তিনি সেই সময় নিতে পারেননি, তাই তার মা তার এক বন্ধু এলেন ম্যারিয়টের হাতেই অ্যানিকে বড় করার ভার তুলে দিয়েছিলেন এবং তাকে ছোটবেলা থেকেই তিনি সামাজিক দায়িত্বের কথা শিখিয়েছিলেন। তার পাশাপাশি এক স্বাধীনচেতা স্বাবলম্বী নারী কেমন হতে পারে সে সম্পর্কে ধারণাও দিয়েছিলেন অ্যানির মা।

সময় যখন একটু একটু করে অ্যানি বড় হয়ে উঠছে, সেই সময় সমগ্র ইউরোপ ঘুরে তিনি রোমান ক্যাথলিক ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন এবং তারপর তার বিবাহসূত্রে তিনি ফ্র্যাঙ্ক বেসান্তের স্ত্রী রূপে পরিচিত হন এবং তখন থেকে অ্যানি উড হয়ে উঠলেন অ্যানি বেসান্ত। যদিও সেই বিবাহের সেই সম্পর্কটি খুব যে বেশি দিন টিকেছিল তা নয়, কিন্তু ততদিনে অ্যানির নিজস্ব পরিচিতি তৈরি হয়ে গিয়েছে। অর্থ উপার্জন এবং নারী স্বাধীনতা বিষয়টি নিয়েই স্বামীর সঙ্গে মতবিরোধ ঘটেছিল অ্যানির। সেই সময়ে বিবাহিত নারীদের সম্পত্তির কোনো রকম কোনো অধিকার ছিল না, সেজন্য অ্যানি বেসান্ত নিজে টুকটাক কিছু কাজ করে বিভিন্ন জায়গায় প্রবন্ধ লিখে উপার্জন করার চেষ্টা করতেন, কিন্তু উপার্জনের সমস্ত অর্থ, সমস্ত রোজগারের টাকাটুকু নিয়ে নিতেন তার স্বামী। এই কারণেই মতবিরোধ আরও অনেকখানি বড় আকার ধারণ করে, যা ক্রমশ তাদের বিচ্ছেদের কারণ হয়ে ওঠে। 1873 সালে এই সংসার ছেড়ে অ্যানি বেসান্ত লন্ডনে চলে এসেছিলেন, সঙ্গে ছিল তার ছোট্ট মেয়েটি। নতুন করে আবারও পড়াশোনা শুরু হয়, নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শ তৈরি হয় অ্যানি বেসান্তের।

আমাদের এই পৃথিবীতে এমন কিছু মানুষ থাকেন বা এমন কিছু মানুষের সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে পরিচয় হয়, যারা তাদের মঙ্গল চিন্তা, তাদের শুভ চিন্তার আলোকে, শুভ কর্মের আলোকে সমগ্র পৃথিবীকে আলোকিত করে রাখেন। আর সেই আলো যেন আমার আপনার মনের অন্ধকারও দূর করে দেয়, আমার আপনার চারপাশের যে কঠিন অন্ধকার, বাস্তবের নানান সমস্যা, সেই সমস্ত কিছু দূর করার ক্ষেত্রে সহায়ক হয়ে ওঠে। তেমনই একজন মানুষ ছিলেন অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্ট শুধুমাত্র যে একজন সুবক্তা ছিলেন তা নন, তাঁর লড়াই সাধারণ মানুষকে নিয়ে, শ্রমিকদের অধিকার নিয়ে, চিন্তার স্বাধীনতা, নারীর অধিকার অর্জন, ধর্মনিরপেক্ষতা এবং জন্ম নিয়ন্ত্রণের মতন বিভিন্ন ধরনের সামাজিক বাস্তব বিভিন্ন সমস্যাগুলোকে নিয়ে। এবং তার এই সমস্ত আন্দোলন, তার এই সমস্ত বিষয়ে বক্তব্য রাখা, এটাকে তৎকালীন সমাজ যে খুব ভালোভাবে নিয়েছিল তা কিন্তু একেবারেই নয়। সেটা আর আলাদা করে বলারও যে প্রয়োজন রয়েছে তা নয়, সকলেই আপনারা বুঝতেও পারছেন। এবং সেই জন্য তাকেও নানান সমস্যার সম্মুখীনও হতে হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কেস করা হয়েছে, কিন্তু অপরাধ প্রমাণ না হওয়ায় আলটিমেটলি তার কোনো শাস্তি কিন্তু হয়নি। চলে আসব বেশ কয়েকটা বছর পরে, 1893 সালে, যেখানে বিশ্ব ধর্ম মহাসভায় থিওসফিক্যাল সোসাইটির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন অ্যানি বেসেন্ট। এবং মনে রাখবেন বন্ধুরা, বিশ্ব ধর্ম সভা 1893 সাল, একজন বঙ্গ সন্তানের নামও কিন্তু জড়িয়ে রয়েছে এই বিশেষ সময়ের, বিশেষ এই আয়োজনের সঙ্গে। ঠিক ধরেছেন, স্বামী বিবেকানন্দের কথা বলছি। আর এই বিশ্ব ধর্ম মহাসম্মেলনেই স্বামী বিবেকানন্দের সঙ্গে পরিচয় হয় অ্যানি বেসেন্টের। 1895 সালে শ্রীলঙ্কার কলম্বোতে বিভিন্ন যে বৌদ্ধ স্কুল বা কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, তার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন অ্যানি বেসেন্ট। অনেকেই মনে করতেন তিনি হচ্ছেন ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ বক্তা। তবে শুধুমাত্র যে তিনি বক্তব্য রাখতেন বা শুধুমাত্র বিভিন্ন ধরনের জনসভায় তিনি নেতৃত্ব দিতেন তা কিন্তু নয়, তিনি বিভিন্ন ধরনের সাধারণ মানুষের কল্যাণকর কাজের সঙ্গেও জড়িত ছিলেন। এই থিওসফিক্যাল সোসাইটির প্রতি আকৃষ্ট হয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন। সালটা সেই 1893 সালই। ভারতবর্ষের চেন্নাইতে ছিল এই থিওসফিক্যাল সোসাইটির মূল কেন্দ্র। তারপর কি হলো সেটা আমাদের অনেকেরই জানা, আবার অনেকের হয়তোবা অজানা। জানা হোক বা অজানা হোক, এমন মানুষের কথা বারংবার চিন্তা করতে, এমন মানুষের কথা বারংবার আপনাদের সঙ্গে ভাগ করে নিতে, সত্যি আমাদের কিন্তু আলাদা সৌভাগ্যের এমনটাই মনে হয়।

0: বিনা প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা প্রভাত বিনা 100.1 FM গোল্ডে
1: আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড সঙ্গে রয়েছে দেবারতী শুনছেন আকাশবাণী কলকাতার FM গোল্ডের প্রভাতী অনুষ্ঠান প্রভাত বিনা অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড সেখানে আজ যে পোস্টার শেয়ার করা হয়েছে প্রভাত বিনা অনুষ্ঠানের তার কমেন্ট বক্সে এসে লিখে যেতে পারেন আপনার কমেন্ট এবং তার পাশাপাশি জানাই ঠিক 8:30 মনের মেলোডি নিয়ে দেবারতী আরও একবার ফিরে আসবে আপনাদের কাছে এবং সেই সময় আপনাদের সঙ্গে SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথাও হবে তবে তার আগে যাঁর কথায় ছিলাম তার কথা দিয়ে আরও একবার ফিরে আসি

শুধুমাত্র যে তার দেশ বা তার যে অঞ্চল সেখানকার মানুষের জন্য কাজ করেছেন তেমনটা কিন্তু নয়। সুদূর ভারতবর্ষ, তার জন্মস্থান থেকে বা তার কর্মস্থান থেকে ভারতবর্ষের দূরত্ব অনেকখানি, সেই সুদূর ভারতবর্ষে এসেও, আমাদের দেশে এসেও তিনি কিন্তু তার শুভচিন্তা, তার কল্যাণকর কাজ ছড়িয়ে দিয়েছেন। 1893 সালে থিওসফিক্যাল সোসাইটির সদস্য হিসেবে ভারতবর্ষে এসেছিলেন অ্যানি বেসান্ত। ভারতের চেন্নাইতে এই থিওসফিক্যাল সোসাইটির মূল কেন্দ্রটি ছিল। 1911 সালে ভারতবর্ষে তাঁর সঙ্গে দেখা হয়েছিল মদন মোহন মালব্যের। মদন মোহন মালব্য নামটা বেনারস হিন্দু ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত, সেটাও আমরা সকলেই জানি। কিন্তু যে বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না, বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকখানি অবদান ছিল এই মানুষটির, অর্থাৎ অ্যানি বেসান্তের। 1902 সালের শেষ দিকে ভারতের স্বশাসনের দাবিতে তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং সেই সময় ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যপদও অর্জন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, সেই 1914 সাল নাগাদ তিনি নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক হিসাবে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারকে কটাক্ষ করেছিলেন। তারপর 1916 সালে লোকমান্য তিলকের সঙ্গে সর্বভারতীয় হোমরুল লীগ স্থাপন করেছিলেন অ্যানি বেসান্ত। হোমরুল লীগের কর্মকাণ্ড বা এই সংস্থা কিভাবে সারা বছর ধরে বিভিন্ন স্থানে তাদের কার্যাবলী পরিচালনা করত, সে বিষয়ে আমরা যারা টুকটাক ইতিহাস পড়েছি একটু ধারণা আছে। কিন্তু এ কথাটা ভুললে চলবে না, ভারতের স্বশাসনের জন্য ইংরেজ ঔপনিবেশিকদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছিলেন সেই ইংল্যান্ডেরই একজন বাসিন্দা অ্যানি বেসান্ত।

0: प्रभात बिना 100.1 FM गोल्ड।
1: যেমনটা বলছিলাম, আমাদের এই ভারতবর্ষ যুগে যুগে বিভিন্ন উপনিবেশিক শক্তি, বিভিন্ন বিদেশি শাসনের দ্বারা ক্ষতিগ্রস্ত যেমন হয়েছে, ঠিক সেই রকমভাবেই, একই রকমভাবেই বলা যেতে পারে, বিভিন্ন বিদেশি বন্ধুদেরকেও ভারতবর্ষ কিন্তু যুগে যুগে বিভিন্ন কালে পাশে পেয়েছে, যারা আমাদের ভারতবর্ষের মুক্তির জন্য, ভারতবর্ষের ভালোর জন্য কাজ করে গিয়েছেন। অ্যানি বেসেন্ট তাঁদের মধ্যেই অন্যতম একজন মানুষ ছিলেন। আজ তাঁর জন্মদিনে, অর্থাৎ পয়লা অক্টোবর অ্যানি বেসেন্তের জন্মদিনে, আজ প্রভাত বিনা অনুষ্ঠানে দেবারতী রয়েছি তাঁর জীবনী নিয়েই। তাঁর জীবনের নানান গল্প, হয়তোবা কিছুটা জানা, হয়তোবা কিছুটা অজানা সেই সমস্ত কথায়। তবে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে সময়টা একটু একটু করে কিন্তু শেষ হয়ে আসছে, প্রায় শেষ পর্বে চলে এসেছি, যেখানে আমরা ছিলাম হোমরুল আন্দোলনের কথায় বা হোমরুল লীগ প্রতিষ্ঠার কথায়, যা ভারতবর্ষের প্রথম দল ছিল। এরাই প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি করেছিল। ভাবুন, একজন বিদেশি মানুষ, তিনি নাকি এই দলটির প্রতিষ্ঠায় বা এই দলটির প্রধান কর্মকাণ্ডে কতখানি নিজেকে নিয়োজিত করেছিলেন যে ভারতবর্ষের স্বশাসন বা ঔপনিবেশিক শাসন থেকে, ইংরেজদের শাসন থেকে ভারতবর্ষের মুক্তির জন্য কাজ করেছিলেন, আন্দোলন করেছিলেন, বিভিন্ন জায়গায় প্রচার করেছিলেন, তিনি হচ্ছেন অ্যানি বেসেন্ত, যিনি নিজে একজন বিদেশি মানুষ। কিন্তু আসলে এমন মানুষের জন্ম সত্যি হয়তোবা অন্য জায়গায় হয়েছিল, তাহলেও মনে প্রাণে চিন্তায় চেতনায় তিনি একজন ভারতীয়ের থেকেও কম কিছু ছিলেন না। সারা জীবন তিনি বিভিন্ন দেশের জন্য বা বিভিন্ন দেশের বিভিন্ন সাধারণ মানুষের জন্য যেমন কাজ করেছেন, সেই তালিকায় সর্বাপেক্ষা বেশি যে দেশের নাম উঠে আসে সেটা হলো আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। এভাবেই বোধহয় একজন বিদেশি মানুষ হয়েও ভারতবর্ষ থেকে অনেকখানি দূরের একটি দেশের বাসিন্দা হওয়া সত্ত্বেও এভাবে ভারতবর্ষের পাশে থাকা যায়, এভাবে ভারতবর্ষের মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়া যায়, ভারতের মানুষের জন্য এভাবে নিঃস্বার্থ হয়ে কাজ করা যায়।

বিনা প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

অ্যানি বেসেন্টের কথা বলতে বলতে সত্যি সময়টা শেষ হয়ে আসছে, কিন্তু প্রতি মুহূর্তে এটাই মনে হচ্ছে যে আরও কত কথা বলা হলো না। তার আন্দোলন, তার যে অবদান, তার যে শুভ চিন্তা, সে সম্পর্কে আরও যদি একটু বেশি সময় ধরে আমরা কথা বলতে পারতাম, আরও অনেক বেশি ঋদ্ধ হতে পারতাম। কিন্তু সময়ের দিকে তো আমাদেরকে খেয়াল রাখতেই হবে, কিছু করার নেই। জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি, বা বলা যায় প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন এই মানুষটি। সালটা 1917। অ্যানি বেসান্ত, একজন বিদেশি মানুষ যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি তো করেছেনই, সে কথা আমরা আগেই বলেছি। তার পাশাপাশি নারীর অধিকার রক্ষা, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন এবং ভারতবর্ষের শিক্ষা বিস্তারে তার যে অবদান, তা সারা জীবন আপামর ভারতবাসী মনে রেখে দেবে। তার অবদান চিরস্মরণীয় হয়ে আছে আজও। তার মৃত্যুর এতগুলো বছর পরেও তিনি এখনও প্রাতঃস্মরণীয় একজন ব্যক্তি। 1933 সালের 20 সেপ্টেম্বর ভারতের মাদ্রাজে, যার বর্তমান নাম চেন্নাই, সেখানকার আদিয়ার নামক স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যানি বেসান্ত। তবে তার মৃত্যু নয়, বা তার জন্মদিনও শুধুমাত্র নয়, বরং তার কর্মকাণ্ড, তার শুভচিন্তা ভারতবর্ষের জন্য বা বিভিন্ন অন্যান্য দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য, স্বাধীন চিন্তা চেতনার জন্য, সাধারণ মানুষের ও নারীদের অধিকার রক্ষার জন্য তার যে আন্দোলন, তার যে সংগ্রাম, আজীবন মনে রাখবেন সাধারণ মানুষ। আপনাদের কাছে আবেদন জানিয়েছিলাম আজকের অনুষ্ঠান কেমন লাগছে তা ভাগ করে নেওয়ার জন্য। বিজয় কৃষ্ণ দালাল, সীমা দাস, যাদবেন্দ্র পণ্ডা, সৌমেন সরকার, সুমিতা রায়, আমাদের এই সমস্ত শ্রোতারা আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold, সেখানে আজ প্রভাত মিনা অনুষ্ঠানে যে পোস্টার শেয়ার করা হয়েছে, সেখানে তাদের মতামত, তাদের চিন্তা ব্যক্ত করেছেন। সাথে আছেন যারা, তাদের সকলকে অনেকখানি ভালোবাসা জানালাম। তবে এবার বিদায় নিতেই হবে, এবার আজকের মতন শেষ করতে হবে প্রভাত বিনা। ঠিক 8:30 দেবারতি আবারও ফেরত আসছে মনের মেলোডি নিয়ে। ততক্ষণের জন্য ছোট্ট একটু বিরতি। শুধু বলবো, এমন মানুষের অবদানকে বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে আমরা যেন অ্যানি বেসান্তের মতো মানুষের অবদানের কথা সারা জীবন মনে রাখি, এবং তাদের যে কর্মচিন্তা, তা আমাদের নিজেদের মধ্যেও একটু নিয়ে আসার চেষ্টা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সকাল 8:31 হয়ে 4 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 এফএম গোল্ড। অনেকদিন বাদে আজ মনের মেলোডিতে আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু দেবারতী। আর আজকেও কোনো না কোনো একটা বিষয় নিয়ে তো কথা হবেই, তবে তার আগে যে বিষয়টার কথা না বললেই নয় সেটা হচ্ছে আজ আরও একজন বিখ্যাত মানুষের জন্মদিন। ঠিক যেমন প্রভাত বিনা অনুষ্ঠানে আমরা অ্যানি বেসেন্টকে নিয়েছিলাম, ঠিক সেরকমভাবেই জানাই আজ আমাদের শচীন কর্তার জন্মদিন, অর্থাৎ শচীন দেব বর্মনের জন্মদিন। তাই তার গান দিয়েই শুরু হবে আজকের মনের মেলোডি।

0: কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: বিশেষ মানুষের জন্মদিনের গান তার গান দিয়ে তো শুরু করলাম, তবে আজকে আরও একটি কারণে বিশেষ দিন। না, আমি মনে করি যে যেদিন আমি আপনাদের কাছে আসার সুযোগ পাই সেই দিনগুলোই আমার কাছে বিশেষ, এবং কিছু কিছু শ্রোতারা জানান যে সেই দিনগুলো তাদের কাছেও বিশেষ, চুপি চুপি বলে রাখলাম। তো আজকে যে কারণে দিনটা বিশেষ সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। পয়লা অক্টোবর অর্থাৎ আজকের এই দিনটি আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসাবে উদযাপন করা হয়। বেশ অনেকগুলো বছর আগে আজকের এই দিনটিকে আমাদের পরিবারের প্রবীণ সদস্যদের জন্য তাদেরকে স্মরণ করা, তাদেরকে পরিষেবা দেওয়া, তাদেরকে একটু ভালো রাখা, এই সমস্ত কিছুর জন্য কিন্তু এই দিনটিকে স্থির করা হয়েছিল, আর সেই দিনটিই আজকে। তাই আজ একটু আমরা আমাদের পরিবারের বড়দের কথা, গুরুজনদের কথা, যারা আমাদের পরিবারের প্রবীণ সদস্যরা রয়েছেন তাঁদের কথা বরং উল্লেখ করি। যদি আমরা আজকের দিনের গুরুত্বটা দেখি, সেটা তো আলাদা করে কোনোভাবে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হবে, এটা বলাই বাহুল্য। কারণ প্রবীণ মানুষদের কে কীভাবে যত্ন নিচ্ছেন, আপনার পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন, বা আপনি হয়তোবা এই পরিবারের সর্বাপেক্ষা প্রবীণ সদস্য, সবটা মিলিয়ে আপনার সঙ্গে আপনার যারা ছোটরা রয়েছে, পরবর্তী প্রজন্মের সন্তান সন্ততিরা রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক কেমন, এই সমস্ত কিছু নিয়েই ভাবছি আজ মনের মেলোডিতে। দুটো মনের কথা আমিও বলবো আর আপনারাও ভাগ করে নেবেন। যদি আমরা আজকের দিনটির ইতিহাসের কথা একটু ভাবি, তাহলে জাতিসংঘ আজকের এই দিনটিকে অর্থাৎ পয়লা অক্টোবর দিনটিকে 1990 সাল থেকে প্রবীণ দিবস বা আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং সেই থেকে শুরু আজ ধরুন 2026 হয়ে গেল, 36তম বছর চলছে। প্রবীণদের সুরক্ষা এবং তাদের যে অধিকার বা তাদের যা কিছু প্রাপ্য রয়েছে সেই বিষয়টি নিশ্চিত করার সঙ্গে সঙ্গে বার্ধক্যজনিত বিভিন্ন যে সমস্যাগুলো থাকে, শারীরিক, মানসিক, সামাজিক নানান ধরনের, সেই সমস্ত সমস্যা প্রতিকারের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। 1991 সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে সারা পৃথিবীতে। তাই আজকের এই দিনে আপনাদের কাছে জানতে চাইব বা বলবো, আপনারা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারেন, আপনার পরিবারের যিনি প্রবীণ সদস্য তার সঙ্গে আপনার পরিবারের ছোট সদস্যদের সম্পর্কের রসায়ন কীরকম। হতে পারে আপনি হয়তোবা আপনার পরিবারের প্রবীণ সদস্য, তাহলে আপনার সঙ্গে ছোটদের সম্পর্কটি ঠিক কেমন, তাঁদের সঙ্গে কোনো মিষ্টি মধুর স্মৃতি সেরকম কিছু আছে কি না ছোট্ট করে ভাগ করে নিতে পারেন, বা উল্টোটা আপনি হয়তো আপনার পরিবারের কনিষ্ঠ সদস্যদের মধ্যে একজন, কিন্তু বয়োজ্যেষ্ঠ সদস্য যে বা যারা রয়েছেন তাঁদের কি নিয়ে আপনাদের অনুভূতি সেটাও ভাগ করে নিতে পারেন। সেটা হতে পারে কোনো মজার ঘটনা, সেটা হতে পারে বুড়ো হয়ে যাওয়া মানুষগুলোর ছেলে মানুষের নানান ঘটনা, বা ধরুন কোনো মিষ্টি মধুর

স্মৃতি বা হয়তো কোনো কষ্ট বা মন খারাপের স্মৃতি, সবটাই ভাগ করে নিতে পারেন দেবারতির সঙ্গে। একটা গানের ওপারে ফিরে এসে আপনাদের মেসেজ পড়ব। তবে কিভাবে মেসেজ পড়ব সেটাই তো আপনাদেরকে বলা হলো না, যদিও আপনারা সকলেই জানেন 9903055992 নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে আপনারা জানাতে পারেন আপনাদের মনের কথা।

শিশুরা রয়েছে, তাদের কি সম্পর্ক, সম্পর্কের রসায়ন কেমন, নানান রকম ধরনের অনুভূতি, ভালো লাগা, খারাপ লাগা, মজার কিছু অনুভূতি সবটা ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। রয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপ এবং এসএমএস এর ওপারে। আর এই মুহূর্তে আরও একটা গান রইল সবার জন্য।

স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে, তাই যারা যারা ভাবছেন যে মেসেজ করবেন কিন্তু এখনো করে উঠতে পারছেন না, তাদেরকে বলি ঝটপট মেসেজটা করেই ফেলুন। আজকে একটু আমরা আমাদের পরিবারের যারা বড়রা রয়েছেন, গুরুজনরা রয়েছেন, তাদের কথা বলবো। তাদের জীবনের নানান সুবিধা অসুবিধা, তাদের জীবনে কিভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারি, পাশে থাকতে পারি, বা যদি উল্টোটা হয়, অর্থাৎ আপনি যদি আপনার পরিবারের প্রবীণ সদস্য হন, তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারের অন্যান্যদের সঙ্গে আপনার সম্পর্কের রসায়নটা ঠিক কীরকম, কোনো মজার ঘটনা হতে পারে, কোনো দুষ্টুমির ঘটনা হতে পারে। এবং একটা কথা চুপি চুপি বলে রাখি, আপনারা যারা আমাদের গুরুজনরা আমাদের পরিবারেও আছেন এবং আমাদের বৃহত্তর পরিবার সেখানেও আছেন, সেখানে না অনেক সময় এই মোটামুটি ষাটোর্ধ যারা রয়েছেন, যে সমস্ত কাকু কাকিমা মাসি পিসি জেঠুরা রয়েছেন, তাঁদেরকে নিয়ে না মাঝে মধ্যেই আমাদের একটু মুশকিলে পড়তে হয়, না মানে এই মুশকিলটা খুব যে সমস্যাজনক মুশকিল তা না, কিন্তু ওই যে মাঝে মধ্যে তারা বাচ্চাদের মতন একটুখানি ঠোঁট ফুলিয়ে ফেলেন, সেজন্য একটু মুশকিলে পড়তে হয়। এরকম কোনো ঘটনার স্মৃতি আছে নাকি আপনাদের কাছে? সবটাই ভাগ করে নিতে পারেন, বা যদি কোনো মন খারাপের ঘটনাও থেকে থাকে, যদি কোনো কষ্টের স্মৃতিও থেকে থাকে, সেটাও ভাগ

নিতে পারেন মন খুলে দেবারতির সাথে। দেখি কে মেসেজ করছেন। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস লিখছেন, অনেকদিন পর তোমাকে শুনছি মনের মেলোডিতে গুড মর্নিং দিদি। গুড মর্নিং রজত। আমি ছোট ছোট কাজে প্রবীণ মানুষকে সাহায্য করি, কোনো কাজে সাহায্য করে দিই যদি বলেন তারা। এই কদিন আগে ট্রেনে একজন বললেন আমার ব্যাগটা একটু নামিয়ে দেবে, স্টেশনে খুব ভিড় তো নামতে অসুবিধা হবে। আমি সেটা নামিয়ে দিলাম। এভাবেই ছোট ছোট করে সাহায্য করি, আবার আমার সাধ্যমতো 10-20 টাকা দিই কোনো অসহায় মানুষ দেখলে। বাহ, খুব ভালো। রজত বিশ্বাস লিখেছে বানপুর নদিয়া থেকে। আরও একটি মেসেজ, অনেকগুলো মেসেজই চলে এসেছে, আরও একটি মেসেজ পড়িনি। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথিপুর ও মেদিনীপুর থেকে লিখছেন, সুপ্রভাত আর যে দেবারতী দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা। যাদবেন্দ্রবাবু আপনাকেও জানাই সুপ্রভাত। আমি কিন্তু আমার বাড়িতে এখন প্রবীণ, তাদের সঙ্গে আমার খুবই সুসম্পর্ক অটুট রয়েছে। আচ্ছা, ছোটদের কথা বলছেন নিশ্চয়ই। তাদেরকে নিয়ে আনন্দে মেতে আছি, তাদেরকে নিয়ে আমি মাঝে মাঝে বেড়াতে যাই। সকাল থেকেই আপনার মিষ্টি গলাতে কথায় গানে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। খুবই ভালো, সুস্থ থাকবেন আর্য দিদি ভাই। যাদবেন্দ্রবাবু আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটুখানি ছোট্ট করে বলি, মানে এটা রীতিমতন ফাঁকিবাজি বলা যেতে পারে, আজকে তো আমি কোনো প্রবীণ সদস্যদের বা আমার পরিবারের প্রবীণ মানুষ যারা রয়েছেন তাদেরকে একটু স্পেশাল ফিল করাতে সেই অর্থে পাচ্ছি না। তো আপনারা যারা আমার অনুষ্ঠান শুনছেন তাদেরকে যদি অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ দিতে পারি তাহলে সেটুকুও বোধ হয় আমার কাছে খুব একটা কম নয়। আমার তো অন্তত তাই মনে হয়, তাই তো? বিভিন্ন বন্ধুদের মেসেজ আসছে, পড়ব সেই সমস্ত মেসেজ। প্রবীণদের সম্পর্কে ছোটদের সম্পর্ক, প্রবীণদের সাথে আপনাদের সম্পর্কের রসায়ন বা উল্টোটা, আপনি যদি প্রবীণ ব্যক্তি হন তাহলে আপনার পরিবারের ছোটদের সঙ্গে আপনার সম্পর্কের রসায়নটা ঠিক কীরকম, কোনো মজার ঘটনা, কোনো আনন্দের ঘটনা, কোনো বিশেষ ঘটনা যা মনে দাগ কেটে যায়, স্মৃতি মেদুর হয়ে পড়ি আমরা বারবার, এমন কোনো ঘটনা, সবটা জানাতে পারেন আমাদের। এই মুহূর্তে রইল আরও একটি গান।

গান শুনতে শুনতে চলে এসেছে আবারও আপনাদের মেসেজ। আপনি যদি আপনার পরিবারের সবথেকে প্রবীণ সদস্য হন, তাহলে আপনার সঙ্গে আপনার পরিবারের ছোটদের সম্পর্কে রসায়নটি ঠিক কীরকম, তাদেরকে নিয়ে কোনো মজার স্মৃতি, মজার মুহূর্ত সেরকম কিছু থাকলে ভাগ করে নিতে পারেন, বা উল্টোটা, আপনি যদি আপনার পরিবারের কনিষ্ঠ সদস্য হন বা কনিষ্ঠদের মধ্যে একজন হন এবং আপনার পরিবারেও এরকম প্রবীণ ব্যক্তি একজন দুজন থাকেন, তাহলে তাদেরকে নিয়ে কোনো মজার ঘটনা, কোনো স্মৃতি বা তাদের সঙ্গে সময় কাটানো বিভিন্ন মুহূর্তের টুকরো টুকরো কথা ভাগ করে নিতে পারেন আজ দেবারতীর সঙ্গে। 100.1 FM গোল্ডে রয়েছে দেবারতী মনের মেলোডি অনুষ্ঠানে। পূর্ণিমা দত্ত গ্রাম গঙ্গাসাগর শ্রীধাম থেকে লিখছেন, তিনি তার ভাইপো ভাইজিকে নিয়ে তার মনের কথা জানিয়েছেন, তার মানে মনে হচ্ছে তিনিই সেই পরিবারের প্রবীণ ব্যক্তি। তিনি লিখছেন, আমার ভাইপো যখন ছোট ছিল তখন খুব দুষ্ট ছিল। একদিন দরজায় দেখি দরজাটা ভারী হয়ে গেছে, দেখি ভাইপো ওপরে বসে রয়েছে আর ভাইজি খুব সাজতে ভালোবাসে। আহা, পিসিমণি তার ভাইপো এবং ভাইজিকে নিয়ে কি সুন্দর স্মৃতিচারণা করছেন। আশা করছি ভাইপো আর ভাইজির সঙ্গেও তাদের পিসিমণির সম্পর্কটা এখনও একই রকমভাবে অটুট রয়েছে। সুমিতা রায় লিখছেন ঢাকুরিয়া থেকে, লিখছেন, সুপ্রভাত দেবারতী দিদি ভাই, আমার বাড়িতে প্রবীণ কেউ নেই, আমার মাসিমণি আছেন, তিনি থাকেন বালিগঞ্জে। আমার এখানে আসা যাওয়া করে, আমার এখানে এলে তার যাতে কোনো কষ্ট না হয় সেই দিকটা দেখি। আমার তো কেউই নেই, ওই মাসিমণি এলে খুব মজা হয়, হোটেল থেকে খাবার অর্ডার করে বাড়িতে এনে খাওয়া এইসব হয়। আমি দেখি যাতে মাসিমণির কোনো অসুবিধা না হয়। ঢাকুরিয়া থেকে লিখছেন সুমিতা রায়, সেই সাথে লিখেছেন সঙ্গে আছি দিদি ভাই। অবশ্যই সুমিতা দি, এভাবেই আমাদের সঙ্গে থাকুন। আরও একটি মেসেজ পড়ব। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখছেন, আমার বাড়ির প্রবীণ মানুষ আমার বাবা। আমার বাবার বয়স হয়ে গেছে কিন্তু মনটা এখন ছোটদের মতো, এখনও নাতিদের সাথে বসে কার্টুন দেখে, তাদেরকে সাথে নিয়ে চারিদিকে ঘোরাঘুরি করে। নাতি দাদুর বন্ধুত্বের সম্পর্ক, লিখেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে দীপঙ্কর মাল। ঠিক তাই, এইটা কিন্তু বলা যেতে পারে আর একটা চাইল্ডহুড শুরু হয়ে গেল। ছোটদের সঙ্গে কাটাতে কাটাতে, বিশেষ করে নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাতে কাটাতে সত্যি যেন মনে হয় যে প্রবীণ ব্যক্তি যারা রয়েছেন, প্রবীণ সদস্য যারা রয়েছেন, তারা একটু ছোটবেলায় ফিরে গেছেন। তাই সেই সমস্ত ঘটনাগুলো আমরা যারা একটু মাঝামাঝি বয়সের মধ্যে পড়ি, তাদের দেখতে তো বেশ ভালো লাগে, রীতিমতন আমরা উপভোগ করি। আর একই রকমভাবে ভাবি, আমরাও যখন বুড়ো

তখন এভাবেই আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য নিশ্চয়ই কেউ থাকবে, বা হয়তো মনে একটুখানি চিন্তাই এলো, থাকবে তো, বুড়ো বয়সটা একা একা কাটবে না তো। আমাদের সংসারে বা সমাজে যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন তাদের নানান ধরনের সমস্যা থাকে। শারীরিক সমস্যাগুলোর কথা মোটামুটি কম বেশি আমাদের জানা, উচ্চ রক্তচাপ, কারোর হয়তো বা ডায়াবেটিসের প্রবলেম, কারোর হয়তো হৃদরোগের সমস্যা রয়েছে, এবং যে বিভিন্ন ধরনের ব্যথা বা বাত, আর্থারাইটিস, যেগুলোর কথাই বলি না কেন, এই ধরনের নানান সমস্যা একটা বয়সের পর বয়স বাড়তে বাড়তে লক্ষ্য করা যায়। একই রকমভাবে শ্রবণ শক্তি হ্রাস পায়, দৃষ্টিশক্তি হ্রাস পায়, দাঁতের নানান রকম সমস্যা দেখতে পাওয়া যায়, তারপর ধরুন হজম সংক্রান্ত বিষয়টিও একটু আমাদের মাথায় রাখতে হয়, হজমের সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। অনেক সময় তারা বলেন আমাদের জন্য এত রিচ খাবার দাবার রান্না করেছিস কেন, জানিস না এগুলো আমাদের সহ্য হয় না, বা উল্টোটা হয়তো বলেন তোরা খাচ্ছিস খা, আমাদের কি আর এই বয়সে এই সব সহ্য হয়, সেই জন্য তারা হালকা পাতলা খাবার দাবার পছন্দ করেন। বা যে কোনো ধরনের বলা যেতে পারে লাইফস্টাইলের ক্ষেত্রে বা অ্যাক্টিভিটিগুলোর ক্ষেত্রে তাঁরা কিন্তু এটা প্রতি মুহূর্তে বলেন আমাদের কি আর এই বয়সে এসব মানায়, তোরা কর, তোদের এখন আনন্দ করারই বয়স। কোথাও বেড়াতে গেলে, কোথাও ঘুরতে গেলে, কোথাও কোনো অ্যাডভেঞ্চার বা কোনো অ্যাক্টিভিটি ট্রাই করতে গেলে দেখবেন তারা কিন্তু এই কথাগুলোই বলে। এহেন নানান শারীরিক সমস্যার পাশাপাশি নানান ধরনের মানসিক সমস্যাও থাকে, এবং একেবারে আমার মনের কথাটি বলি, যদি চিকিৎসা বিজ্ঞানের পরিভাষাতেও লক্ষ্য করি বা সাইকোলজি অর্থাৎ মনস্তত্ত্বের কথাতেও যদি আসি, তাহলে কিন্তু দেখতে পাবো শারীরিক সমস্যা যত না বেশি হয় তার থেকে অনেকখানি বেশি মানসিক সমস্যা হয়। কাজেই এই বয়সে যারা রয়েছেন তাঁদের মনের যত্ন নেওয়াটাও আমাদেরই দায়িত্ব, আমাদেরই কর্তব্য। আর সেজন্যই মনের দায়িত্ব কর্তব্য, মনের ভালো রাখার যে দায়িত্ব সেটা তো আমাদেরকে নিতেই হবে, সেজন্য কী করতে হবে, বেশ কিছু মন ভালো রাখা গান শোনাতে হবে। আবারও একটা শচীন্দে বর্মনের গান, জন্মদিনে শচীনকর্তার গান শুনবো না তাই কি হয়, তবে এরপর চলে যাব ছোট্ট একটু সংবাদ বিরতিতে, ফিরছি 9:10।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: সংবাদ বিরতির পর ফিরে এলাম আবারও আপনাদের সঙ্গে, রয়েছে দেবারতী আর আপনারা শুনছেন আজকের মনের মেলোডি। আজ আন্তর্জাতিক প্রবীণ দিবসে আমরা কথা বলছি তাদের নিয়ে, মনের কথা ভাগ করে নিচ্ছি, বিভিন্ন অনুভূতি ভাগ করে নিচ্ছি আমাদের প্রত্যেকের পরিবারের প্রবীণ সদস্যদের নিয়ে। হতে পারে পরিবারের সেই প্রবীণ সদস্যটি আপনি, অথবা আপনি হয়তোবা কনিষ্ঠদের মধ্যে কোনো একজন, আর আপনার পরিবারেও রয়েছে এমনই কোনো প্রবীণ ব্যক্তি। আপনাদের মেসেজ আবারও পড়ব, তবে তার আগে রইল আবারও একটি শচীন দেববর্মনের কণ্ঠে গান।

সজিনদেব বর্মনের কণ্ঠে গান শুনতে শুনতে ফিরে এলাম আবারও আপনাদের মেসেজ নিয়ে। প্রবীণদের নিয়ে স্মৃতিচারণ করছেন রমা রায় দশনগর হাওড়া পাঁচ থেকে। খুব সুন্দর করে মেসেজটা তিনি লিখেছেন আর আমারও পড়তে কিন্তু খুবই ভালো লাগছে, এত মিষ্টি করে তিনি লিখেছেন। দিদি লিখছেন, নমস্কার আমার মিষ্টি সোনা চাঁদের কণা দেবারতি দিদি ভাই, আজ তোমার কণ্ঠে অনেক গল্প শুনতে চাই। আজ প্রবীণ দিবসের সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের বাড়িতে আমাদের শাশুড়ি মা আছেন, সম্প্রতি তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা সবাই মিলে ওনার চিকিৎসা করিয়ে এখন ওনাকে খুবই যত্নে রেখেছি। শাশুড়ি মাও আমাদের খুবই ভালোবাসেন। প্রবীণ নাগরিকদের একটু সময় দেওয়া উচিত। তুমি আমার প্রাণের বন্ধু হয়ে গেছো, ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। রমা রায় দাসনগর হাওড়া পাঁচ থেকে লিখেছেন এই মেসেজ। এভাবেই আপনি আমাদের বন্ধু হয়ে আর আমরা আপনাদের বন্ধু হয়ে থাকব। পরের বন্ধু লিখছেন দীপক কুমার সাহা, বিজয়গড় যাদবপুর কলিকাতা 32 থেকে। তিনি লিখছেন, কাল ছিল হৃদয় দিবস, আমি বলতে চাই আমার হৃদয়ের কথা, আমার দুঃখের কথা জানাতে চাই, কিন্তু বাড়ির লোকেরা শুনতে চাইল না কোনো দিন। আমি অসুস্থ হওয়ার পরে আগের মতো কথা বলতে চাই কিন্তু পারি না, কথা আটকে আটকে যায় তাই বলতে পারি না। সিভিয়ার অ্যাটাক পেশেন্ট, লেফট সাইড প্যারালাইজড হয়ে বেঁচে আছি, লিখছেন দীপক কুমার সাহা, বিজয়গড় যাদবপুর কলকাতা 32 থেকে। দীপকবাবুকে জানাই, পরিবারের সদস্যরা হয়তো এই মুহূর্তে আপনার সব কথা শোনার সময় বা সুযোগ পাচ্ছে না, কিন্তু আমরা তো রয়েছি। আমরা যারা FM গোল্ডের এ প্রান্তের বন্ধুরা, অর্থাৎ আর যে বন্ধুরা রয়েছি তারা রয়েছি, তার পাশাপাশি যে বৃহত্তর পরিবার রয়েছে শ্রোতাদের তাঁরা রয়েছেন। এভাবেই আপনি যদি আপনার বার্তা আমাদের এখানে পাঠিয়ে দেন সমস্ত অনুষ্ঠানে, আমরা কিন্তু যথাসম্ভব চেষ্টা করব। হয়তো সরাসরি কথা বলার সুযোগ হয় না, কিন্তু আপনার পাঠানো মেসেজের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলার, আপনার সঙ্গে আমাদেরও মনের কথা ভাগ করে নেওয়ার। সৌভিক সরকার লিখছে কসবা হালতু থেকে, সুপ্রভাত দিদি। সুপ্রভাত সৌভিক, তুমি আসলেই সুন্দর সুন্দর টপিক দাও, আমি একটু চেষ্টা করি তোমাদের যাতে মন ভালো হয়, মনের মেলোডিটা যাতে তোমাদের কাছে অনেক বেশি তোমাদের মনে মনে মেলোডিয়াস হয়ে ওঠে। লিখছে সৌভিক, আমার দিদার থেকে পৌরাণিক কাহিনী শুনতাম, কারেন্ট চলে গেলে এই দিদা নানান গল্প বলতো, আমরা শুনতাম। আর দিদা গল্প শেষে প্রশ্ন করলে উত্তর দিলে লজেন্সও দিত, সে এক মজার দিন। আজ দিদা নেই, স্মৃতিগুলো আছে। সৌভিক সরকার লিখেছে কসবা হালতু থেকে। সত্যি তাই, আমাদের অনেকেরই এমন মিষ্টি মধুর স্মৃতি আমাদের স্মৃতির পাতায় অগুচ্ছ অগন্তি প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে, গুচ্ছ গুচ্ছভাবে, কিন্তু সবটা হয়তো বলা হয়ে ওঠে না। আরও একজন লিখছে, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখছে, প্রবীণরা বয়স হয়ে যাওয়ার কারণে নিজেরা খুব একা অনুভব করে, তাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখা দরকার। তারা যেন চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দেয়, তাদের মনের কথা শোনা দরকার, তাদের অসুবিধার জায়গাগুলো শোনা দরকার। কিছু আনন্দের অনুষ্ঠান তাদের অনুষ্ঠানে তাদেরকে ব্যস্ত রাখা উচিত। বেলঘরিয়া থেকে লিখেছে পায়েল ব্যানার্জি। ঠিকই তাই, কিভাবে আমরা তাদেরকে ভালো রাখতে পারি, কিভাবে আমরা তাদের মনের যত্ন নিতে পারি, এমন কথাই কিন্তু আপনাদের কাছে শুনতে চেয়েছিলাম। এই মুহূর্তে আরও একটা গান, ফিরছি তারপর আপনাদের মেসেজ নিয়ে। 9903055992 নম্বরে আপনারা জানাচ্ছেন প্রবীণদের সঙ্গে নবীনদের সম্পর্কের রসায়নটা ঠিক কীরকম, আপনার পরিবারে কোনো মধুর ঘটনা বা স্মৃতি রয়েছে কিনা সেই সমস্ত কিছু।

কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।

0: আমার জন্য।
1: আর আমি পাগল আপনাদের জন্য, মানে আমাদের শ্রোতাদের জন্য। অনেকদিন বাদে বাদে এই অনুষ্ঠানটাতে আসার সুযোগ হয় এবং যখনই আপনাদেরকে পাই চেষ্টা করি আপনাদের সঙ্গে জমিয়ে একটু গল্পগুজব করার। আজকেও সেরকমই একটা টপিক রেখেছি, তবে আজকের টপিকটা যেন আমাকে একেবারেই বেগ পেতে হয়নি, তার কারণ আজ তো অবশ্যই একটা বিশেষ দিন, প্রবীণদের দিন। আন্তর্জাতিক প্রবীণ দিবস 1 অক্টোবর পালন করা হয় সারা পৃথিবী জুড়ে, তাই এই দিনটাকে উপলক্ষ করে আজ আপনাদের সঙ্গে কথা বলার বিষয়টি আমি ভেবে চলে এসেছিলাম। আর আপনারাও কিন্তু আমাকে একেবারেই হতাশ করছেন না, প্রচুর প্রচুর প্রচুর মেসেজ চলে এসেছে। দেখি কে মেসেজ করছেন। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে লিখছেন, সুপ্রভাত দেবারতি, সুপ্রভাত শুভ্রাদি। আমার জীবনের সবচেয়ে মিষ্টি মধুর স্মৃতি জড়িয়ে আছে আমাদের পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গেই। শৈশবে ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদিমার হাত ধরে গল্প শোনা, তাঁদের স্নেহের আঁচলে লুকিয়ে থাকা, এসবই জীবন।

সঞ্চয়। আজ যখন ছোটদের সঙ্গে তাঁদের সম্পর্কের রসায়ন দেখি, তখন মনে হয় ভাঙার গড়ার এই দুনিয়ায় ওরাই আমাদের আসল শিকড়। এর পাশাপাশি কিছু কষ্টের দুঃখের স্মৃতিও মনে ভিড় করে। কিছুদিন আগে আমার মনের মানুষ, প্রিয় মানুষটি আমাদের ছেড়ে চলে গেলেন। আমার একটা ছোট নাতি আছে, 3 বছরের। তিনি সবসময় বলতেন, আসলের থেকে সুদের কদর বেশি বলেই হা হা করে হাসতেন। কিন্তু এত যত্ন করেও, এত সুরক্ষা দিয়েও শেষে হার মানলাম, আমি হেরে গেলাম। তাই বলবো, বয়স বাড়ার সাথে সাথে তাদের যেন শারীরিক, মানসিক, সামাজিক সমস্যার মধ্যে দিয়ে যে যেতে হয়, অনেক সময় আমাদের ব্যস্ততার আড়ালে তারা চলে যায়। তাদের অধিকার আর প্রাপ্য সম্মান নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব। তাদের একটুখানি সময় আর ভালোবাসাই পারে এই একাকিত্ব দূর করতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেবারতী, তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক ভালো থেকো, ধন্যবাদ। শুভ্রাদি, আপনিও খুব ভালো থাকুন। আপনার প্রিয়জনকে হারানোর কথা আমরা অনেকেই জেনেছিলাম, তখন সত্যিই খুব খারাপ লেগেছে। কিন্তু কি আর বলি, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। তবুও বলবো, যিনি চলে গেছেন তার অভাব তো আমরা পূরণ করতে পারবো না, কিন্তু তবুও যদি সকালবেলার এই সময়টুকু বা রাত্রে অন্যান্য অনুষ্ঠানের সময়টুকু আপনি আমাদের সঙ্গে জুড়ে থাকেন, জানি আপনি জুড়ে থাকেনও, তাহলে আপনার মনটা একটু হলেও ভালো করার সুযোগটা আমরা বোধহয় পাই। যাদবপুর থেকে লিখছেন সোমেন, সুপ্রভাত দেবারতী, অনেকদিন পর তুমি এলে, খুব ভালো তোমার উপস্থাপনা, খুব ভালো লাগছে তোমার উপস্থাপনা, থ্যাংক ইউ সোমেনবাবু। লিখছেন, আজ প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে সকল প্রবীণ নাগরিকদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। ওনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন। আমার পাশের বাড়িতে একজন দাদু একা থাকেন, ছেলেমেয়েরা সবাই বিদেশে থাকে, উনি বাজারে যেতে পারেন না। আমি যখন বাজারে যাই, দাদুকে জিজ্ঞাসা করি, দাদু তোমার বাজার হাট কিছু লাগবে? ওনার যখন যেটা লাগে আমি এনে দিই। উনি যে কী খুশি হন বলে বোঝাতে পারবো না। দাদু আমাকে আশীর্বাদ করেন। আমার মনে হয় প্রবীণ মানুষদের পাশে থাকার জন্য কোনো টাকা পয়সা লাগে না, লাগে একটু সময়। যদি বলি দাদু কেমন আছো, তাহলেই মনটা ভালো হয়ে যায়। তাছাড়া আমার বাড়িতে আমার প্রবীণ মা ও বাবা রয়েছেন, তাদেরকেও একইভাবে আমাকেই দেখতে হয়। তাদের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার। ভালো থেকো দেবারতী, আগাম শারদ শুভেচ্ছা রইল, যাদবপুর থেকে লিখেছে সোমেন। সোমেনবাবুকে জানাই আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সেই সাথে আপনাকেও আগাম শারদ শুভেচ্ছা। গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখছেন, শুভ সকাল দেবারতী। বিশ্ব প্রবীণ দিবস প্রসঙ্গে বলি যে, বর্তমান সমাজে প্রবীণদের সঙ্গে নবীনদের মধুর সম্পর্ক খুঁজতে হলে, সে পরিবার হোক বা সমাজে হোক, সেই গ্যালিলিও আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে। যদি ভাগ্য ভালো হয় তবে একটি পাওয়া যাবে আমার মনে হয়। গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখেছেন। বিজয়কৃষ্ণ দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখেছেন, শুভ সকাল দেবারতীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। দেখো, আমি নিজে একজন প্রবীণ, তবে মাত্রই হয়েছি, এখন আমায় সব কিছুই করতে হয় এবং আমার ব্যবসাপত্রও দেখতে হয়। আমি আমার সংসারে ছেলে মেয়ে, তোমাদের বৌদি, এরা এখনও পর্যন্ত আমাকে খুবই ভালোবাসে এবং সংসারে খুব আনন্দে আছি, কোনো রকম কোনো অসুবিধা নেই। আশা করি তুমিও তোমার সংসারে সুখে শান্তিতে আছো এবং ঈশ্বর তোমাদেরকে সুখে রাখুন, আর তোমার চলার পথ সুদীর্ঘ হোক, ধন্যবাদ। খুব সুন্দর করে মেসেজ করেছেন, এভাবেই আমার জন্যও শুভকামনা জানিয়েছেন, যদি কখনো আমার সঙ্গে দেখা হয় সেই ইচ্ছা প্রার্থনা করেছেন। সেজন্য আপনাকে বলি, অবশ্যই নিশ্চয়ই কোনো না কোনো দিন আপনার সঙ্গে আমার দেখা হবে, কারণ আমার সঙ্গে শ্রোতা বন্ধুদের দেখা হওয়ার খবর সেটা কিন্তু আমি এই FM এর অনুষ্ঠানেই ভাগ করে নিয়েছিলাম। আবারও নিশ্চয়ই কোনো দিন আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে, তার মধ্যে হয়তো বিজয়বাবু একজন হবেন। আরও একটি গান শুনি, গান শুনতে শুনতে ফিরে আসছি আবারও আপনাদের মেসেজ নিয়ে।

দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন, শুভ সকাল দেবারতী দি। সীমা দি, আপনাকেও জানাই শুভ সকাল। আমার পরিবারের সাথে আমার বাড়ির প্রবীণ সদস্যদের সম্পর্ক আন্তরিকতার। আমাদের বাড়ির কাছেই থাকেন আমার মেজদি এবং দাদা, ওদের নিয়মিত খোঁজখবর নিয়ে থাকি, আবার প্রয়োজন মতো ওদের বাড়িতেও যাই। ওদের বাড়িতে গিয়ে বলি এখনই চলে যাব, বেশিক্ষণ বসবো না, এবারে গল্প করতে করতে অনেক দেরি হয়ে যায়, বাড়িতে এসে আমার অন্যান্য কাজ করতে আরও দেরি হয়ে যায়। আসলে এই রকম খোলামেলা কথাবার্তার মাধ্যমে শরীর মন দুই ভালো থাকে উভয়েরই, এবং অসুস্থতার মধ্যেও ভালো রাখা যায় বা ভালো থাকা যায়। খুব ভালো থাকবেন দিদি সবসময়, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। নিশাকর ধর লিখছেন আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে, শুভ সকাল দেবারতী দিদি ভাই। নিশাকর বাবু, আপনাকেও জানাই শুভ সকাল। অনেকদিন পর কণ্ঠস্বর শুনতে পেলাম, ভালো লাগলো। আমি আমার বড় দিদির সঙ্গে দুষ্টুমি করেছিলাম, আমার দিদির অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, তাই একটি নাকছাবি এডি সেটিং করাতে বলেছিলাম যে হিরে সেটিং করা আছে যাতে যত্ন সহকারে সেটা রাখে। যেহেতু আমি বাইরে সোনার কাজ করতাম, তাই এই দুষ্টুমিটা করেছিলাম আমার বড় দিদির সাথে, হয়তো এখনও সেটা যত্ন সহকারে তোলা আছে। গান খুব সুন্দর হচ্ছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিশাকর ধর লিখেছেন হাওড়ার আমতা জগদ্ধাত্রীতলা থেকে। সুপ্রভাত দেবারতী দিদি ভাই, আমি উৎপল মুখার্জি ফ্রম পুনে, মনের মেলোডিতে কান পেতে আছি। দারুণ প্রভাত বিনা শুনে খুব ভালো লেগেছে। এখন এই প্রসঙ্গে বলি, এখন অবসর জীবনে আছি, মন ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করি, রেগুলার যোগ ব্যায়াম করি, চোখ ভালো রাখার জন্য স্ক্রিন টাইম কমিয়ে FM রেডিওর অনুষ্ঠান শুনি, পেট ডগ রাখি, অর্গ্যানিক ফার্মিং করি, অনেক বেশি ভ্রমণ করতে চেষ্টা করি, 3 মাসের মধ্যেই বেরিয়ে যাই, আর লেখালেখি করি ইত্যাদি। মন ও শরীর ভালো থাকে, নিজেকে প্রবীণ ভাবি না, এটাই বড় কথা দেবারতী এবং সব।

গান শুনতে শুনতে চলে এলাম আবারও আপনাদের কাছে। স্টুডিওর ঘড়ির কাঁটা রীতিমতো দৌড়চ্ছে, সেই সাথে দৌড়চ্ছি কিন্তু আমিও, যাতে আপনাদের সমস্ত মেসেজগুলো পড়ে ফেলা হয়। তবে হ্যাঁ, যদি কারো মেসেজ বাকি থেকে যায় প্লিজ মন খারাপ করবেন না, আবারও নিশ্চয়ই অন্য কোনো দিন আমি আসবো এবং আপনাদের সঙ্গে ভাগ করে নেব এরকম নানান টুকরো টুকরো কথা। দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ লিখছেন, শুভ সকাল, ভেরি নাইস টপিক, আমাদের পরিবারের নবীন ও প্রবীণদের নিয়ে জমজমাট, সব সময় একটা আনন্দের পরিবেশ থাকে, কেউ নিজেকে অবহেলিত মনে করে না। খুব সুন্দর লিখেছেন। পরের মেসেজ চলে এসেছে, লিখছেন লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে। তিনি লিখছেন, দেবারতী মাঝে মাঝে তব দেখা পাই, মানে গলা শুনতে পাই, আর একটু ঘন ঘন আসা যায় না? হ্যাঁ, এই মাসে কিন্তু আমি ঘন ঘনই আসছি। আজকের পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে মহালয়ার ভোরবেলা, মানে কথা হবে। আমার দিদিমা স্মৃতিভ্রংশে ভুগতেন, কিন্তু আমাকে মোটামুটি চিনতেন। বাগবাজারে থাকতেন, রোজ সকালে দুটি রাজভোগ খেতেন। আমি মামার বাড়িতে থাকলে একটা রাজভোগ আমাকে দিতেন। প্রায় 70 বছর আগের ঘটনা, লিখছেন আশিস দত্ত সল্টলেক থেকে। পরের, আচ্ছা এটা আশিস দত্তর মেসেজ ছিল, পরপর দুটো মেসেজ এসেছে, আমি একটু ভুল করে ফেললাম। পরের মেসেজ পাঠিয়েছেন লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে। তিনি লিখছেন, অনেক প্রবীণ পুরুষ মানুষ বহুমূত্র বা প্রোস্টেট জনিত সমস্যায় ভোগেন, পেট্রোল পাম্পগুলিতে টয়লেট থাকে। গতকাল পার্ক সার্কাসের একটি পেট্রোল পাম্পে দেখলাম এক ব্যক্তি টয়লেট ব্যবহার করতে চাইছেন, কিন্তু

তাকে টয়লেট ইউজ করতে দেওয়া হলো না 76 বছর বয়স। এদিকে যদি কেউ রাস্তায় মূত্রত্যাগ করেন তাহলে তো পুলিশ ধরবে। এইটাই তো প্রবীণ মানুষদের হাল, লিখছেন লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে। অবশ্যই এই ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার, প্রত্যেককেই অনুরোধ রইল আমরা আরও একটু সংবেদনশীল হয়ে উঠি, কারণ যে প্রবীণ বয়সের ব্যক্তি আমাদের কাছে সাহায্য চাইছেন সেই বয়সে একদিন আমরাও এসে পৌঁছব। ঐশী সরকার লিখছে, চিনার পার্ক থেকে আমার দাদু এখন নেই, প্রথমে লাঠি নিয়ে চলতে চাইতেন না, বলতেন লোকে ভাববে বুড়ো, তখন কিন্তু তার বয়স অলরেডি 80 পেরিয়েছে। হ্যাঁ, এটা অনেক সময় আমরা দেখি, না না এরকম করা যাবে না, আমার কি অত বয়স হয়েছে নাকি, কিন্তু সত্যি সত্যি দেখা গেল তার বয়স হয়েছে। বামুনপুকুর বটতলা দাসপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন ভূপাল দাস, দিদি ভাই কিছু মানুষের মুখ দেখে আমরা বুঝতে পারি যে সে মানুষটি কত অসহায় অবস্থায় আছে, সেই সব প্রবীণ মানুষদের পাশে থেকে তাদের সুখ দুঃখ ভাগ করে নিলে আমার মনে হয় প্রবীণ ব্যক্তিদের মুখে একটু হাসির ছোঁয়া দেখা যাবে। শিপ্রা কাড়ার লিখছেন মলিকপাড়া লেন বিটোর হাওড়া চার থেকে, অনেক যুগ আগের সেই মধুর দিনগুলো মনে পড়ে গেল, আমার ঠাকুমা দিদিমা গ্রামের বাড়িতে থাকতেন, যখন আমাদের কাছে আসতেন তখন সেই আনন্দের কথা ভাষায় বলা যাবে না, অল টাইম ওনাদের কাছাকাছি থাকতাম, স্কুল না যাবার বায়না করতাম, ওনারা বুঝিয়ে আমাকে স্কুলে পাঠাতেন, কথা কত কথা কত নানান ঘটনা, আমার মা বাবা কাকু পিসি মামা মাসি সকলের ছোটবেলার কথা বলতো। আমি আমার দাদুদের পাইনি কিন্তু বাবার কাকাকে পেয়েছিলাম, ওনার সাথে রাত্রিরে লুডো খেলার আনন্দের সময়গুলোর কথা বলতে গেলে আজ আমার সময়টা শেষ হয়ে যাবে। বর্তমানে আমার একার জীবন চোখে জল এনে দেয় সেই সময়ের ঘটনা। আমার পিসিমা মাসিমা আজও আছেন 80 বছরের উপর তাদের এজ, ফোনে কথা বলা ছাড়া কাছে যাওয়ার উপায় নেই, ওনারা বাড়িতে নানান অশান্তির শিকার হয়েছেন, গডের কাছে প্রেয়ার করি ওনাদের মুক্তি দিতে। ভাবি ওনাদের পরিবারের সেই সব সদস্যদের কি ভয় হয় না, নিজেদেরও তো একদিন এরকম বয়স হবে। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখছেন, গুড মর্নিং দেবারতী, আমি একজন প্রবীণ, তবু আমি যাদের চোখের সামনে বড় হয়েছি তাদের এখনও আমি সম্মান করি, বর্তমানে অনেকেই এটা করে না, এটা খুব চিন্তার, সেই কারণে নতুন প্রজন্মের সকলের কাছে এটাই আশা করি। খুব সুন্দর লিখছেন মধ্যমগ্রাম থেকে ভুলু সাহা। প্রচুর মেসেজ চলে এসেছে, আরও একটু মেসেজ বরং পড়ি, লিখছেন মনিকা মাইতি নামখানা থেকে, দিদি সুপ্রভাত, আমার খুব প্রিয় আমার দিদা যাকে আমি মা বলে ডাকি, তার সঙ্গে যখন সময় পাই গিয়ে কথা বলি, সময় কাটাই, ভালো মন্দ কথা জিজ্ঞাসা করি, তাতে ওনার মনটা ভালো হয়, আর বাইরে যখন কোনো বয়স্ক মানুষ দেখি তাঁদের একটু সাহায্য করার চেষ্টা করি। পরের বন্ধু মেসেজ করছেন, লিখছেন কালিকাপুর কলকাতা থেকে আনন্দগোপাল ঘোষ, লিখেছেন প্রবীণ নাগরিকদের অবসর সময় চমৎকারভাবে কাটানোর জন্য বেশ কিছু সৃজনশীল স্বাস্থ্যকর এবং সামাজিক উপায় আছে, বয়স বাড়ার সাথে সাথে শরীর ও মনকে সচল রাখতে এবং একাকিত্ব দূর করতে এই বিষয়গুলি আমি নিয়মিত পালন করি, স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা, প্রতিদিন সকালে 30 মিনিট হাঁটাহাঁটি করি, যোগব্যায়াম করি, বই বা খবরের কাগজ পড়ি, নিয়মিত পুরনো দিনের গান ও ক্লাসিক সঙ্গীত শুনি, স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূরে থাকা আত্মীয় বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ করি, নতুন কিছু শেখা, রান্নার নতুন রেসিপি, হাতের কাজ, ছবি আঁকা ইত্যাদি, লিখেছেন কালিকাপুর কলকাতা থেকে আনন্দগোপাল ঘোষ। আর তার কথা শুনতে শুনতে, তার কথা পড়তে পড়তে আমরা আরও একটা ছোট্ট গানে চলে যাব, ফিরছি আবারও আপনাদের মেসেজ নিয়ে।

সময় একেবারে কম, তাই খুব দ্রুত যে তিন চারটে মেসেজ চলে এসেছে ঝটপট সেগুলো পড়ি। আর একটাই কথা বলছি, যদি কারো মেসেজ না পড়া হয় সময়ের অভাবে, প্লিজ মন খারাপ করবেন না, আমি আবারও আসবো। এ মাসে বেশ কয়েকটা দিন আপনাদের সঙ্গে সকালবেলাটা শুরু করব, তো সেই দিনকে পড়ব, মন খারাপ করবেন না। লিখছেন আমাদের বন্ধু নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। তিনি লিখছেন, শিশির ভিজে শিউলি ফুল, জানালো তোমার খবর, কাশফুল তাই করল বরণ, দুলিয়ে তার চামর, খুশির হাওয়া নীল আকাশে, শারদ সমীরণে, প্রভাত বিনায় মন ভরালে, অ্যানিভেসান্ত শুনে, তিন মাস পর পেলাম সে মিষ্টি মধুর গলা, খুশির হাওয়ায় ভেসে ভেসে মনে দিচ্ছে দোলা, প্রবীণ মানুষ নেই তো কেউ, আমার বাড়ি ফাঁকা, ছিল আমার দাদু ঠাকুমা স্মৃতির পটে আঁকা, একটা নয় অনেকগুলো দাদু ঠাকুমার মেলা, খুনসুটি আর দুষ্টুমিতে করতাম ঝালাপালা, এ প্রজন্ম জানে না হায় দাদু ঠাকুমার মজা, মুঠোফোনে বন্দি জীবন, ভাবখানা যেন রাজা, আদর আবদারে ভরা ছিল তাদের নিয়ে জীবন, বাবা মায়ের থেকেও তারা ছিলেন আপন। লিখছে নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। এই কবিতার পিছনে আমার প্রতি তার যে আদর ভালোবাসা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তিনি লিখেছেন। থ্যাংক ইউ দিদি। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখছেন, সুপ্রভাত মনের মেলোডি, আজ বিশ্ব বয়স্ক নাগরিক দিবস, আমাদের সবাইকে নতুন করে নতুনভাবে চিন্তা করতে হবে বয়স্ক নাগরিকদের সুরক্ষার কথা, শরীর এবং মন এই দুটিরই যত্ন নেওয়া আমাদের অতি আবশ্যক কর্তব্য। অনেক জায়গায় আমরা দেখতে পাই বয়স্ক নাগরিকদের অবহেলায় চোখে দেখা হয়, শুধু তাই নয় অনেক অপমানকর কথাও তাদের সহ্য করতে হয়, এটা সম্পূর্ণভাবে বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। যতটা পারবো, যতটুকু পারবো তাদের সাহায্য করব, এই মনোভাব আমাদের প্রত্যেককে রাখতে হবে। পরিশেষে সবাইকে জানায় প্রভাতী শারদ শুভেচ্ছা। লিখছেন প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে। পরের বন্ধু লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। লিখছেন হাতের কাছে তোমাকে পেলাম তাই তোমার কথা বলে গেলাম, তোমার কথা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, চিকিৎসাতে এ রোগ সেরে যায়। না না, আমার কথা আপাতত বন্ধ হচ্ছে না, আমি কিন্তু ফিরেছি এ মাসে, বেশ অনেকগুলো দিনই আপনাদের সঙ্গে কিন্তু আমি কাটাবও বটে। পরের বন্ধু লিখছেন পার্থকুমার মোদক তালপুর হুগলি থেকে। লিখছেন সকল প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা নিবেদন করি। মেসেজ আরও একটি চলে এসেছে, দেখি কে লিখছেন। বেলুর থেকে রঞ্জনা মজুমদার, গুড মর্নিং দেবারতী দি, আমাদের ব্যবসা ছিল বাড়ি থেকে একটু দূরে, সেখানে আমার বাবাকে আমি জলখাবার বানিয়ে পাঠাতাম, উনি খুশি হয়ে চিরকুটে আমাকে আশীর্বাদ পাঠাতেন। আমার মা অনেকদিন আগেই পরলোকে চলে গেছেন, আমার বড়দা বাচ্চাদের মতো ছিল, আমার সাথে গাল এক গাল করে ভাত খেত। বাবা দুই দাদা এখন এনারা কেউ আর নেই, মনটা ভারাক্রান্ত হয়ে থাকে সব সময়। আপনাদের প্রোগ্রামে আসলে ভালো লাগে। লিখেছেন বেলুর থেকে রঞ্জনা মজুমদার। এই ভালো লাগাটুকুর জন্যই তো আমাদের এখানে আসা, প্রতিদিন সকালে এতখানি দূর থেকে সেই কোন মাঝরাত থেকে উঠে রেডি হয়ে আপনাদের কাছে চলে আসা, তো এই একটাই কারণে। আজকে বিশ্ব প্রবীণ নাগরিক দিবসে বা আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবসে আপনাদের সঙ্গে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে, আপনাদের কাছে আসার সুযোগ পেয়ে, কথা বলার সুযোগ পেয়ে সত্যি আমার তো খুব ভালো লাগছে। এবং সেই সাথে আমার মনে দুটো কথা খুব ছোট্ট করে ভাগ করে নিই, শারীরিক সমস্যা তো থাকবেই বয়স্ক মানুষদের, কিন্তু তার পাশাপাশি তাদের মন ভালো রাখার চেষ্টা কিন্তু আমাদেরকেই করতে হবে, অর্থাৎ আমরা যারা মধ্যবয়স্ক যারা রয়েছি তাদেরকেই কিন্তু এই দায়িত্বটা তুলে নিতে হবে। তার কারণ আমরা যদি এখন সময় থাকতে থাকতে তাদের সঠিকভাবে যত্ন করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কী শিখবে? আমরা তো একদিন বুড়ো হব, আমরাও তো একদিন আশা করব যে আমাদেরকে একটু সময় দিক, একটুখানি দুটো কথা বলুক, একটু ভালোবাসার পরশ দিক, আর তো কিছু চান না বয়স্ক মানুষরা। নানান রকম সমস্যা থাকবে, নানান রকম সুবিধা অসুবিধা থাকবে, নানান সময়ে তারা অবুঝ হয়ে পড়বেন, কিন্তু তবুও নবীন প্রজন্মের মানুষদের কাছে অনুরোধ জানাব, আমরা যেন কেউ বিরক্ত না হই, আমরা যেন কেউ তাদের প্রতি নির্দয় আচরণ না করি, কারণ মনে রাখতে হবে আমাদেরও একদিন এই দিন আসবে। সকল প্রবীণ সদস্যরা, প্রবীণ নাগরিকরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা যেন আরও বেশি করে তাঁদের কাছে, তাদের মনের কাছাকাছি পৌঁছে যেতে পারি। এবং সেই সাথে বয়স্কদের উদ্দেশ্যে বলি, বুড়ো হন ক্ষতি নেই, বয়স বাড়ুক বয়সের গতিতে, কিন্তু মনের বয়স যেন না বাড়ে, কাজেই বুড়ো হলেও চলবে, বুড়োটে হলে কিন্তু চলবে না। সজিনকর্তার গান দিয়ে আজকের মতন শেষ করছি মনের মেলোডি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে কয়েকদিন পরেই।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রধানমন্ত্রী প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসেবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার উপর জোর দিয়েছেন। দুবাই থেকে ইসরায়েলের তেল আভিবগামী বিমানের আহত ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মচ্ছারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তাঁকে ছুরিকাঘাতের অভিযোগে সহকারী পাইলট গ্রেপ্তার। দেশে চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর মাসে জিএসটি সংগ্রহের হার গত বছরের তুলনায় 14.7% বৃদ্ধি পেয়েছে। এশিয়ান গেমসে পুরুষদের হকির সেমিফাইনালে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হবে। মহিলা হকির ফাইনালে ভারত আজ চীনের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ ইউপিএসসির শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দেশ পুনর্গঠনের লক্ষ্যে এই ইস্পাত কঠিন কাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত উদ্যোগ নেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রযুক্তি এবং প্রজন্ম বদলে গেলেও এই সংস্থার উপর মানুষের আস্থা অবিচল রয়েছে। তিনি জনপরিষেবায় অনুপ্রাণিত যুব সম্প্রদায়কে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়ে আসার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
1: আজাদি কে বাদ উনকে সামনে কেবল এক দেশ কো আজাদ রাখনে কি চুনৌতি নাহি থি, উনকে সামনে এক রাষ্ট্র কো চালানে কি চুনৌতি ভি থি। রাষ্ট্র কে পুনর্নির্মাণ কে লিয়ে জিস স্টিল ফ্রেম কি জরুরত থি, ও স্টিল ফ্রেম সর্দার বল্লভ ভাই পটেল নে দিয়া। উনহোনে ইস সংস্থা কো আজাদ ভারত কা এক প্রমুখ স্তম্ভ বানায়া।
0: প্রধানমন্ত্রী

0: দুবাই থেকে ইসরায়েলগামী বিমান ছিনতাই বানচাল করে দেওয়ার জন্য ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের প্রশংসা করেন। তিনি বলেন, বিপদের মুখে গুরুতরভাবে আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্ছার অন্যদের জীবন রক্ষায় সাহস এবং সংকল্পের পরিচয় দিয়েছেন।
1: ভারত কে ক্যাপ্টেন স্মিথ নে জিস প্রকার সে ধৈর্য সুঝবুঝ আর সাহস কা পরিচয় করবায়া আর জেসে আজ ইসরায়েল কে প্রধানমন্ত্রী নে কাহা কি ইস হিন্দুস্তানী নে 9/11 হোনে সে বচা লিয়া। হর দেশবাসী কে লিয়ে স্মিথ কা এ পরাক্রম হমেঁ গৌরব সে ভর দেতা হ্যায়।
0: 1926 সালে পয়লা অক্টোবর ইউপিএসসির যাত্রা শুরু হয়েছিল। গত বছর থেকে এক বছর ধরে এই সংস্থার শতবর্ষ উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসেবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন। বন্যপ্রাণ সপ্তাহ 2026 উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী বন্যপ্রাণীদের এবং তাদের বিচরণ সুরক্ষার জন্য নাগরিকদের কাজ করতে আহ্বান জানান। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে বন্যপ্রাণীদের যাতায়াতের করিডোর এবং তাদের বিচরণ ক্ষেত্রের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতায় দেশের বিভিন্ন বনাঞ্চল সংলগ্ন বন্যপ্রাণীদের করিডোর চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে। দিওয়ালির আগে সম্পূর্ণভাবে আতশবাজি নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং পি বি বড়ালের বেঞ্চ বলেছেন, দিওয়ালির সময় নির্দিষ্ট কিছু আতশবাজি ব্যবহারের অনুমতি দেবে আদালত। একই সঙ্গে আদালত সব ধরনের আতশবাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং অবাধে বাজি পোড়ানো নিষিদ্ধ করার দুটি আবেদন নাকচ করে দিয়েছে। দুবাই থেকে ইসরায়েলগামী বিমানের ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, তাঁর স্ত্রী এবং বাবা মার সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মাচ্ছারের প্রশংসা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও ক্যাপ্টেন মাচ্ছারের ভূয়সী প্রশংসা করেছেন। আগেই জানানো হয়েছে, দুবাই থেকে ইসরায়েলের তেল আভিবগামী এক যাত্রীবাহী বিমানের ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত করে তা ছিনতাই করার চেষ্টা করেছিল ওই বিমানেরই সহকারী পাইলট। সৌদি আরব কর্তৃপক্ষ ওমানের নাগরিক ওই অভিযুক্ত সহকারী পাইলটকে গ্রেপ্তার করে। গতকাল ওমানের ওই সহকারী পাইলট বিমানের প্রধান পাইলটকে ছুরিকাঘাত করার ফলে 2 মিনিটেরও কম সময়ে বিমানটি 17,000 ফুটেরও বেশি নেমে যায়। তবে যাত্রীরা এবং বিমানকর্মীরা ককপিটের ভেতরে প্রবেশ করে আক্রমণকারীকে নিরস্ত করেন। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় অবস্থিত কনসাল জেনারেল জানিয়েছে, তারা ক্যাপ্টেন মাচ্ছারের শারীরিক অবস্থার ওপর নজর রাখছে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট একটি প্রতিবেদন।
2: পরিবেশ সুরক্ষা শুধু সরকারি নীতি বা বড় কোনো প্রকল্পের বিষয় নয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সম্ভব। সেই ভাবনাকে সামনে রেখেই গড়ে উঠেছে মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। পরিবেশ বান্ধব জীবনযাপনকে অভ্যাসে পরিণত করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলায় মিশন লাইফের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন পরিবেশবিদ জয়ন্ত বসু।
3: সারা পৃথিবীর যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে ভারতবর্ষের অন্যতম প্রধান বিষয় হলো এই মিশন লাইফ। পরবর্তীকালে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আন্তর্জাতিক সম্মেলনে বলেছিলেন, সেটাকেই ভারতের যে সার্বিক জলবায়ু পরিকল্পনা তার মধ্যে একেবারে প্রথম সারিতে রাখা হয়। এবং এটা যেটা ভিশন, যে অন্তত 100 কোটি ভারতীয় এবং সারা পৃথিবীর মানুষকে এমন একটা জীবন চর্চা, যেটাকে আমরা টেকসই জীবন চর্চা বলতে পারি, সেরকম একটা জীবন কাটানোর যে মডেল, সেই মডেলটা করার জন্যই এই মিশন লাইফ।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে অধ্যাপক সুজা আবুসুর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। তাঁর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর মাসে পণ্য ও পরিষেবা কর জিএসটি সংগ্রহের হার গত বছরের তুলনায় 14.7% বৃদ্ধি পেয়েছে। 2025 সেপ্টেম্বর মাসে এ পরিমাণ ছিল 1,77,000 কোটি টাকা। 2026 সেপ্টেম্বরে কেন্দ্রীয় জিএসটির পরিমাণ দাঁড়িয়েছে 37,772 কোটি টাকা। রাজ্য জিএসটির পরিমাণ 45,363 কোটি টাকায় পৌঁছেছে। সুসংহত আইজিএসটির পরিমাণ 1,20,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীর সমর্থনে আজ প্রচারে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে সড়ক পথে রওনা হয়ে প্রথমে রেজিনগর পৌঁছবেন তিনি। শক্তিপুরের প্রতাপ সংঘের মাঠে এক জনসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। ইতোমধ্যে সভাস্থল এবং সংলগ্ন এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। জনসভা শেষে মহাতীর্থ কপিলেশ্বর মন্দিরে যাবেন তিনি। আফগানিস্তানের হেলমন্দ এবং কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় মহিলা ও শিশু সহ 9 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তালিবান সরকারের মুখপাত্র এই খবর জানিয়ে বলেছেন, গতকাল পাক বিমান বাহিনী সুলতান জেলার কুনার ও গামসের জেলার হেলমন্দে হামলা চালায়। এর আগেও এই অঞ্চলে পাক বাহিনীর হামলায় 3 আফগান নাগরিকের মৃত্যু হয়েছিল। আফগানিস্তান সরকার এই হামলার কঠোর নিন্দা করেছে। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল দল আজ কলকাতায় আসছে। আগামী 3 অক্টোবর যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে। যদিও ব্রাজিলের অন্যতম তারকা খেলোয়াড় রফিনহা চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। অন্যদিকে উরুগুয়ের দল গতরাতে কলকাতায় এসে পৌঁছেছে। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে আগামী 6 অক্টোবর ভারতের মুখোমুখি হবে। রাজ্য সরকারের তরফে দুদলকেই রাজ্য অতিথির মর্যাদা দেওয়া হচ্ছে এবং দুদলকেই মাঠে সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এশিয়ান গেমসে আজ ভারতীয় ক্রীড়াবিদরা আরও পদক জয়ের লক্ষ্যে খেলছেন। পুরুষদের হকি সেমিফাইনাল, ভারত সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। এদিকে মহিলা হকিতে ভারত খেলবে চীনের বিরুদ্ধে। ক্রিকেটে শ্রেয়া আয়ারের নেতৃত্বে ভারত সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। পাশাপাশি শুটিং, জুডো, ভলিবল, ট্র্যাক, সাইক্লিং, গলফ, তাইকুয়ান্দো, টেনিস, সেপাক টাকরাও, রাগবি সেভেন্স এবং স্পোর্টস ক্লাইম্বিং সহ বিভিন্ন ধরনের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় অ্যাথলিটরা। কালীঘাট তৃণমূলের 4টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামলায় দায়ের হওয়া আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বেঞ্চ জানিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতোমধ্যেই সক্রিয় রয়েছে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক সংক্রান্ত বিষয়টি কমিশনের বিচারাধীন। এ সংক্রান্ত মামলা শুনানিও চলছে হাইকোর্টে। এর প্রেক্ষিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা 4টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছে তাতে হস্তক্ষেপ করতে রাজি নন 2 বিচারপতি এম এম সুন্দরেশ ও পি বি ভারালের বেঞ্চ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোক সেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দুবাই থেকে ইসরায়েলের তেল আভিবগামী বিমানের আহত ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। এশিয়ান গেমসে পুরুষদের হকি সেমিফাইনালে ভারত আর পাকিস্তানের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপরের খবর দেড়টায়।
4: আর আকাশবাণী সমাচার কে সাথ মে কনকলতা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि यूपीएससी की 100 साल की यात्रा में पीढ़ियां, सरकारें, तकनीक और सिलेबस बदले हैं, लेकिन इस संस्था पर भरोसा पहले जैसा ही अटूट बना हुआ है। आज नई दिल्ली के भारत मंडपम में संघ लोक सेवा आयोग यूपीएससी के शताब्दी समारोह को संबोधित करते हुए श्री मोदी ने ऐसे युवाओं को लोक सेवा में लाने की जरूरत पर जोर दिया जो सरकारी पद के लिए नहीं बल्कि जन सेवा के लिए प्रेरित हों।
1: हम ऐसे युवाओं को पब्लिक सर्विस में लाना होगा जो पब्लिक ऑफिस से नहीं पब्लिक सर्विस से आकर्षित हो। इसलिए जरूरी है कि रिक्रूटमेंट की परीक्षा सिर्फ यह न परखे कैंडिडेट कितना जानता है, बल्कि वो यह भी देखे कि वह युवा सिविल सर्विसेज में आना क्यों चाहता है।
4: प्रधानमंत्री ने कहा कि आज 21वीं सदी का भारत एक नई कार्य संस्कृति के साथ आगे बढ़ रहा है और इसका मूल सिद्धांत है जनहितैषी, सक्रिय और सुशासन। प्रधानमंत्री ने कहा कि उनकी सरकार का मंत्र नागरिक देवो भव है और नागरिकों की सेवा करना सबसे जरूरी है। कार्मिक लोक शिकायत और पेंशन राज्य मंत्री डॉ. जितेंद्र सिंह ने कहा कि यूपीएससी ने पिछले 12 वर्ष में कई उपलब्धियां हासिल की हैं और कई नए आयाम जोड़े हैं। उन्होंने कहा कि यूपीएससी के जरिए होने वाली सरकारी नियुक्तियों की संख्या बढ़ी है और भर्ती प्रक्रिया में पारदर्शिता भी आई है, जिससे लोगों का भरोसा बढ़ा है। रक्षा मंत्री राजनाथ सिंह ने कहा है कि सरकार सशस्त्र बलों के बीच आपसी तालमेल और एकीकरण पर बहुत जोर दे रही है। आज नई दिल्ली में रक्षा लेखा दिवस पर श्री सिंह ने कहा कि अगर वित्तीय प्रणालियों को भी एकीकृत कर दिया जाए

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। আর আজকে সত্যি কথা বলতে দক্ষিণ বাতাস নিয়ে আসার মতোই একজন মানুষের জন্মদিন, আর তার কণ্ঠ শুনলে, তার গান শুনলে, তার কম্পোজিশন শুনলে আমাদের মন ভরে ওঠে। কোথাও আমরা মাটির সেই সদাগন্ধ পাই তার গান থেকে, যে গান আমাদের প্রাণ ছুঁয়ে যায়। খুব স্বাভাবিক কারণেই আজকে তোমায় গান শোনাবতে দেখছি বেশিরভাগ অনুরোধ তার কণ্ঠের গান শুনতে চেয়ে বা তার কোনো গান শুনতে চেয়ে, মানে তার তার তৈরি কোনো গান শুনতে চেয়ে। তো আমরা সেরকমই একটা গান দিয়ে শুরু করলাম শচীনদেব বর্মনের কণ্ঠে, এবং এই গানের লেখাটা লিখেছেন মীরা দেব বর্মন আর সুরটা করেছেন তিনি। আমাদের স্টুডিওতে মোটামুটি দক্ষিণ হাওয়া এসে গেছে এবং প্রেম ছড়িয়ে পড়েছে সর্বত্র।
1: একদমই তাই, আর মানে শুধুমাত্র তো বসন্ত না, যে প্রেমে পড়লে বারো মাসে কি কি রূপ নেয় মানুষ,
0: সব
1: ছটা ঋতুতে ঠিক কি কি রূপ, মানে একরকম করে এটা হচ্ছে প্রেমের বারো মাসা, তাই না? তো আমরা যার অনুরোধে এই গান শুনলাম আলাউল মল্লিক দেওরা আমতা হাওড়া থেকে, এবং আজকে আরও বেশ কিছু শচীনকর্তার গানের অনুরোধ আমাদের কাছে আছে। আমরা কি শচীনদেব বর্মনের গানই এখন আবার যাব নাকি অন্য কোনো গানে
0: চলে যাব? তারই গাওয়া আরেকটি গানে আমরা চলে যাই, তারপর না হয় দেখা যাচ্ছে আস্তে আস্তে এগোচ্ছি অন্যদিকেও।

0: তুমি আর নেই সে তুমি, সচিন কর্তার কণ্ঠে শুনলাম আমরা এই গান। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন সুমন দাস সিঙ্গুর হুগলি থেকে, আর সেই সাথে অনুরোধ ছিল হিতেন্দ্র দাস আসাম থেকে।
1: আর এবার আমরা চলে যাব একটু অন্য শিল্পীর গানে যাই, আবারও ফিরে তো আসতেই হবে তার কাছে, শচীন কর্তার কাছে। কিন্তু এবারে যে শিল্পীর গানে যাব, তিনি ছিলেন শচীন কর্তার অসম্ভব পছন্দের শিল্পী। হ্যাঁ, তো তিনি লতা মঙ্গেশকর। তার কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুমিত্রা সরকার বিদ্যাপল্লী মালঞ্চ সোনারপুর থেকে। চলে যাই আমরা সেই গানে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা ব্যাক টু ব্যাক গান শুনছিলাম। প্রথমে শুনলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং ভূপেন হাজারিকার সুরে। আর এই মুহূর্তে আমরা শুনছিলাম শ্যামল মিত্রর কণ্ঠে গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শিল্পীর নিজের সুরে। কার অনুরোধে শুনলাম আমরা?
1: আর কে মুখার্জি যাদবপুর থেকে শুনতে চেয়েছিলেন এই গান। চলে যাব আবারও সচিন কর্তার গানে।
0: বেশ,
1: আমাদের মানে অনেকগুলো অনুরোধ এসছে তাঁর গান শোনার জন্য, তো এবার তাঁরই গাওয়া গান।

0: মানে এই গানে শুরুতে যে একটা আহ আছে সেইখানেই বোধহয় মানে আর্ধেক বাজিমাত হয়ে যায়, মানে গানের অভিনয় গানের মুড সেখানেই কোথাও ধরা হয়ে যায়।
1: শুনতে চেয়েছিলেন, সেই সাথে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন বিজয় দালাল, অন্নপূর্ণা দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে।
0: আমাদের কাছে ঝুমুরদি মানে একটা মানে বেশ কম শুনতে পাওয়া একটা গানের অনুরোধ এসছে, কৌশিক দত্ত, খড়সরাই বেগমপুর, হুগলি থেকে। আমরা চলে যাই আগে সেই গানে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আহা, মানে এই গানগুলো শুনলেই যে কি ভালো লাগে। এবং দেখুন, আমাদেরও কি এরকমটা মনে হয়নি যে কাল কেন আসোনি, কাল ভালোবাসোনি? যাকে সত্যি সত্যি এরকমভাবে ভালোবাসা যায়, তার কাছে তো প্রতি মুহূর্তটা মনে হয় যেন মিলেমিশে থাকলেই ভালো হয়, সব সময় যেন দেখা হয়।
1: এই গান অদ্ভুতভাবে অভিমানগুলো, মানে অভিমানটা এত অদ্ভুতভাবে উনি নিজের কণ্ঠে মেশাতেন, হালকা করে গলাটা ভেঙে।
0: ঠিক, ও আমরা না এই গান শুনতে শুনতে এত অভিভূত হয়ে আছি, আমরা এটাই জানাইনি যে তোমায় গান শোনাতে আমরা আজকে কে এসেছি। আমি ঝুমুর, আর সঙ্গে আছে
1: দেবলীনা।
0: আমরা দুজনে এসেছি, যদিও দেবলীনা একবার ঝুমুরদি বলে দিয়েছে বলে আপনি জানতে পেরেছেন, আমি কিন্তু ও বেচারির নামটা বলা হয়নি। আচ্ছা, এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন অভিজিৎ পাল, পিপাসা পাল, অনুরাধা পাল, অঞ্জলি পাল, তেঁতুলতলা ডোমজুর থেকে।
1: আচ্ছা, এবারে আমরা আর একটা,
0: আর একজন,
1: আচ্ছা,
0: এবং এনারাও আছেন সঙ্গে।
1: এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন, মানে শচীনদেব বর্মনের কণ্ঠে যে কোনো একটি গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন কদমা জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো এবং রেখা মাহাতো, শিবাংশ মণ্ডল এবং কুমার সৌরভ মাহাতো।
0: এরপরে আমরা কি গান শুনছি?
1: এরপরে বরং একটু আবার মানে শচীনকর্তার গান থেকে একটু দূরে যাই, আবার ফিরবো তার কাছে। রবি ঘোষের গানের অনুরোধ আছে, গল্প হলেও সত্যির সাউন্ড ট্র্যাক থেকে আমরা বরং সেই গানে যাই।

0: তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে শুনতে চেয়েছিলেন এই গান।
1: আর এবারে আমরা চলে যাব আবার শচীন কর্তার গানে। আমাদের কাছে মধ্যমগ্রাম থেকে ভুলু সাহা অনুরোধ করেছেন এই গানটির জন্য, এবং এই গানটির জন্য কিন্তু আমাদের কাছে একাধিক অনুরোধ রয়েছে। আর আরও একজন যিনি যে বন্ধু অনুরোধ করেছিলেন এই গানটি শুনতে চেয়ে, আমরা তার নামও বলবো। আমি আগে গানটায় চলে যাই বরং, মীরা দেব বর্মনের কথা এবং শচীন কর্তার নিজের সুরে এই গান।

0: আমরা এই গান শুনছিলাম মীরা দেববর্মনের কথা এবং শচীন কর্তার নিজের সুরে। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন আরও একজন বন্ধু, আমরা বললাম যে পরে এসে নাম বলব, প্রদ্যুৎ সামন্ত কামিনা শ্যামপুর হাওড়া থেকে। এছাড়াও মধ্যমগ্রাম থেকে ভুলু সাহার অনুরোধও ছিল। আপনাদের দুজনের অনুরোধে, যৌথ অনুরোধে আমরা শুনলাম এই গান।
1: এরপর শুনব গায়ত্রী বসুর কণ্ঠে গান রম্যগীতি, এবং এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুপ্রিয়া দত্ত ডানকুনি সূর্য সেননগর থেকে।
0: প্রণব রায়ের কথা এবং দুর্গা সেনের সুরে এই মুহূর্তে গায়ত্রী বসু।

0: চৈতালি ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনছিলাম এই গান গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শচীন্দ্র বর্মনের সুরে।
1: আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গড়িয়া থেকে, মান্নাদের কণ্ঠে শুনলাম আমরা এই গান।
0: এবার আমরা চলে যাব পরের গানে। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছেন পিনাকী মুখোপাধ্যায় পানিহাটি থেকে। তিনি শচীন কর্তার কণ্ঠে যে কোনো গান শুনতে চেয়েছেন, অনেকগুলো গানই শুনছি আপাতত, আমাদের উপরে পছন্দ ছাড়া হয়েছে, দেখা যাক এই গান আপনার পছন্দ হয় কিনা।

0: আমরা শুনছিলাম এই গান শচীন্দেব বর্মনের কণ্ঠে, আর আজকে এখন আপনারা শুনছেন তোমায় গান শোনাবো। একটুখানি বলতে ইচ্ছে করছে যে আজকে কিন্তু সুরেলা সফর জুড়েও থাকবেন তিনি, তাই তো?
1: হ্যাঁ,
0: তো আপনারা নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে।
2: এর পরে আমরা অন্য একটা গানে চলে যাব, এবং সেই গানটা আগে শুনে নিই নাকি?
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

রাজ পরিবারের আদব কায়দা শিখতে শিখতে বড় হচ্ছে একটা ছেলে। কানের কাছে ধ্রুপদী সঙ্গীত, সেখানে দেখছেন বাবাকে চর্চা করতে। বাবা নিজের হাতে মূর্তি তৈরি করছেন, সেসবও দেখছে নয়ন মেলে। সেই সঙ্গেই চাষিরা গান গাইছে, মুটে মজুররা কিছু গোয়ে গাইছে, সেই সমস্ত লোকসঙ্গীতের সুর তার কানে আসছে। তারপরেও তার মনে হচ্ছে সবচেয়ে সুন্দর সুরটা সে শুনতে পায় কখন, যখন মাধব তার সারা দিনের কাজ শেষ করে রামায়ণ গায়। কারণ তা সেই জায়গাটায় কখনো কোনো কুঁচির কাজ নেই, সেখানে কোনো মুন্সিয়ানা নেই, বড় সহজ সরল সে চলন। ভালো লাগে আনোয়ার যখন রাতে তার একতারা নিয়ে বসে, সে যখন গাইতে থাকে গান। এই গান প্রকৃতির নানান কিছু সেই ছোট্ট থেকে টানত তাকে। আর পরবর্তীতে যখন গানের সাম্রাজ্যের রাজপুত্র হয়ে তিনি এলেন, সেই সময় এই গানগুলোই তার সব সময়ের সহচর হয়ে রইল।

ত্রিপুরার এক বিশেষ বাঁশি ছিল, টিপরাই বাঁশি। সেই বাঁশি বাজিয়ে বাজিয়ে বনে বাদারে সেই ছোট্ট ছেলে ঘুরে বেড়ায়। আনোয়ার যেমন তাকে ভাটিয়ালি শোনাত, আনোয়ারের কাছে শুনে শুনে সে শুনেছিল নদীর বুক দিয়ে মাঝি যখন নৌকো বেয়ে যায় তখন তারা সেই ভাটিয়ালি সুর ধরে। বনে বাদারে লুকিয়ে থেকে ছেলেটি গলায় সেই সুর তুলে নিত অদ্ভুতভাবে। এদিকে বাবাকে যখন কুমিল্লা চলে আসতে হলো, যখন ত্রিপুরায় রাজবংশে সেখানে তার বাবার জায়গা হলো না, তার বাবার জায়গা হলো কুমিল্লার এস্টেটে, সেখানে সে আরেকটা নতুন দিগন্ত খুলে গেল ছোট্ট ছেলেটার কাছে। সে যখন স্কুলে ভর্তি হলো, ক্লাস ফাইভে পড়ে, সরস্বতী পুজোর দিন সে এমন গান শোনালো সবাই স্তম্ভিত। আরে বাবা, মা সরস্বতী তো নিজে এসে বাসা বেঁধেছেন তার কণ্ঠে। এদিকে বাবার তো দুশ্চিন্তা বাড়তেই থাকছে, কারণ রাজার যে এস্টেট সেটা তেমনভাবে নিজেদের দখলে নেই, অথচ ছেলের মন মোটেই পড়াশোনায় বসে না। একবার তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ত্রিপুরার বোর্ডিং স্কুলে, আবার তাকে নিয়ে আসা হচ্ছে কুমিল্লায়। ইতিমধ্যে বাবা যখন আবার ত্রিপুরায় মন্ত্রীর পদে ওখানে গেছেন, যুক্ত হয়েছেন, ছুটিতে যখন ছেলে যেত বাবার কাছে, রাজদরবারে যেত, সেখানে গিয়ে আবার ছেলে কাদের পাচ্ছে? ছেলে পাচ্ছে সুরসাগর হিমাংশু দত্তকে, ছেলে পাচ্ছেন গীতিকার অজয় ভট্টাচার্যকে। কে জানত যে কয়েক বছর বাদে সুরসাগরের সুরে আর অজয় ভট্টাচার্যর কথায় এই ছেলের রেকর্ডই মানুষের মনের মণিকোঠায় একেবারে জায়গা করে নেবে।

0: আর কথা বললাম, ও এর মধ্যে বলেনি, আজকে কিন্তু আছে ঝুমুর আর দেবলীনা।
1: হ্যাঁ, এটা বারবার ভুলে যাচ্ছি কেন বলো তো?
0: আসলে আজ এমন একজনের জন্মদিন বলা ভালো, আরও একজনের কথাতেও আসবো, আজ তাঁরও জন্মদিন, তো সেই সমস্ত মানুষের কথা বলতে গেলে নিজেদের নাম সেখানে বড়ই জাগে। তো এই যখন ওনারা এক জায়গায় হতেন, সেই সমস্ত আড্ডাগুলোতে কখনো কখনো কিন্তু তিনি পাচ্ছেন নজরুল ইসলামকে, এবং নজরুলের সঙ্গে অসম্ভব ভালো সম্পর্ক ছিল এসডি বর্মনের। নজরুল থাকবেন, এসডি বর্মন থাকবেন, আর এই সমস্ত যখন আড্ডা হচ্ছে সেখানে গান ভেসে উঠবে না তা তো হয় না, এই সমস্ত আড্ডায় কিন্তু এই দুজনের গান সেগুলোকে মাতিয়ে রাখত। এবং বিভিন্ন রকম, বিভিন্ন সময়ে বিভিন্ন গান যখন তৈরি হচ্ছে, সেইগুলো যখন তিনি তৈরি করতেন নজরুল ইসলাম, তিনি আবার ওগুলো শোনাতেনও, আবার সেইগুলো এসডি বর্মন শুনে শুনে সেরকমভাবে গাওয়ারও চেষ্টা করতেন।
1: এরকমই একটা ঘটনা ঘটেছিল ঝুমুরদি, কোন একটা রেকর্ডিং কোম্পানি বা আকাশবাণী কোথাও একটা, তার যে মানে রিহার্সাল রুম আর কি, সেখানে নজরুল ইসলাম গান শুনিয়েছেন এবং শচীনকর্তা শুনেছেন। এবার শুনে শচীনকর্তা নিজে প্র্যাকটিস করছেন গানটা, তো প্র্যাকটিস করতে গিয়ে কোথাও তার সেই যে বেড়ে ওঠা, সেই যে পদ্মা তিতাস মেঘনার আবহে বেড়ে ওঠা, তার মনে পড়েছে তিনি নিজের মতন করে একটুখানি ইম্প্রোভাইজ করেছেন। করেই তখন খেয়াল পড়েছে, এ বাবা আমাকে তো এরকম শেখাননি। নজরুল ইসলাম দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে পড়ে আবার বসে পড়েছেন, বসে বলছে আবার গাও। এবার উনি জানেন যে এবার নিখাত একটা মারাত্মক বকুনি জুটবে, তো বলছে তুমি না এই গানটা এভাবেই রেকর্ড করবে, শুনে দেখুন কি গান।

0: যে মানুষ ত্রিপুরার ওই আবহে বড় হয়েছেন, কুমিল্লার ওই সমস্ত পথে ঘুরে বেরিয়েছেন, সেখানে হেন কোনো জায়গা নেই জাননি যেখানে গিয়ে তাদের গান শেখেননি বা গান সংগ্রহ করেননি, এইরকম খোলামেলা জায়গায় ঘুরে ঘুরে বেড়ানো মানুষ, তিনি যখন কলকাতা এলেন সবচেয়ে অবাক হলেন এইটা দেখে, চৌমা এখানে জমিও বিক্রি হয়। মানে এটা যেন ওনার ধারণারই বাইরে যে এইটুকুটুকু জায়গা সেগুলোও বিক্রি হয়। এইখানে এলেন, এসে এই সময় তিনি থাকছেন কিন্তু ত্রিপুরা এস্টেটের জায়গাতে এবং সেখানে থেকেই তিনি পড়াশুনো করছেন, কিন্তু একটা সময় গিয়ে দেখছেন যে গান যেভাবে তাকে টেনে নিয়ে যাচ্ছে তাতে করে তার পড়াশুনো আর ভালো লাগছে না। এমতো অবস্থায় তার বাবা এলেন কলকাতায় এবং বাবা এখানে এসে রকম সকম দেখে বুঝলেন যে না, এভাবে এই ছেলেকে এখানে রাখা যাবে না, বললেন তুমি যাও, তুমি গিয়ে তোমাকে উকিল হতে হবে, ওকালতি পড়তে হবে এবং তুমি সেইভাবে কলেজে ভর্তি হও। বাবার সামনে তো কিছু বলার জো নেই, বাবা বলেছেন, বাবা একথা বলেছেন, উনি বাধ্য ছেলের মতো মেনেছেন, বাবা ট্রেনে গিয়ে বসেছেন, উনি ওখান থেকে জাস্ট পালিয়েছেন, হ্যাঁ যে এ আমি পড়ব না। এবং গিয়ে কার কাছে যাচ্ছেন?
1: তিনি যাচ্ছেন তখন পণ্ডিত কৃষ্ণচন্দ্রদের কাছে, এবং কৃষ্ণচন্দ্রদের কাছে তার তালিম চলছে। তার পাশাপাশি পণ্ডিত কৃষ্ণচন্দ্রদের যিনি গুরু ওস্তাদ বাদল খাঁ, তার শিষ্যত্ব গ্রহণ করছেন এবং একের পর এক, মানে তিনি বলছেন যে সঙ্গীতের এক দিগন্ত আমার সামনে খুলে যাচ্ছে একটার পর একটা দরজা। এবং 1927 সালে আকাশবাণীতে প্রথম রেকর্ডিং ভাবো, তখনকার সময় 100 টাকা, কিন্তু পায়ের তলার মাটিটা কোথাও সরে গেল যখন বাবা চলে গেলেন। তারপরে ত্রিপুরার যে স্টেট সেখান থেকে শিক্ষামন্ত্রী হওয়ার জন্য তার কাছে আহ্বান এলো,
0: কিন্তু দাদারাও বলেছিলেন কিন্তু সেটা নিতে, কিন্তু ওই আর কি
1: না, যে আমি সর্বসুখ ছেড়ে দিতে রাজি আছি, শুধু সঙ্গীত আঁকড়েই থাকবো। এবং পালি স্ট্রিটে একটা এক কামরার ঘর ভাড়া নিয়ে শুরু হলো সত্যিকারের তার স্ট্রাগল।
0: এই যে এখানে ভাড়া নিলেন, মুশকিল হচ্ছে তিনি তো রোজ সকালে রেওয়াজ করতেন, বাড়িওয়ালা এসে একদিন সকালে বলেন কি সব করো, কাকচিল বসতে দাও না, এখানে এসব করলে থাকা যাবে না। এই কথা শুনে সে জায়গাও ছাড়ছেন, ছেড়ে নিজের একটা অন্য জায়গা দেখছেন। স্ট্রাগল কিন্তু এভাবেই চলেছে।

এই যে একদিকে লেখাপড়া করছেন, একদিকে গানের সঙ্গে জড়িয়ে থাকছেন, এরপর তাকে কলকাতায় পাঠানো হলো, তিনি এলেন মাস্টার্স করতে, এবং সেটাও কিন্তু ইংরেজি সাহিত্যে। এখানে এসে প্রথম দিকে পড়াশুনো করছেন সব কিছুই, কিন্তু

0: একটা ছোট্ট সংশোধন, সেটা হচ্ছে যে 1927 সালে আকাশবাণীতে গান গেয়ে তিনি পেয়েছিলেন 10 টাকা। মানে কোথাও বলতে গিয়ে মানে ভুল বলে ফেলেছে, মানে এটাই বলার চেষ্টা করছে, সেই সময় দাঁড়িয়ে 10 টাকা, তার যে ভ্যালুয়েশন সেটা তো বুঝতেই পারছেন কতখানি, 1927 সাল বলে কথা।
1: এই যে আমরা বলছিলাম না যে কৃষ্ণচন্দ্রদের বাড়িতে যখন যাচ্ছেন তিনি, সেই সময় কিন্তু তাকে দেখেছিল ছোট্ট মান্না দে, এবং এই সময় এসে উনি কাজটিতে চুপটি করে বসে থাকছেন। কি দেখছেন না, ভীষণ ফর্সা একজন মানুষ, তিনি পান খান এবং তিনি ওইভাবে গান গাইছেন, তালিম নিচ্ছেন সব কিছু, এবং একটা বাচ্চা ছেলে বসে বসে ভাবছে আমি তো কালো, ইনি তো কত ফর্সা, কি সুন্দর গান করেন, রে ভাবা যা।
0: এবং যখন শেষের দিকেও শচীনকর্তাকে কেউ জিজ্ঞাসা করেছে যে সব থেকে বেশি অনুপ্রেরণা কী ছিল তার এই গানের জগতে আসার পেছনে, তিনি তখন তার সেই নদী সজল মাঠ ঘাট সেই কথা বলতে গিয়ে বলছেন, একজন অনেক বয়স্ক চাষি, তিনি একটা সুর ভাজছিলেন খেতে কাজ করতে করতে, সেটা তার কানে এমন বাসা বেঁধেছিল সেখান থেকে মনে, তিনি বলছেন আমি যেমন ধীরে ধীরে যৌবন প্রাপ্ত হচ্ছি, সেই গানও আমার সঙ্গে সঙ্গে যৌবন প্রাপ্ত হয়েছে, এবং সেই গানে আমি এমন বাধা পড়েছি সেই সুর থেকে কখনো বেরোতে পারিনি। সেই বাঁধনে বোধহয় কিশোর কুমারকেও বেঁধেছিলেন তিনি। সেই গান শুনতে শুনতে আপাতত সংবাদ বিরতিতে যাব, 3:10 আবারও ফিরে আসছে 100.1।

0: জন্মদিনে সতীনদেব বর্মন, সঙ্গে আছি ঝুমুরার দেবলীনা। আমরা এর আগে যখন সতীনকর্তাকে নিয়ে কথা বলছি, সেই সময় তার ত্রিপুরা হয়ে কুমিল্লা হয়ে আলটিমেটলি কলকাতায় আসে, এবং কলকাতায় এসে তখন কিন্তু তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। সমস্ত জায়গায় তিনি গান গাইছেন, তার ডাক পড়ছে, এবং তার থেকেও বড় কথা, এমনও হয়েছে কিন্তু যে উনি যেভাবে যেভাবে কাজ করতে চাইছেন সেই পরিসর তিনি পাচ্ছেন। আবার কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটছে যেটা তার মনকে ভেঙে দিচ্ছে। এই সময় তার কাছে বোম্বে থেকে ডাক আসে শশধর মুখার্জি। কিছুটা অভিমান নিয়েই তিনি ছাড়লেন এই জায়গা, এবং ততদিনে কিন্তু তার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। মীরাদেব বর্মন চলে এসেছেন, ছোট্ট ছেলেটি চলে এসেছে, সবটা নিয়ে সংসারেরও একটা দায়িত্ব, সব মিলিয়েই আর কি তিনি গেলেন বোম্বেতে। কিন্তু সেখানে শিকারি, আট দিন এই সমস্ত কাজ করছেন, নিজের জায়গা তৈরি করা তো খুব একটা সহজ নয় বোম্বেতে। এক তো যেখানটা থাকছেন সেটা একদম একটা সাইডে, লোকারণ্য সেরকম নেই, তো সের মতো অবস্থায় দাঁড়িয়ে কাজ করতে করতে একটা সময় তার মনে হলো যে না, বরং নিজের জায়গা, যে জায়গাটা চেনা, কলকাতা শহরটা যেখানে আমি কাজ করেছি এতদিন, সেখানেই ফিরে যাই। ফিরেও হয়তো যেতেন, কিন্তু সেই সময় বাদ সাধলেন কোথাও অশোক কুমার। তিনি বললেন যে ঠিক আছে, একটা কাজ করুন, আপনি কিছুদিনের জন্য অপেক্ষা করে যান এবং মশাল ফিল্মটা আপনি কাজ করুন, সেখানে দেখুন এটা কি হয়, যদি এটা হিট না করে তাহলে আপনি চলে যাবেন, আমি আর আপনাকে আটকাবো না। কিন্তু এই সেই ফিল্ম যেটা সুপার হিট হলো এবং এস ডি বর্মনকে আটকে রাখলো বোম্বে।
1: সে যে উপার গগন বিশাল, মানে এস ডি বর্মনের পায়ের তলার মাটি তো শক্তই করলো অবশ্যই, এবং আর একজন মানুষের সাথে তার অবিচ্ছেদ্য একটা বন্ধন তৈরি করে দিল, তিনি হলেন মান্না দে, যাকে তিনি খুব আদর করে ভালোবেসে মানা বলে ডাকতেন। এবং মান্না দেকে, মানে এস ডি বর্মনের একটা আশ্চর্য ক্ষমতা ছিল যে কোন গানটা আমি কাকে দিয়ে গাওয়াবো। প্রয়োজনে একই হিরোর লিপে তিনি দুজন গায়ককে ব্যবহার করছেন, যার কণ্ঠে যে গানটা সবথেকে বেশি এক্সপ্রেসিভ লাগবে তাকে দিয়ে সেটা গাওয়াচ্ছেন। এমন অনেক সময় হয়েছে মান্না দে যেহেতু সহকারী হিসেবে কাজ করতেন সচিনকর্তার সঙ্গে, অনেক কম্পোজিশন তিনি মান্না দেকে তুলিয়ে দিচ্ছেন এবং মান্না দে যিনি গাইবেন তাকে তোলাচ্ছেন। একটা সিনেমার কথা, সেই সিনেমার গান আমরা আসার চেষ্টা করব বলছি এই কারণে, কারণ জানি না কোন দিকে যাব। সেটা ছিল মেরি সুরত তেরি আঁখে, তো তাতে একটা সেমি ক্লাসিক্যাল কম্পোজিশন, নাচে মন মোরা মগন, সেই গান তিনি মান্না দেকে তুলিয়েছেন। মান্না দে জানেন তিনি গাইবেন, ফাটিয়ে দেবেন এত সুন্দর একটা গান। এদিকে হঠাৎ একদিন রফি এলেন এবং সচিনকর্তা বললেন মানা রফির তোলা। এইবারে মান্নাদের তো খুব অভিমান হয়েছে, তো তখন সচিনকর্তা বলেছিলেন আমি তরে এমন দুখান গান দিমু, সত্যি সত্যি আমি ভেবে দেখুন যে পুছো না ক্যাসে ম্যানের র্যান বিতাই সব থেকে বেশি মানুষ মনে রেখেছে। ঠিক সেরকম জিদ্দিতে আমরা যেরকম জয় মুখার্জির লিপে রফিকে পাচ্ছি, সেরকম মেহমুদের লিপে কি এক্সপেরিমেন্ট যে মান্নাদেকে নিয়ে, তার প্রিয় মানাকে নিয়ে তিনি করলেন, আসুন একটু শুনে দেখি।

0: এই যে দেখুন, তার পছন্দের মানাকে তিনি বলছেন যে দুঃখ করিস না, তোর জন্য এমন কিছু একটা দিব। তো এই এই যে ওনার এই ভাবনাগুলো, উনি কি ফিল করতে পারতেন না যে মানার ঠিক কতটা খারাপ লাগছে? পারতেন তো বটেই, কারণ তার জীবনেও এই ঘটনা ঘটেছিল, আগেই ঘটেছিল। ওনাকেও রেকর্ডিং করানো হয়েছিল হিন্দি গান, তিনি যখন হিন্দি উচ্চারণটা তার সেই
1: ইয়াহুদি কি বেটি
0: ঠিক মতো হচ্ছে না, তারপর কিন্তু মানে ওনার জায়গায় পাহাড়ি সান্যালকে দিয়ে সেই রেকর্ডিংটা করানো হয়েছিল একটা ফিল্মে, যার জন্য উনি তখন বুঝেছিলেন যে নিজে একটা রেকর্ডিং করা তখন সবে সবে তার একটা জায়গা হচ্ছে, অথচ সেই জায়গাটা থেকে চলে যাওয়া, এই কষ্টটা তিনি বুঝেছেন, তিনি জানতেন।
1: আমরা দেখো দেবদাসের গান দিয়ে এই পর্বে ঢুকলাম তো, হ্যাঁ, আনমিলো আনমিলো শ্যাম সাবরে, সেটাও কিন্তু আমরা বুঝতেই পারছি যে বাংলার একেবারে নিজস্ব যে লোকগীতি, লোকগান, যে সম্পদ, খানিকটা কীর্তনের অঙ্গ, সেইটা কিভাবে তিনি নিয়ে এসেছেন বলিউডে। প্যাসাতেও আমরা পেয়েছি আজ সজন মুঝে অঙ্গ লাগালো। আবার এই যে এত বহুমুখী প্রতিভা, এই এত রকমের ভার্সিটাইলিটি, তার সুরের এত বৈচিত্র্য, যখনই তাকে প্রশ্ন করা হচ্ছে তিনি কিন্তু বলছেন যে আমার মতে বিশ্বের সেরা সঙ্গীত পরিচালক বা সুরকার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানে যখন শর্মিলি রিলিজ করে, তারপরে তপন সিনহার সাথে একটা ফাংশনে দেখা হয়েছে, তপন সিনহা যখন মেঘা ছায়া নিয়ে তার প্রশংসা করছেন, তিনি কপালে দুহাত জোর করে বলছেন আমার কিছু না, সব তো রবি ঠাকুরের দয়া। তো কীভাবে তিনি রবি ঠাকুরের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছেন, কীভাবে তাকে ব্যবহার করেছেন বলিউডে বিভিন্ন সময়, তার মধ্যে কখন একদম সরাসরি, কখন আমরা খানিকটা ছায়া খুঁজে পাচ্ছি, যেরকম একদা তুমি প্রিয়ে, এই গানের ছায়ায় তিনি সুজাতা দে কম্পোজ করেছিলেন জলতে হ্যায় জিসকে লিয়ে।
0: এবং অদ্ভুতভাবে জানেন, বেশ কিছু পরবর্তীতে, যেমন গোল্ডিও বারবার বলতেন যে আমাদের বেশ কিছু ফিল্মের যখন গানের সিকোয়েন্সগুলো আমরা শ্যুট করতাম, তখন কিন্তু তার মতামতটা আমরা নিতাম, কারণ কোথাও একটা তিনি চোখের সামনে যেন দেখতে পেতেন এবং তিনি বলতেন এই জায়গাটা এটা ইউজ করো, ওই জায়গাটা ওটা ইউজ করো। ঠিক তেমনি আমরা যখন এই জলতে হ্যায় জিসকে লিয়ে, খেয়াল করে দেখুন, টেলিফোনে গানটা গাওয়া হচ্ছে এবং শোনানো হচ্ছে মনের কথা। ইনফ্যাক্ট এই গানটার জন্মও হয়েছিল এই টেলিফোনের মধ্যে দিয়েই। গেছেন তিনি বেড়াতে দার্জিলিংয়ে পুরো ফ্যামিলিকে নিয়ে, হঠাৎই রাত্রির একটার সময় তার মনের মধ্যে এই সুরটা উথালপাতাল করছে, এবং সেই সময় তিনি ডিরেক্টর বিমল রায়কে ফোন করছেন, ফোন করে বলছেন যে একখানা এরকম সুর মাথার মধ্যে এসেছে, এবং পুরোটা বলছেন, সিচুয়েশনটা বলছেন। আলটিমেটলি বিমল রায় যখন পিকচারাইজ করলেন এই গানের এই সিকোয়েন্সটা, সেখানেও দেখুন ওই টেলিফোনের মধ্যে দিয়েই কিন্তু এই ভালো লাগাটা জানানো হচ্ছে।

রবি ঠাকুরের পরিবারের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক ছিল এই ত্রিপুরার দেববর্মন পরিবারের, এবং মাঝে মধ্যেই তাদের দেখা সাক্ষাৎ হতো। তো একবার একটি এরকম সঙ্গীত সম্মেলনে দেখা হয়েছে রবি ঠাকুরের সঙ্গে এসডি বর্মনের, এবং রবি ঠাকুর খুব দুঃখ করেই বলেছেন যে আচ্ছা সাইগল, সে তো বাংলা ভাষাটাও সেভাবে রপ্ত করেনি, অথচ সে আমার গান এমনভাবে গিয়েছে, তুমি কখনো আমার গান গাও না কেন? এবার উনি তখন কিছু না বলে চুপ করেই আছেন, কিন্তু উনি এটা বুঝিয়ে দিতেন যে তাঁর গান, তাঁর সৃষ্টি নিজের জীবনে তিনি কিভাবে কোন জায়গায় রাখেন। তো একবার এরকমই তাদের দুজনের দেখা হয়েছে, এসডি বর্মন একটা টিউন শুনিয়েছেন, বলছেন আমি না এই এই সুরটা বানিয়েছি, এটা আমার ভীষণ পছন্দের, ভাবছি আমি এটা ব্যবহার করব। তখন রবি ঠাকুর একটা কথা বলেছিলেন যে এক্ষুনি এটা ব্যবহার করো না, তুমি এটা রাখো, তোমার অভিজ্ঞতা আরও বাড়ুক, এটা তুমি পরবর্তী কোনো একটা তোমার কাজ যখন করবে তখন এই সুরটাকে কাজে লাগিও। সেই সুর তিনি কাজে লাগালেন, সেই সুরটা এখন শুনি আমরা।

0: আমরা শুরুতেই বলছিলাম ঝুমুরদি, মানে তুমিও উল্লেখ করলে যে আজকে আরও একজন মানুষের জন্মদিন, তার নাম ছিল মজরু সুলতানপুরী এবং তাকে সচিনকর্তা মজরু বলতে ডাকতে পারতেন না, তিনি মুজরু মুজরু করে ডাকতেন। এবং তিনিও মানে যে কথা সলিল চৌধুরীর কাছে বারবার বলতেন, ছেলেকে নিয়ে আক্ষেপ করতেন এবং বলতেন যে তুমি তো আমার ছেলের কাকা হও সম্পর্কে না কি
1: একটু
0: তাকে একটু বোঝাতে পারো না, কি সব আওয়াজ দিয়ে দিয়ে গান বানায় তো। এবং আরডি তখন বলেছিলেন যে আপনি বলবেন আমার বাবাকে যে আমার তো তিনিই গুরু, আমি যা তৈরি হয়েছি যেভাবে তৈরি হয়েছি শুধু তাকে পেয়ে। এবং মজরু সুলতানপুরী তার বিভিন্ন স্মৃতিচারণে বারবার এক কথা বলছেন যে এসডি বর্মন একজন সুরকারের নাম না, এসডি বর্মন একটা স্কুলের নাম,
1: একটা ইনস্টিটিউট,
0: একটা ইনস্টিটিউশন, তাকে দিয়েই সেটা শুরু হচ্ছে এবং তার সঙ্গে সেটা চলে গেছে। এবং তিনি বলছেন যে আর একজন এসডি আমি আজীবনে কোনো দিন পাইনি।
1: একটা খুব সুন্দর কথা উনি বলেছিলেন যে অনেকে চায়, মানে সুরের চলন দেখে মনে হয় এটা খুব সহজ, অনেকে চায় সেই সুরটা তৈরি করতে, কিন্তু করতে গিয়ে বুঝতে পারে আসল খেলাটা কোথায়।
0: তিনি একদিনকে এরকম ডেকে বলেছেন, মুজরু একটা নায়ক, সে খালি নায়িকাকে টিস করে, নায়িকার আশেপাশে ঘোরে, এবার তাদের ভিতরে একটা প্রেম প্রেম প্রেম প্রেম শুরু হচ্ছে, তা আমি যেন একটা মিটার বানিয়েছি বলে তিনি মিটারটা শোনালেন এবং তাতে বসে মজরু গান লিখে ফেললেন।

0: আগে অনেকে কথার উপর সুর দিতেন, তো এসডি বর্মন আগে সুর করতেন তারপর কথা বসাতে বলতেন, যেমন এইখানেও হয়েছে। এবং যে কোনো সং সিকোয়েন্সে এসডির কিন্তু অল্টারনেটিভ টিউনস থাকতো একাধিক, এবং তার থেকে প্রোডিউসাররা বেছে নিতেন। তার মানে ভেবে দেখুন, একজন মানুষ একটা ফিল্ম এবং তার সিচুয়েশন নিয়ে ভেবে রেখে কত রকম তৈরি করে রাখতেন। ওই আমরা এখন যেমন মলে যাই গিয়ে শাড়ি বেছে নিই, সেরকমভাবে প্রচুর থরে থরে সাজানো আছে কোনটা ছেড়ে কোনটা রাখবেন। তবে আমার একটা জিনিস মনে হচ্ছে, দেবলি না, আজকে আমরা যেমন বলছি এই ফিল্মের এই গানটা বাজাবো না ওই গানটা, তাদেরও নিশ্চয়ই তাই হতো,
1: একদম
0: হতো না?
1: ঠিক,
0: আবার অনেক সময় শোনাতেনও না।
1: এইটা একটা খুব মজার একটা গল্প আছে যে এসডি বর্মনের বাড়িতে পণ্ডিত শিবকুমার শর্মা, মানে তিনি 62-63 সালে জয়দেবজির সূত্র ধরে আলাপ, এবং তারপর থেকে এসডি বর্মনের শেষ কাজ অবধি যত সন্ত

তিনিই বাজিয়েছেন। তো তিনি একটা এস ডি বর্মন একটা গান সুর ধুন তৈরি করে রেকর্ড করে রেখেছেন, সেটা শিবকুমার শর্মাকে শোনাচ্ছেন। এমন সময় তার চাকর এসে খবর দিয়েছেন যে শক্তি সামন্ত এসেছেন দেখা করতে। বলে, শক্তি নিচে বসাও, নিচে বসাও। বলে, তাড়াতাড়ি আগে গানটা বন্ধ করেছেন। তারপর শক্তি সামন্তকে ডেকেছেন মিউজিক রুমে, কথা বলেছেন। শক্তি সামন্ত চলে যাওয়ার পর শিবকুমার শর্মা জিজ্ঞাসা করছেন, দাদা আপনি গানটা বন্ধ করলেন কেন? বলে, উড়ে বাবা, এটা তো অন্য প্রডিউসারের গান, ওকে আমি যত ভালো গানই দিই না কেন, ও ঠিক বলবে এই সুরটা বেশি ভালো, তাই আমি আর এটা শোনালাম না। তো যাই হোক, মজরুল সুলতানপুরীর কথায় ছিল, তো মজরুল সুলতানপুরী এবং এস ডি বর্মনের যেটা শেষ কাজ, আমার খুব ব্যক্তিগতভাবে কেন মনে হয় জানি না, ঝুঁড় দিয়ে যে অভিমান, এস ডি যদি আর কোনো ছবিতে সুর না করতেন, শুধু গাইড আর অভিমান এই দুটো ফিল্মও তিনি রেখে যেতেন, ইতিহাসেই একই জায়গা জুড়ে থাকতেন মানুষটি।

0: বাঁধছে এবং সেটা একটা একটা অদ্ভুত সৈত্য তৈরি করছে তাদের সম্পর্কের ভেতরে, সেটা কোথাও ইন্টারভিউতে আশ্চর্যভাবে ধরলেন শচীন কর্তা। এবং এটাই উনি করতেন, যখনই ডাকতেন কাউকে তাকে বলতেন আগে গানটা গেয়ে শোনাতেন, তারপর তাকে সিচুয়েশনটা বোঝাতেন যে ঘটনাটা কি, কোন চরিত্রের লিপে গান, তার এখন কি মানসিক অবস্থা, এবং বলতেন যতক্ষণ না তুমি এখানে নিজেকে রাখবে ততক্ষণ কখনোই তুমি এই ইমোশনটা বার করতে পারবে না, গানের ভেতর দিতে পারবে না।
1: না ওই যে বারবারই যেটা নবকেতন থেকে বলা হতো, খেয়াল করে দেখো গল্ডি বলো বা তোমার আমাদের দেবানন্দ বলো, তারা কিন্তু একটা কথা বলতেন এবং ভীষণ ডিপেন্ড করতেন তাদের এই কর্তার উপরে, যে উনি যেটা বলবেন সেটাই শেষ, এবং যদি মিউজিককে সেই লেভেলে নিয়ে যেতে হয়, কারণ নবকেতনের এটা একটা বিউটি ছিল যে কোনো গান সেটা একটা অন্যরকম হাইটে তারা নিয়ে যেতেন, এবং সেখানে তারা কিন্তু এসডির উপর ভীষণভাবে ডিপেন্ড করতেন। তো দেবানন্দের সঙ্গে তার যে সম্পর্ক সেটা কিন্তু মানে কি বলবো, সেটা অ্যাসিড টেস্টের মধ্যে দিয়েও গেছে। যখন কর্তা অসুস্থ হচ্ছেন এবং তখন উনি বলছেন, একই সাথে গুরুদাত্তকেও সময় চেয়ে নিচ্ছেন, আবার দেবানন্দকেও বলছেন এখন আমার শরীরটা খারাপ, আমি ঠিক হয়ে তারপর নিশ্চয়ই করব, দেবানন্দ কিন্তু ওয়েট করে রইলেন। এবং সেটা ওয়েট করার পরে আলটিমেটলি আমরা যা পেলাম সেটা তো অসাধারণ, কালজয়ী সমস্ত মানে গান, এবং গুরুদাত্ত কিন্তু সেই জায়গাটা দিলেন না,
0: না
1: অথচ উনি অপেক্ষা করলেন
0: সঙ্গে কাগজ কে ফুল প্যাসা,
1: এত বড় বড় কাজ করেছেন, এবং সেইখানে গুরুদাত্ত কিন্তু তখন আসলে ওই সমস্ত জায়গায় গুরুদাত্তের মনে হচ্ছিল যে বাংলার ওই ফোক বা এইগুলোকে ধরার জন্য এসডির থেকে ভালো মানুষ নেই, আবার গুরুদাত্ত হয়তো কোথাও বুঝতেও পারতেন তার হাতে সময় কম, যার জন্যই হয়তো ওয়েট করেননি,
0: সেটাও হতে পারে,
1: আমরা একতরফা দেখে তো লাভ নেই।
0: হ্যাঁ,
1: কিন্তু যারা ওয়েট করেছিলেন তারা যা পেয়েছিলেন আহা।
0: এবং আরও একটা কথা, এই মুহূর্তে মানে আমরা প্রচুর দোলাচলের মধ্য দিয়ে গিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আজকে গাইডের দুটো গান শোনাবো আমরা ব্যাক টু ব্যাক। আপনারা যদি খেয়াল করেন, টিউনটা এক, মিটারটাও এক, লয়কারি আলাদা, ইনস্ট্রুমেন্টেশন আলাদা, কারণ দুটো চরিত্রের লিপে আলাদা আলাদাভাবে গানটা আসছে, দুজনের মানসিক অবস্থা এখন একেবারে দুরকম,
1: একজন একজনকে ভুল বুঝছে আর একজন নিজেকে বোঝানোর চেষ্টা করছে।

65 সালের ফিল্ম গাইড। এরপর যখন আরাধনার জন্য তিনি আবার ফিল্মফেয়ার পাচ্ছেন এবং ফিল্মফেয়ার পাওয়ার পর তার কাছে একটা ফোন আসছে বিখ্যাত এক সঙ্গীত পরিচালক জুটির, একজন সঙ্গীত পরিচালক, তিনি নামটা বলেই দিই, শঙ্কর জয়কিষণ জুটি, শঙ্করজি। তিনি ফোন করে কনগ্রাচুলেট করছেন, অভিনন্দন জানাচ্ছেন এবং সচিন কর্তা বললেন, ধন্যবাদ জানালেন, ধন্যবাদ জানিয়ে হাসতে হাসতে বললেন, হ্যাঁ এই অ্যাওয়ার্ডটা না আমি নিজে নিজেই পেয়েছি, আমি কিন্তু পারচেস করিনি। ভীষণ স্পষ্ট বক্তা ছিলেন তো, এবং সত্যি সত্যি 65 সালে সুরজ পেয়েছিল সে বছরের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বেস্ট মিউজিক ডিরেকশন, গাইড পায়নি। কোনো কাজকেই ছোট করছি না, অসাধারণ কাজ, কিন্তু তাও কোথাও হয়তো একটা কাঁটা সব সঙ্গীত রসিকের মনেই সে বছর বিঁধেছিল যখন

0: অ্যাওয়ার্ড ঘোষণা করা হয় যে মিউজিক ডিরেকশনে গাইডের কোন অ্যাওয়ার্ড নেই।
1: এই যে সচিন কর্তা, তার নিজস্ব কিছু ভাবনা ছিল, নিজস্ব কিছু বিশ্বাস ছিল, এবং ইস্ট বেঙ্গলের তো মানে যাই হোক, ইস্ট বেঙ্গলকে একদিকে রাখতেন আর বোধহয় সঙ্গীতকে আর একদিকে রাখতেন, এইভাবেই সারা জীবন চলেছেন। কখন যখন রোভার্স কাপ হতো তখন সবাই জানতেন প্রডিউসার ডিরেক্টররা যে এই সময় আর এসডিকে পাওয়া যাবে না, এই তার আগে যদি কাজ করিয়ে নিতে পারো ভালো, না হলে অপেক্ষা করো, এবং সেই অপেক্ষা যত দিনের তত দিনের। এবার উনি কী করতেন, যখন এখান থেকে দল খেলতে যেত তখন উনি ইস্ট বেঙ্গলের সঙ্গে দেখা করতে যেতেন, মাঠে তো যেতেনই যেতেন, এবং মাঠে দুটো চেয়ার রাখা থাকতো এসডি বর্মন লেখা। তো একজন জিজ্ঞাসা করেছেন দুটো কেন, মানে উনি আর সঙ্গে কি কেউ আসবে, বলছেন না কর্তা একটা বসবেন একটা পা তুলে থাকবেন। হ্যাঁ, এবং এইভাবেই উনি পুরো খেলা দেখতেন। আচ্ছা, অনেকে বলেন যে কর্তা একটু কিপটে ছিলেন, কিন্তু এই যখন দল যাচ্ছে তখন কর্তা কিন্তু তাদের নিয়ে রীতিমতো খাওয়া দাওয়া করানো সবকিছু করাচ্ছেন, হোটেলে পৌঁছে যেতেন, তারা যেমন কিশোরীরাকে বলতেন যে তুমি ঠিক আছো কিনা জানার জন্য ফোন করতেন, সেরকমভাবে খেলোয়াড়রাও কিন্তু গিয়ে দেখা করতেন এবং তিনি দেখে নিতেন যে এরা ঠিক ঠিক আছে কিনা। যখন তারা মাঠে নামছে তখন প্রত্যেকের পিঠে একটা করে চাপড় দিয়ে দিয়ে তিনি পাঠাতেন। এবার হয়তো মানে দৌড়ে দৌড়ে নামছে তো প্লেয়াররা, কেউ হয়তো ফসকে গেছে একটু এগিয়ে গেছেন, তাকে আবার ডেকে এনে আবার পিঠে চাপড়টা দিয়ে তবেই পাঠাতেন। এই ছিল তার বিশ্বাস যে একটু ছুঁয়ে দেওয়া কোথাও বড় তিনি, যে এবার নিশ্চয়ই ভালো খেলবে সবাই।
0: এবং যদি কোনো কারণে ইস্ট বেঙ্গল হেরে গেল, সেদিনকে একটা ইম্পর্টেন্ট রেকর্ডিং আছে, স্টুডিও বুক করা হয়ে গেছে, ইস্ট বেঙ্গল হারা মানে প্রডিউসারও জানতেন ডিরেক্টরও জানতেন যে আজকে রেকর্ডিং হবে না, রেকর্ডিং ক্যান্সেল। এবং এখানেও সব থেকে বিপদে পড়তেন মান্না দে, যাকে সঙ্গী করে খেলা দেখতে নিয়ে যেতেন, এবং মান্না দে ছিলেন ঘোরতর মোহনবাগানের ভক্ত, কিন্তু মনে মনে আনন্দ পেলেও তিনি প্রকাশ করতে পারতেন না।
1: আবার ছোলা কিনে আনতে হতো খেলা দেখতে বসে। এবার যখন মোহনবাগান মানে গোল করেছে তখন মান্না দে ভীষণ খুশি, কিন্তু উনি বলতে পারছেন না। আবার ইস্ট বেঙ্গল যখন গোল করেছে মান্না দে খুব দুঃখ পাচ্ছেন, কিন্তু তখন তাকে খুশি প্রকাশ করতেই হবে, আবার ছোলাও খেতে হবে।
0: এই ছিলেন সচিন কর্তা, এবং নিজের ছেলের থেকেও উপরে যাকে রাখতেন তিনি কিশোর কুমার। বলা যায় কিশোর কুমারের মধ্যে যে গানের প্রতি এক আশ্চর্য ভালোবাসা, মানে রাস্তায় সিগনালে দুজনের গাড়ি দাঁড়িয়ে আছে, কিশোর কুমারকে তিনি নিজের গাড়িতে ডেকে নিচ্ছেন, তাতে যতক্ষণ ধরে জ্যাম থাকুক থাকুক। শোনা যায় যে বোম্বে থেকে একটু দূরে খোলা ক্ষেত মাঠ, সেখানে গাড়ি দাঁড় করিয়ে কিশোর কুমারকে নিয়ে তিনি সেই আল পেরিয়ে পেরিয়ে ধুতিটা একটু তুলে একের পর এক গান গাইতে গাইতে গান গাইতে গাইতে চলেছেন। তিনি চাইতেন অভিনেতা কিশোর থেকে গায়ক কিশোর ফিরে আসুক। আর আজকে তার জন্মদিনে শেষ করব তার কিশোরীরার গান দিয়ে, শেষ যে গান কিশোর কুমার রেকর্ড করেছিলেন তার সচিনদার জন্য।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে নমামি বসু রুদ্র। দুবাই থেকে ইসরায়েলে তেল আবিবগামী উড়ানে ভারতীয় পাইলটের ওপর ছুরিকাঘাতের ঘটনা নিয়ে সংযুক্ত আরব আমিরশাহী তদন্তের নির্দেশ দিয়েছে। সেদেশের অ্যাটর্নি জেনারেল এই নির্দেশ দিয়ে বলেছেন, তদন্তকারী একটি দল ঘটনার সময়কার তথ্য যাচাই করে কোন পরিস্থিতিতে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিল এবং এর সঙ্গে সন্ত্রাসমূলক তৎপরতার কোন যোগ আছে কিনা সে বিষয়ে বিস্তারিত তদন্ত চালাবে। ফ্লাই দুবাই বিমান সংস্থা এক বিবৃতিতে এই ঘটনাকে দুই পাইলটের মধ্যে বাকবিতণ্ডার ফল বলে জানানোর পরই ইউএই এ বিষয়ে তদন্তের নির্দেশ দেয়। ইউএই জানিয়েছে, সেদেশে নথিভুক্ত এবং দেশের পতাকাবাহী কোনো বিমানে এমনকি দেশের বাইরেও কোনো ঘটনা ঘটলে সে বিষয়ে তদন্তের এখতিয়ার তাদের রয়েছে। অসামরিক উড়ানমন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, ক্যাপ্টেন স্মিথ মচ্ছর যেভাবে নিজের সাহস ও উপস্থিত বুদ্ধি ব্যবহার করে ফ্লাই দুবাইয়ের যাত্রীদের প্রাণ রক্ষা করেছেন তার জন্য সারা দেশ গর্বিত। যাত্রী নিরাপত্তায় তাঁর দক্ষতা, নিয়মানুবর্তিতা এবং অদম্য দায়বদ্ধতা কুর্নিশযোগ্য। আত্মরক্ষার আগে সেবার মানসিকতার মধ্যে দিয়ে ক্যাপ্টেন মচ্ছর ভারতীয় মূল্যবোধকে তুলে ধরেছেন বলেও মত প্রকাশ করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুবাই থেকে ইসরায়েলগামী বিমান ছিনতাই বানচাল করে দেওয়ার জন্য ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের প্রশংসা করেন। তিনি বলেন, বিপদের মুখে গুরুতরভাবে আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্চার অন্যদের জীবন রক্ষায় সাহস এবং সংকল্পের পরিচয় দিয়েছেন। কেন্দ্র ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সময়সীমা কমিয়ে 15 দিন করেছে। একই সঙ্গে মজুতের ঊর্ধ্বসীমা 1,000 কুইন্টাল করা হয়েছে। আগামী 15 তারিখ থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং অক্টোবর মাস পর্যন্ত নভেম্বর মাস পর্যন্ত তা বলবৎ থাকবে। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, উৎসবের মৌসুমে চিনি মজুত করে রাখা বা কালোবাজারে রুখতে এবং বাজারে চিনির সরবরাহ স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত। নতুন নিয়ম অনুযায়ী কলকাতা ও তার বৃহত্তর পুর এলাকা এবং অসমে চিনি মজুতের ঊর্ধ্বসীমা 2,000 কুইন্টাল করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, খুচরো বাজারে চিনির গড় দাম আগস্ট মাসের সর্বোচ্চ দামের তুলনায় 15% কমেছে। আগামী দিনে দাম আরও কমতে পারে। কর্পোরেট সংস্থাগুলির সুসংহত ও ফলদায়ী সামাজিক দায়বদ্ধতা সিএসআর এর লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার আজ মালাবার সংস্থার সঙ্গে লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্র স্বাক্ষর করেছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত ও ওই সংস্থার কর্ণধারদের সঙ্গে সিএসআর চুক্তি বিনিময় হয়। উল্লেখ্য, 2026-27 অর্থবর্ষে মালাবার সংস্থা 20 কোটি টাকা পশ্চিমবঙ্গে সিএসআর এর জন্য ধার্য করেছে। আগামী দিনে রাজ্য রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব মুছে যাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। মুর্শিদাবাদের রেজিনগরে আজ উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারাভিযানে যোগ দিয়ে তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোন রকম বিভাজন বরদাস্ত করা হবে না। যারা বিজেপি সরকারকে ভোট দেননি তারাও সরকারি সুবিধা পাবেন। রেজিনগরের মানুষই বিভাজনের বদলে উন্নয়ন চাইছেন। তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দুপক্ষের লড়াইকেও কটাক্ষ করেন তিনি।
1: 150 দিনে জোড়া ফুলও নাই, তৃণমূলও নাই। 28 জন এমপির 20 জন বলে আমাদের নেতা অন্য, 80 জন এমএলএ তার 64 জন এমএলএ বলে মমতা ব্যানার্জিকে মানি না। ইলেকশন কমিশন বলে কাকে প্রতীক দেওয়া যায়, কে আসল আর কে নকল, পশ্চিম বাংলা কোথাও এদের নাম নিশান আর খুঁজে পাবেন না।
0: সভার আগে মুখ্যমন্ত্রী লোকনাথপুরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারের সময় ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনায় নিহত জেসমিন খাতুনের বাড়িতে যান। শিশুর মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি সমবেদনাও জানান তিনি। এদিকে রেজিনগর এবং নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য অন্যান্য দলের প্রার্থীরাও জোরদার প্রচারাভিযান চালাচ্ছেন। এসআইআর ট্রাইব্যুনাল ছাড়তে চাইলেন আরও এক বিচারপতি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চ্যাটার্জি যাতায়াতের ধকল সইতে পারছেন না বলে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। তিনি ফোনে জানিয়েছেন, নির্বাচন কমিশন যদি বাড়িতেই ট্রাইব্যুনালের কাজের ব্যবস্থা করে দেয় তাহলে তিনি কাজ ছাড়তে ইচ্ছুক নন। উল্লেখ্য, বর্তমানে মুর্শিদাবাদ জেলার অ্যাপেল ট্রাইব্যুনালের দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও কমিশনকে চিঠি লিখে আগামী 2 নভেম্বর থেকে এই দায়িত্ব ছাড়তে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 হারিয়ে হকির ফাইনালে পৌঁছেছে। সেমিফাইনালে আজ খেলার 5 ও 13 মিনিটে হরমনপ্রীত গোল করে দলকে এগিয়ে দেন। 23 মিনিটে গোল করেন সুখজিৎ সিং। খেলার অন্তিম সময়ে অভিষেক জয়সূচক গোলটি করেন। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সঙ্গে ভারত আগামী শনিবার স্বর্ণপদক জয়ের লক্ষ্যে ফাইনালে খেলতে নামবে। এদিকে এশিয়ান গেমসে ভারত এখনও পর্যন্ত আজ 3টি পদক জিতেছে। সেলিংয়ে পুরুষদের স্কিফে মনু ফ্রান্সিস এবং প্রিন্স কুড়ি সিঙ্কল নোবেল রূপ জিতেছেন। অন্যদিকে স্কোয়াশের সেমিফাইনালে হংকংয়ের কাছে হেরে ব্রোঞ্জ পেয়েছে ভারতীয় দল। কম্পাউন্ড তীরন্দাজি পুরুষদের ব্যক্তিগত বিভাগে গণেশ থিরুমরু ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের কুস্তির 97 কেজি গ্রেকো রোমান বিভাগে ভারতের নিতেশ রূপো পেয়েছেন। জাপানের ইউরি নাকাজোতোর কাছে 4-0 পরাজিত হন তিনি। খবর শেষ হলো এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, উন্নয়নের ক্ষেত্রে কোনোরকম বিভাজন বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নিরবচ্ছিন্ন ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন SSC-র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে 8ই অক্টোবর। PM পোষণ প্রকল্পে স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য টাকার কোনো সমস্যা নেই বলে বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী শনিবার ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার অভিযানে যোগ দেন। উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম বিভাজন বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান তিনি। যারা বিজেপিকে ভোট দেননি তারাও সরকারি সুবিধে পাবেন এই আশ্বাস দিয়ে শুভেন্দু বলেন, রেজিনগরের মানুষই বিভাজনের বদলে উন্নয়ন চাইছেন।
1: রেজিনগরকে বলে গেলাম আমাদের ঋণে আবদ্ধ করুন, এই সুযোগ হিন্দু মুসলিম করবেন না, 70-30 গল্প শোনাবেন না, সব রাষ্ট্রবাদী মানুষ সরকারের পক্ষে ভোট করুন, দল বেঁধে ভোট করুন। কথা দিয়ে গেলাম রেজিনগরও মডেল বিধানসভা হবে।
0: আগামী দিনে রাজ্য রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব মুছে যাবে দাবি করে দলীয় প্রতীক নিয়ে দুপক্ষের লড়াইকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সভায় যোগদানের আগে তিনি লোকনাথপুরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের ভোটের প্রচারের ছোঁড়া লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনায় মৃত জেসমিন খাতুনের বাড়িতে যান। এই ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি পরিবারের সদস্যদের সমবেদনাও জানান তিনি। উল্লেখ্য, রেজিনগর ও নন্দীগ্রামে ভোটের প্রচার শেষ হবে রবিবার 4 অক্টোবর। সব দলের প্রার্থীরাই মিটিং মিছিল জনসংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছেন। ভোট নেওয়া হবে 6 অক্টোবর, ভোট গণনা 9 তারিখে। এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছে 700 রাজ্য পুলিশ। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা আজ তমলুকের নিমতৌড়িতে এক সাংবাদিক বৈঠকে একথা জানান। ভোট গ্রহণ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন থাকবে বলে জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন। পোলিং স্টেশনে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরাও। উল্লেখ্য, নন্দীগ্রামে এবার মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 323, এর মধ্যে 79টি বুথ অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের হয়ে প্রচারে আজ ওই বিধানসভা এলাকার কেন্দুয়া বাজারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাধা সৃষ্টি করে বলে কংগ্রেসের অভিযোগ। নন্দীগ্রাম বিধানসভা এলাকায় তাদের প্রচারে ভীতি প্রদর্শন করা হচ্ছে এই অভিযোগে প্রদেশ কংগ্রেসের তরফে দলের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নিরবিচ্ছিন্ন ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। জেলা নির্বাচন আধিকারিক ডিইও এবং নির্বাচনী নথিভুক্তিকরণ আধিকারিক ইআরওদের এই বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথমবারের ভোটার ও বাদ পড়া যোগ্য ভোটারদের চিহ্নিত করতে নির্বাচনী সাক্ষরতা ক্লাবগুলিকেও যুক্ত করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ফর্ম 6 জমা দেওয়ার সময় আর অ্যানেক্সার 4 ঘোষণা জমা দিতে হবে না। পরিবর্তে রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুলস 1960-এ নির্ধারিত ফর্মে ব্যবহার করা হবে। এছাড়া রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে ভিডিও বৈঠক করে প্রতিটি ডিইও এবং ইআরও দপ্তরে বিশেষ শিবির ও হেল্প ডেস্ক চালুরও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে একজনও নির্বাচিত হতে পারবে না বলে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য দাবি করেছেন। তিনি আজ বারাসাতে বলেন, দুটি বিধানসভার উপনির্বাচনেও বিজেপি জয়লাভ করবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে সৌমিকবাবু বলেন, দুর্নীতির মাধ্যমে তাকে বিধানসভা ভোটে হারানো হয়েছে। এ ধরনের কথা বলে মমতা হাস্যস্পদ হয়ে উঠছেন। নির্বাচনে লড়তে হলে নির্দিষ্ট সংখ্যক আসন থাকা দরকার, কিন্তু মমতা ব্যানার্জির দলের তা নেই, তাই তৃণমূল কংগ্রেস অস্তিত্বহীন বলে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেন।
2: আপত্তি বা সম্মত দুটো জানাতে গেলে তার একটা নির্দিষ্ট আসন সংখ্যা থাকতে হয়, নির্বাচন লড়তে হয়। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই, তৃণমূল কংগ্রেস মৃত। তৃণমূল কংগ্রেসের নামে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে একজনও নির্বাচিত হতে পারবেন না, এটা কালের দেওয়া লিখন।
0: স্বচ্ছতা কোনো একদিনের বিশেষ কর্মসূচি নয়, ব্যক্তি পরিবার ও পরিবেশ সব ক্ষেত্রেই পরিচ্ছন্নতার অভ্যেস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি আজ নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ অ্যাকশন প্ল্যান 2026 ও নমো সেবাগাথা পর্বের অনুষ্ঠানে যোগ দেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা জানান, মহানয়ের আগেই জাতীয় সড়ক, রেল ও বন্দরের সমন্বয়ে 3,800 রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো রাস্তা বাদ পড়লে গ্রিভেন্স সেলের ফোন বা হোয়াটসঅ্যাপ করে আবেদন জানানো যাবে। স্বচ্ছ অ্যাপে অভিযোগ জানালে দ্রুত তা সমাধান করা হবে।
3: সমস্ত রাস্তা যেন ঠিক হয়ে যায় 10ই অক্টোবর মহালয়ের আগে। 3,800 মতো রাস্তা সারা UDM এর দপ্তর থেকে সারা বাংলা জুড়ে হবে। এরপরেও যদি কোনো রাস্তা থাকে যেখানে মানুষ, আপনার যদি মনে হয় যে আপনার পাড়ার কোনো রাস্তা, আপনার বাড়ির সামনের রাস্তা এখনো হয়নি, আমাদের যে UDM এর দপ্তরের যে গ্রিভেন্স সেলের নাম্বার সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে জানাতে পারেন, আমরা কিন্তু ইমিডিয়েটলি।
0: উল্লেখ্য, গান্ধী জয়ন্তীর প্রাকারে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজ পালিত হয় স্বচ্ছতা অভিযান ও নমো সেবা গাথা। বিদ্যাসাগর সভাগৃহে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক কল্লোল পাল সামাজিক দায়িত্ব পালনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে বিশেষ আলোচনার আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। অধ্যাপক সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে স্থানীয় সংবাদের পরই রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযানে আজকের বিষয় মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট।
4: পরিবেশ সুরক্ষা শুধু সরকারি নীতি বা বড় কোনো প্রকল্পের বিষয় নয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সম্ভব। সেই ভাবনাকে সামনে রেখেই গড়ে উঠেছে মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। পরিবেশ বান্ধব জীবনযাপনকে অভ্যাসে পরিণত করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলায় মিশন লাইফের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন পরিবেশবিদ জয়ন্ত বসু।
5: সারা পৃথিবীর যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে ভারতবর্ষের অন্যতম প্রধান বিষয় হলো এই মিশন লাইফ। পরবর্তীকালে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আন্তর্জাতিক সম্মেলনে বলেছিলেন, সেটাকেই ভারতের যে সার্বিক জলবায়ু পরিকল্পনা তার মধ্যে একেবারে প্রথম সারিতে রাখা হয়।
4: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্কুল সার্ভিস কমিশন SSC-র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে 8ই অক্টোবর। তথ্য যাচাই প্রক্রিয়াও ওই দিন থেকে শুরু হবে বলে কমিশন আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। PM পোষণ প্রকল্পে স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য টাকার কোনো সমস্যা নেই বলে বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। কয়েকটি স্কুলে টাকার অভাবে মিড ডে মিল বন্ধ রাখার অভিযোগের প্রেক্ষিতে তিনি আজ বলেন, মিড ডে মিলের জন্য সব মিলিয়ে স্কুল শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত স্কুলগুলিকে 997 কোটি টাকা দিয়েছে। সব স্কুলেই টাকা পৌঁছে গেছে, কোনো স্কুলে টাকা না গেলে সেক্ষেত্রে অ্যাকাউন্টের সমস্যা থাকতে পারে। 27শে সেপ্টেম্বর কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI-তে হাঙ্গামার পর পরিস্থিতি এখন স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রতিষ্ঠানের উপাচার্য সন্তোষ আজমিরা বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা এবং সুস্থতা রক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হিংসার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সকলের প্রতি সংযম বজায় রাখা এবং যাচাই না করে কোনো তথ্য বা ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার না করতেও আবেদন জানান তিনি। আজ আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস, রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানে দিনটি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মালদা জেলা সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী শনিবার ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে।
6: আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि देश रिफॉर्म एक्सप्रेस पर तेजी से आगे बढ़ रहा है और परीक्षा आयोजित करने वाली संस्थाओं को भी ऐसे सुधारों पर काम करना चाहिए जिनकी देश को आवश्यकता है। नई दिल्ली में संघ लोक सेवा आयोग के शताब्दी समारोह में श्री मोदी ने कहा कि परीक्षा को सिर्फ एक आयोजन नहीं माना जाना चाहिए क्योंकि ये युवाओं के भविष्य से जुड़ी है।
7: हमें प्रो पीपल, प्रोएक्टिव, गुड गवर्नेंस के पैरामीटर्स के आधार पर देश को वो प्रोफेशनल्स देने हैं जिनमें गरीब की तकलीफ समझने की संवेदना हो, जो युवा जोश के साथ खुद आगे बढ़कर काम करे, जो इनोवेटिव तरीके से कठिन समस्याओं का रास्ता निकाले, जो कानून का पालन कराएं, लेकिन ये भी परख सके कि उस कानून से लोगों का जीवन आसान हो रहा है या फिर वो रुकावट बन रहा है।
6: सरकार ने 15 अक्टूबर से चीनी व्यापारियों के लिए भंडारण की अवधि को घटाकर 15 दिन कर दिया है। भंडारण की सीमा भी 1000 क्विंटल तय की गई है। उपभोक्ता कार्य मंत्रालय ने कहा कि त्योहारों के मौसम में जमाखोरी रोकने और उपभोक्ताओं को आसानी से चीनी की आपूर्ति सुनिश्चित करने के लिए सरकार ने चीनी भंडारण के नियमों में बदलाव किए हैं। स्वच्छता ही सेवा 2026 अभियान के अंतर्गत राष्ट्रव्यापी एक दिन एक घंटा एक साथ स्वच्छता अभियान चलाया जा रहा है। इस अभियान का उद्देश्य स्वच्छता सुनिश्चित करना और स्वच्छता की स्थिति में सुधार करना है। आज कई केंद्रीय मंत्री इस अभियान के अंतर्गत विभिन्न कार्यक्रमों में शामिल हुए। नई दिल्ली में भारतीय जनसंचार संस्थान में सूचना और प्रसारण राज्य मंत्री एल मुरुगन ने कहा कि देश भर के लोग इस आंदोलन का हिस्सा बन चुके हैं। दिल्ली विश्वविद्यालय के गार्गी कॉलेज में शिक्षा मंत्री प्रहलाद जोशी ने कहा कि विद्यार्थी दायित्वपूर्ण नागरिकता और सक्रिय भागीदारी के माध्यम से विकसित भारत की परिकल्पना साकार करने और स्वच्छ हरित तथा स्वस्थ भारत के निर्माण में महत्वपूर्ण भूमिका निभाते हैं। नागर विमानन मंत्री राममोहन नायडू ने कहा है कि विमान यात्रियों की जान बचाने के लिए कैप्टन स्मिथ मच्छार के असाधारण साहस और सूझबूझ पर देश को अत्यधिक गर्व है। श्री नायडू ने कहा कि भारतीय पायलट ने अपने कौशल, अनुशासन और सुरक्षा के प्रति अटूट प्रतिबद्धता के लिए सम्मान अर्जित किया है। भारतीय सुरक्षा एजेंसियों ने हरविंदर कुमार उर्फ सोनू बरनाला को वापस भारत लाने में सफलता हासिल की है। हरविंदर कुमार पर पंजाब के नांगल में विश्व हिंदू परिषद के नेता विकास प्रभाकर की हत्या का आरोप है। गृह मंत्रालय ने बताया कि वीएचपी नेता की हत्या आतंकी संगठन बब्बर खालसा इंटरनेशनल के गुट ने की थी। यह हत्या पाकिस्तान में बैठे संगठन के प्रमुख वाधवा सिंह उर्फ बब्बर के कहने पर सांप्रदायिक अशांति फैलाने के लिए की गई थी। सरकार ने पात्र दिव्यांगजनों के लिए छूट वाले फास्टैग जारी करने और उनके नवीनीकरण से जुड़े दिशा निर्देशों में बदलाव किया है। शारीरिक दिव्यांगता वाले लोगों के इस्तेमाल के लिए विशेष रूप से बनाए गए वाहनों और दिव्यांगजन स्वामित्व श्रेणी में पंजीकृत वाहनों को छूट वाला फास्टैग जारी किया जाएगा। ये सुविधा वैध दिव्यांगता प्रमाण पत्र, विशिष्ट दिव्यांगता प्रमाण पत्र UDID कार्ड या अन्य लागू दस्तावेजों में दर्ज दिव्यांगता के प्रतिशत के आधार पर दी जाएगी। ये दिशा निर्देश कल से लागू होंगे। सरकार ने वर्ष 2026-27 के लिए राष्ट्रीय साधन सह मेधा छात्रवृत्ति योजना के अंतर्गत आवेदन जमा करने की अंतिम तिथि बढ़ाकर 31 अक्टूबर कर दी है। शिक्षा मंत्रालय ने कहा है कि इससे पात्र विद्यार्थियों को राष्ट्रीय छात्रवृत्ति पोर्टल पर आवेदन पूरा करने के लिए अतिरिक्त समय मिल सकेगा और संबंधित अधिकारियों द्वारा समय पर सत्यापन भी सुनिश्चित होगा। जापान एशियाई खेलों में आज भारत ने 2 रजत और 3 कांस्य पदक जीते। नौकायन में पुरुषों की स्किफ प्रतियोगिता में मनु फ्रांसिस और प्रिंस कुरिसिंकल नोबल ने और कुश्ती में नितेश सिवाच ने ग्रीको रोमन के 97 किलोग्राम वर्ग में रजत पदक जीता। वहीं पुरुषों के व्यक्तिगत कंपाउंड तीरंदाजी स्पर्धा में गणेश मणिरत्नम तिरुमुरु ने कांस्य पदक हासिल किया। उधर स्क्वाश में महिला और पुरुष टीम ने कांस्य पदक जीते। पुरुष क्रिकेट टीम ने श्रीलंका को और पुरुष हॉकी टीम ने पाकिस्तान को हराकर फाइनल में प्रवेश किया। पदक तालिका में भारत 10 स्वर्ण 23 रजत और 32 कांस्य पदकों के साथ कुल 65 पदक लेकर 8वें स्थान पर है। राष्ट्रपति द्रौपदी मुर्मू, प्रधानमंत्री नरेंद्र मोदी और खेल मंत्री मनसुख मांडविया ने पदक विजेता खिलाड़ियों को बधाई दी है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
8: This is Akashvani, the news read by Shagun Chopra. Prime Minister Narendra Modi has said the country is moving rapidly on the reform express and the institutions that conduct examinations must also work on reforms that are the need of the country. The Prime Minister was addressing the centenary celebrations of the Union Public Service Commission or UPSC at Bharat Mandapam in New Delhi today. He said today 21st century India is moving forward with the new work culture and its core principle is pro-people, proactive, good governance. He stressed on the need to bring young people into public services who are drawn not to public office but to public service.
7: हमें अपने सिलेक्शन पैरामीटर्स और रिक्रूटमेंट प्रोसेस को भविष्य की जरूरतों के अनुरूप बनाना होगा। हमें ऐसे युवाओं को पब्लिक सर्विस में लाना होगा जो पब्लिक ऑफिस से नहीं पब्लिक सर्विस से आकर्षित हो। इसलिए जरूरी है कि रिक्रूटमेंट की परीक्षा सिर्फ यह न परखे कैंडिडेट कितना जानता है बल्कि

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা 100.1 এফএম গোল্ডে।

0: ঠিক তাই বলবেন আপনি, শুনবো আমরা, আমরা সবাই যারা এই মুহূর্তে 100.1 FM গোল্ডের এ প্রান্তে, আর যারা ও প্রান্তে। এ প্রান্তে রয়েছি আমি প্রযুক্তি,
1: আমি সরিতা,
0: আর আমরা চলে এলাম আজ আপনার কথা নিয়ে। আপনার কথায় আজকের যে বিষয় সেটা ইতিমধ্যে যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন তারা জেনে গেছেন, কিন্তু যারা করেন না এরকম অনেক বন্ধু রয়েছেন আমাদের, তাদের জন্য একটু বলে দিই আজকের বিষয়টা। সেটি হলো এখনকার গানও কোনো এক সময় কালজয়ী হবে। সরিতা, আমরা মাঝে মধ্যে একটু হাহুতাশ করে থাকি, তাই না, যে এখনকার গানগুলো কিরকম গান, আহাহা আগেকার স্বর্ণযুগের গান কি ছিল। তো কিন্তু দেখো, এমন তো অনেক গান ছিল সেই সময়, সেই সময় হয়তো ততটা জনপ্রিয় হয়নি, কিন্তু আজ যখন আমরা সেই গানগুলো শুনি সেই গানগুলো আমাদের কাছে অনবদ্য লাগে। এরকম কিছু গান আমরা মানে এই গানের গল্প আমরা জানি, কিন্তু আজ সে গল্প করার কথা নয়। আজ আমরা আপনাদের কথা শুনবো যে সেই সময় যে গানগুলো ততটা জনপ্রিয় ছিল না আজ সেই গানগুলো জনপ্রিয়, তাই আজ যে গানগুলো মনে হচ্ছে না না না অতটা পাতে দেওয়ার যোগ্য নয়, সেই গানগুলো একটা সময়ের পরে, মানে ধরুন 50 বছর কি 60 বছর পরে সত্যি কি কালজয়ী হবে, আপনার কি মনে হয়, সেই কথাই আমরা শুনব।
1: আবার সব গান যদি নাও হয়, মানে ধরো অনেক গান যদি নাই বা হলো, এখন যে গানগুলো হচ্ছে তার মধ্যে ধরো 10টা গান বেরোলে 10টা গানের মধ্যে একটা গান তো হতেই পারে যে সেটা কালজয়ী হলো সত্যি সত্যি, এমনটা তো হতেই পারে। আমরা কি ভাবছি সেটা বড় কথা না, আপনি কি ভাবছেন সেটাই বড় কথা, সেটাই শুনবো আজকে।
0: আর আপনার কথা শুনবো আমরা, আমাদের তিনটে পথ রয়েছে তাই তো, আমাদের ফেসবুক পেজ রয়েছে FM গোল্ড কলকাতা, 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজকে পোস্টার যেটি পড়েছে তার কমেন্ট বক্সে আপনারা মতামত জানিয়েছেন। এছাড়াও রয়েছে আমাদের টেলিফোন 224-8080-84,
1: এছাড়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903055992, সেখানেও, তবে যেখানেই আপনি বলুন না কেন, মতামত দিন না কেন, ছোট্ট করে সংক্ষেপে কেমন।
0: ঠিক তাই, আমরা একটু আপনাদের জন্য অপেক্ষা করি, ভালো লাগা কিছু গান গান হ্যাঁ আছে বলেই তো আমাদের জীবনটা সুন্দর, আমরা ভালো লাগা গানগুলো শুনতে ভালোবাসি, সেরকম একটা গান শুনি, শোনার পরে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে ফিরে আসছি প্রযুক্তি আর সরিতা।

0: সত্যি তো, ভালো লাগা গান আমাদের সঙ্গে সবসময় থাকে বলেই আমাদের জীবন এত সুন্দর থাকে, এত সুন্দর হয়, এবং আমরা সবসময় সেই গানগুলিকে গুনগুন করতেও ভালোবাসি। আমরা চলে যাই আমাদের আপনারা যে সমস্ত মতামত পাঠিয়েছেন সেই সমস্ত মতামত পড়ে ফেলি। যেমন দীপায়ন সৎপতি লিখছেন বাঁকুড়া থেকে, হতেই পারে এখনকার আর্টিস্টদের মধ্যে ট্যালেন্টের অভাব নেই, ডেডিকেটেডলি চর্চা করলে মানুষের কাছে পৌঁছতে হবে, চর্চা করলে মানুষের কাছে পৌঁছতে হবে, তবে এখনকার গান যেন সময়োপযোগী হয়, পাবলিক কি চাইছে সেটা বোঝা খুব জরুরি। বেশ,
1: এরপরে আমি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে সৌভিক সরকার কসবাহালতু থেকে। সৌভিক লিখছে যে আজ যে গানগুলোকে আমরা বলছি এখনকার গান, সময়ের স্রোতে একদিন তারাই হয়তো হয়ে উঠবে স্মৃতির গান, আমাদের প্রজন্মের পরিচয়। আজকের ব্যস্ত জীবনে হেডফোনে শোনা কোনো গান কোনো বৃষ্টি ভেজা বিকেল, কোনো প্রেম কোনো বিচ্ছেদ কিংবা কোনো একাকী রাতের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আমরা হয়তো বুঝতেও পারছি না এই মুহূর্তগুলো একদিন সেই গানগুলোর আসল ইতিহাস হয়ে থাকবে। যেমন এক সময় পুরনো গানগুলোকে কেউ কালের গান বলতো, আজ সেগুলোই আমাদের কাছে কালজয়ী। কারণ কালজয়ী গান শুধু সুরে তৈরি হয় না, তৈরি হয় মানুষের অনুভূতি স্মৃতি আর সময়ের সঙ্গে। তাই আজকের গানকে খুব তাড়াতাড়ি বিচার না করে একটু সময় দেওয়া যাক। হয়তো আজ যে গানটি মোবাইলে বাজছে বহু বছর পর কোনো এক সন্ধ্যায়, সেটি আমাদের ফিরিয়ে নিয়ে যাবে এই সময়টায়, এই মানুষগুলোর কাছে, এই শহরের কাছে, এই জীবনের কাছে। সময় ঠিক করে দেয় কোন গান শুধু গান হয়ে থাকবে আর কোন গান একদিন স্মৃতির অংশ হয়ে কালজয়ী হয়ে উঠবে।
0: চলে যাই পরে হোয়াটসঅ্যাপ, না হোয়াটসঅ্যাপ তো সরিতা পড়ে ফেললো, পরে আবার একটা হোয়াটসঅ্যাপ সরিতা পড়বে, আপাতত আমি ফেসবুক পেজে নজর রাখি। শীষ মোহাম্মদ লিখছেন নলহাটি বীরভূম থেকে, লিখছেন আগে ছিল গান, তারপরে

0: বাজনা, তখন বলতো গান বাজনা, আর এখন গান পিছনে আগে বাজনা, এখন বলবো বাজনা গান। কালজয়ী গান হতে গেলে গানকে সব দিক থেকে উত্তীর্ণ হতে হবে। সেই গানের কথা, গানের সুর, গানের গায়কই একেবারে যে আলাদা, যে কারণে সেই গানগুলি আজও মানুষের মন জয় করে চলেছে। এই সব গান মানুষের মুখে মুখে আজও বেঁচে আছে। কোন ভাষার গান কি তার মানে না জেনেও মানুষ গায়, সেইটি হলো কালজয়ী গান। এখনকার গান মানুষ শোনে আর সঙ্গে সঙ্গে ভুলে যায়। তবে দু একটা যে ভালো গান হয় না তা নয়, এখনও ভালো গান হয়। আশা করি এই গানগুলির মধ্যে হয়তো আগামীতেও জনপ্রিয় হয়ে যাবে এবং মানুষের মুখে মুখে গাওয়া হবে, লোকে গাইবে সেসব গান।
1: ভবানীপুর কলকাতা থেকে পরমা মিত্র, পরমাদি লিখছেন, কালজয়ী গান শুধু সুরে নয়, মানুষের অনুভূতিতে বেঁচে থাকে। সৌভিকের কথারই মানে প্রতিফলন দেখতে পাচ্ছি এখানেও। একসময় যে গানগুলো শুনে মানুষ প্রেমে পড়েছে, বিচ্ছেদে কেঁদেছে, একাকিত্বে সান্ত্বনা পেয়েছে, সেগুলো সময় পেরিয়েও আপন হয়ে রয়েছে। এখনকার গানেও নিশ্চয়ই এমন কিছু সুর, কথা ও অনুভূতি আছে যা হয়তো আজকের প্রজন্মের হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলেছে। তবে সময়ই শেষ বিচারক। আজ যে গান জনপ্রিয় তা সবসময় স্মরণীয় নাও হতে পারে, আবার আজকের কোনো অচেনা গানই হয়তো কয়েক দশক পরে কারো পুরনো দিনের স্মৃতি হয়ে ফিরে আসবে। প্রযুক্তি বদলেছে, গানের ধরন বদলেছে, শোনার মাধ্যম বদলেছে, কিন্তু মানুষের প্রেম, বিরহ, আনন্দ আর কষ্ট বদলায়নি। তাই এখনকার গান কালজয়ী হবে কি না তার উত্তর দেওয়া আজ সম্ভব নয়। হয়তো ভবিষ্যৎ প্রজন্মই একদিন বলবে, এই গানটা শুনলে আমাদের ওই সময়টার কথা মনে পড়ে।
0: আমাদের টেলিফোনে এক বন্ধু রয়েছেন, 2248-8085 এ কে রয়েছেন বন্ধু, চট করে চলে যাই তার কাছে। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
1: কে বলছেন?
2: শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে। আমার মনে হয় যে গান পুরনো হলেই কালজয়ী হয় না, কারণ সময়ের সঙ্গে পুরনো হওয়া আর সময়কে অতিক্রম করে বেঁচে থাকা এই দুটো কিন্তু এক জিনিস নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি তখনকার দিনের গানের মধ্যে সুরের থেকেও ছিল আত্মা, কথার থেকেও ছিল কবিতা, এবং কণ্ঠের থেকেও ছিল অনুভূতি, যেটা এখন আমি পার্সোনাল পার্সপেক্টিভে মিস করি অবশ্যই। আমি কিন্তু এখনকার জেনারেশনের ছেলে, কিন্তু আমার সবসময় প্রিয় লাগে সেই উত্তম সুচিত্রা, উত্তম সুপ্রিয়ার সেই গানগুলি, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, মান্নাদের গান। আমি যেটা মনে করি এখনকার দিনের মধ্যে প্রবলেমেটিক হচ্ছে অনেকটা ওই পেটে বসে স্ক্রিপ্ট লেখার মতন যেটা এখন হয়, কারণ আমরা যখন গানটা তৈরি করছি আমরা মাথার মধ্যে এটাই এসে যাচ্ছে যে আমরা বোধহয় হিট করানোর জন্য তৈরি করছি। তার ফলে কি হচ্ছে, সুরের যে গভীরতা তার থেকে বেশি গুরুত্ব পাচ্ছে বিট, এবং কবিতার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে হুক লাইন, যেটা এখন খুব হয়েছে। এবং দীর্ঘদিন বেঁচে থাকার মতন যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেইটা কেড়ে নিচ্ছে ওই কিছু সেকেন্ডের ভাইরাল হওয়ার একটা আকর্ষণ। হ্যাঁ, সেই জন্য আমি এটা একদমই বলবো না যে এখনকার দিনের গানের মধ্যে সেইটার বিশাল কিছু অভাব হয়েছে, কিন্তু ব্যতিক্রমকে দেখে কিন্তু যুগকে বিচার করা যায় না। সেজন্য আমার মনে হয় যে প্রতিভাবান শিল্পী আছেন প্রচুর, গীতিকার আছেন, সুরকার সবাই আছেন, একটু তাগিদ দরকার, সেই এফর্টটা দরকার যেটা তাড়াহুড়ো করে, মানে তখনকার দিনে আমি এখন অনেক নেটে দেখা যায় যে সবাই বসে, মানে সবাই বসে এই যে একটা একটা
1: রিহার্সাল করে রীতিমতো,
2: হ্যাঁ রিহার্সাল, এবং প্রত্যেকটা সুর ওয়াইজ সেটাকে ভেরিফাই, বারবার করে ভেরিফাই করে, কিউকি কেন আমি লতা মঙ্গেশকরকেও বগা খেতে দেখেছি, মানে সেটা আমার কাছে কি বিস্ময়কর ব্যাপার। তো এই হচ্ছে আমার বক্তব্য।
0: বেশ বেশ, অনেক শুভজিৎ, ভালো লাগলো আপনার কথা।
1: এবারে আরেকটা মেসেজে চলে যাই, হোয়াটসঅ্যাপ মেসেজে। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে লিখছেন, ছন্দ বেঁধে লিখছেন, একেবারে হতাশ নই এখনকার গান নিয়ে, তখনকার গানের তুলনায় অনেকটাই পিছিয়ে। স্বর্ণযুগে সেই সব গান আজও ছুঁয়ে যায় মন ছুঁয়ে, কথায় ও সুরের জাদুতে কালজয়ী আছে হয়ে। জীবনমুখে কিংবা রক অবশ্যই নতুন আঙ্গিক, যুগের মানসিকতায় সব পছন্দসই এবং সঠিক, যথারীতি প্রতিভার স্বাক্ষর, কথা ও সুরে নতুন দিশা। তবে কালজয়ী হবে কি না সে ব্যাপারে আছে ধোঁয়াশা।
0: বেশ, ফেসবুক পেজে নজর রাখি। তরুণ কুমার দত্ত লিখছেন, এখনকার গানও কোনো এক সময় কালোজয়ী হবে, অবশ্যই হবে। বর্তমান সময়ে কিছু গান ভবিষ্যতে অবশ্যই কালোজয়ী হবে। বর্তমানে যে গানের কথা, সুর, আবেগ

0: বাস্তব জীবনের সঙ্গে খাপ খেয়েই জীবনমুখী করে তোলে এবং যে গান মানুষের হৃদয় ছুঁয়ে যায় সেই বর্তমান গান ভবিষ্যতে অবশ্যই কালোজয়ী হবে। মানে তরুণবাবু ভীষণভাবেই পজিটিভ, আশাবাদী।
1: আরেকটা ফোন রয়েছে, দেখে নি সরাসরি কে রয়েছেন।
0: নমস্কার। নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? কে বলছেন বলুন।
2: হ্যাঁ দিদি, আমি পায়েল বলছিলাম।
0: পায়েল কোথা থেকে বলছেন?
2: হ্যালো।
0: হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি বেলকুড়িয়া থেকে পায়েল বলছিলাম।
0: আচ্ছা বলুন।
2: হ্যাঁ দেখো দিদি, আমার যেটা মনে হয় যে এখনকার যুগের গান বা এটা যুগের কোনো ব্যাপার নেই, কালোজয়ী কিন্তু এখনকার যুগের গানও হবে, একটা সময় নিশ্চয়ই হবে। কিন্তু তার জন্য কালোজয়ী কথাটা কি, কালোজয়ী মানে যুগ বা কাল যেটা আমাদের অ্যাকসেপ্ট করবে, যে গানগুলোকে গ্রহণ করবে, সেটা হচ্ছে কালোজয়ী। তো আজকে আমরা পুরোনো দিনের গানগুলোকে অ্যাকসেপ্ট করছি, একটা সময় আসবে সেটা হয়তো এই গানগুলো আমাদের যুগ বা কাল অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু তার জন্য আমাদের কিন্তু কিছু চেষ্টা খুব দরকার, কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কালোজয়ী গান সেইগুলোই হয়। আমরা জানি না কিন্তু এখন আমরা যেগুলো অ্যাকসেপ্ট করছি, ইন ফিউচারে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেগুলো কোনটা অ্যাকসেপ্ট করবে আমরা কিন্তু এখন বলতে পারছি না,
0: কিন্তু সময়ের উপর আমাদের নির্ভর করতে হবে।
2: হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমরা কিন্তু বলতে পারি দিদি, এটা যুগ যুগ ধরে চলবে, যে আমরা যদি জীবনের কথা বলি, জীবনের কথা কি, সেটা হচ্ছে জীবনে যেমন আমাদের ব্যর্থতা আছে সেরকম সাফল্য আছে। তো ব্যর্থতা থেকে মানুষ কিভাবে উঠে দাঁড়াতে পারে জীবনে, সেই কথা যদি কোনো একটা গান আমাদেরকে শেখায়, বা প্রেম বিরহ সেগুলো রয়েছে, তো প্রেমে যেমন সাফল্য আছে, সেই বিরহটা যখন আসবে তখন সেটাকে নিয়ে আমরা কিভাবে চলবো, সেটা যদি কোনো গান আমাদেরকে শেখায়, সঙ্গে সুর তাল তো রয়েছে, আমার মনে হয় এগুলো কিন্তু যুগ যুগ ধরে মানুষকে শিখতেই হবে বা জানতেই হবে, কারণ এগুলো মানুষের জীবনের মূল মন্ত্র। এগুলো যদি কোনো গান আমাদের শেখাতে পারে, সেটাই কালোজয়ী গান হবে।
0: ধন্যবাদ পায়েল, আমাদের সঙ্গে থাকুন। আজ আমরা চলে যাই আবারও ফেসবুক পেজে। কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর কলকাতা থেকে লিখছেন, সাধারণ ট্রেন্ড যে সময়ের গান সে সময় প্রথমে জনপ্রিয় হয়, তারপর ভবিষ্যতে সেই গান ভবিষ্যতের জেনারেশনের কাছে হিট হতেও পারে বা কালের গর্ভে বিলীন হয়ে যেতে পারে। কিন্তু বর্তমানের গান বর্তমানের শ্রোতারা পছন্দ করল না, সেই গান কখনোই ভবিষ্যতের শ্রোতাদের কাছে পছন্দসই হবে না। বর্তমান সময়ে এমনও উদাহরণ ভুরি ভুরি আছে, একই গান দুটো প্রজন্মের একজন পছন্দ করছে, একজন করছে না। সেখানে যে গান এখনও হিট হয়নি তাকে ভবিষ্যতের কাছে প্রমোট করবে কে? তাই আমার মতে এখন যেটা পপুলার না সেটা ভবিষ্যতেও পপুলার হবে না।
1: বেশ, বিপ্লব মিশ্র মিলনপল্লী বাঁকুড়া থেকে বলছেন, আজকের অধিকাংশ গান অনেকটা আতশবাজির ক্ষণিকের ঝলকের মতো, এক মুহূর্তে আকাশ ঝলমল করে সবাই তাকিয়ে থাকে, তারপরে অন্ধকার, শুনতে ভালো লাগে মুহূর্তে মন মাতায়, তারপরেই হারিয়ে যায় ব্যস্ত সময়ের ভিড়ে। সামাজিক মাধ্যমে প্রযুক্তির চাকচিক্যের দৌলতে একটি গান ভাইরাল হয়, রিলের পর রিল ছড়িয়ে পড়ে, কিছুদিন পর সেই গানই হারিয়ে যায় নতুন ট্রেন্ডের ভিড়ে। সমসাময়িক গানের কথা ও সুরে সেই গভীরতা কোথায় যা যুগ পেরিয়েও হৃদয়ে বেঁচে থাকে? একসময়ের গান ছিল অনুভূতির ভাষা, আজকের অনেক গান যেন কেবল বিনোদনের উপকরণ। পুরনো কোনো গান হঠাৎ রেডিওতে বাজলে আজও মন থমকে যায়, মুখে হাসি ফোটে, দাদুর চোখের কোলে জেগে ওঠে পুরনো স্মৃতি, মায়ের ঠোঁটে আপনিই ফিরে আসে সেই সুর। কিংবা বর্ষার রাতে জানলার পাশে বসে কোনো পুরনো গান হঠাৎ কৈশোরের দিনগুলোকে দরজায় এনে দাঁড় করায়। পুরনো কালোজয়ী গান সময়কে অতিক্রম করে মানুষের জীবনের অংশ হয়ে যায়। এখনকার অনেক গানে সেই গভীর আবেগ, মাটির গন্ধ আর হৃদয় ছুঁয়ে থাকার শক্তি নেই। সাময়িক জনপ্রিয়তা দৌড়ে কালোজয়ী গান শুধু কানে শোনা যায় না, হৃদয়ে গেঁথে থাকে, বিরহে সঙ্গী হয়, স্মৃতিতে ফিরে আসে, প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে। তাই দৃঢ়ভাবে বলা যায় আজকের অধিকাংশ গান জনপ্রিয় হতে পারে, কিন্তু কালোজয়ী হয়ে ওঠার মতো সেই চিরন্তন আবেগ ও সৃষ্টিশীলতার ছাপ খুব কমই বহন করে। তাই আজকের গান জনপ্রিয় হতে পারে, কিন্তু অধিকাংশই কালোজয়ী হয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে এ কথা বলা কঠিন।
0: আসলে একটা কথাই, এই মেসেজটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে এই যে বলছে যে দাদুর চোখের কোণে স্মৃতি ভেসে ওঠে, আচ্ছা আজকের যে প্রজন্মের যে ছেলেটি সেও তো ধরো 50 বছর পরে কি 65 বছর পরে সে দাদু হবে, আচ্ছা সে কি তখন ভাববে না যে ওই ওই সময় আমরা জিতের ছবি দেখতে কি পাগলের মতো যেতাম, দেবের ছবি দেখতে, শুভশ্রীর ছবি দেখতে আমরা এত ভালোবাসতাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত দেখ এই গানটা বানিয়েছিলেন, আমার না এখন সেই স্মৃতিটা মনে পড়ছে যে তোর দিদিমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, এইগুলো কি মনে পড়বে না তার? যাই হোক, আমরা একটু মজাই করলাম, কিন্তু আপনাদের মতামতটাই আমরা আসলে আজকে জানতে চাইছি। যেমন কাজী আবু জাফর, তিনি লিখছেন আত্রাই বাংলাদেশ থেকে, যেমন লিখে থাকেন তেমনই ছন্দে ছন্দে লিখেছেন, গানের কথা গানের সুর, মন চলে যায় অনেক দূর, চাঁদের হাসি সুরের বাঁশি, রূপকুমারীর দেশে স্বপ্ন জাগায় তোমায় ভালোবেসে, এমনিভাবে ভালোবাসা ভালো লাগা হয়, গানে গানে উঠল ফুটে তোমার পরিচয়, গানের ভেলায় ভাসিয়ে দিলাম প্রেমের তরি, এ গান তোমার মনকে নেবে উজাড় করি। ছন্দে ছন্দে তো লিখে পাঠালেন, কিন্তু আপনার মতটা ঠিক এই পাল্লায় না ওই পাল্লায় সেটা ঠিক বোঝা গেল না।
1: যাদবেন্দ্র পণ্ডা জুথিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে তিনি লিখছেন, সঙ্গীত হলো এমন এক শক্তি যা মানুষকে জাগিয়ে তোলে, একটি গান তখনই কালজয়ী হয় যখন তার সুর এবং কথার মধ্যে জীবনের বাস্তব সত্য ও সংগ্রাম প্রতিফলিত হয়। আধুনিক প্রযুক্তি সুরকে সাজাতে পারে কিন্তু সুর তৈরি করতে পারে না, সুর আসে মানুষের হৃদয় থেকে। আগে যখন ব্যান্ডের গান এসেছিল তখন অনেকেই বলেছিলেন এগুলো সাময়িক হুজুক, কিন্তু আজ নচিকেতা অঞ্জন দত্তের বাস্তব গানগুলোই কিন্তু কালজয়ী গানের তালিকায় জায়গা করে নিয়েছে। সুতরাং আজ যে গানগুলো মানুষের মনকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে সেগুলোও আগামী দিনে কালজয়ী গান হিসেবেই শ্রোতারা অবশ্যই শুনতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
0: আমরা একটু টেলিফোনে দেখি কোনো বন্ধু রয়েছেন কিনা। হ্যালো হ্যালো
1: হ্যালো,
3: শুভ সন্ধ্যা সরিতা দিও প্রযুক্তি।
0: শুভ সন্ধ্যা, রেডিও সেটটাকে একটু দূরে রাখতে হবে যে,
3: ঠিক আছে?
0: হ্যাঁ বলুন।
3: এখন কালজয়ী মানে
0: আপনি কে বলছেন?
3: সব গান অতিক্রম করে সেই সব গান, আমরা আমার মনে হয় এখানে এখন আর তখনের ব্যাপার নয়, আগেকার সব গানই যে ভালো বা কালজয়ী গান এটা যেমন ধ্রুব সত্য নয়, ঠিক তদ্রূপ এখনকার গানের ক্ষেত্রেও সেটাও প্রযোজ্য। ভালো গান যা কালজয়ী হয়েছে আগেকার গান, ঠিক সেই রকম এখনো অনেক গান ভালো আছে যা ভবিষ্যতে হয়তো কালজয়ী হবে, তবে এখনকার গান মাত্রই যে কোনো এক সময় কালজয়ী হবে এটা অবৈজ্ঞানিক জ্যোতিষশাস্ত্রের মতো মনে হচ্ছে না। নমস্কার।
0: বেশ, নমস্কার। আপনি কে বললেন? হ্যালো হ্যালো,
1: না ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে।
0: আচ্ছা, আপনার নামটা জানা হলো না। আমরা ফেসবুক পেজে সম্ভবত এটা না, আরো মেসেজ রয়েছে। দীনেশ নস্কর বালি থেকে লিখছেন, এখনকার যে সমস্ত গান আমরা শুনি, কিছু গান তো অবশ্যই কালজয়ী গান, জীবনমুখী গান, গানের কথা সুর ছন্দ মনের মণিকোঠায় হৃদয় ছুঁয়ে যায়, অবশ্যই এই সমস্ত গান একটা সময় কালজয়ী অবশ্যই হবে আমার মনে হয়, আগেকার গান অবশ্যই কালজয়ী ছিল। বেশ বেশ।
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য লিখছেন যে এখনকার গান একদিন অবশ্যই কালজয়ী হবে যদি তার কথা সুর শ্রোতার মনে গভীরভাবে স্পর্শ করে, ছোট্ট করে লিখেছেন। এরপরে আরও একটি মেসেজে চলে যাই। কিশোর বালি হাওড়া থেকে বলছে, কালজয়ী না হওয়ার কিছু নেই, আজ যে নতুন কাল সে পুরনো, এখন খুব ভালো ভালো গান হচ্ছে, সেই গানগুলো কিছু মানুষের ভালো লাগছে না কিন্তু কম বয়সী ছেলেমেয়েরা ভালোভাবে নিচ্ছে, সে যে সময় যেটা, আমি যখন বড় হলাম সেই সময় নচিকেতা শিলাজিৎ ভূমি ব্যান্ড চন্দ্রবিন্দু এইসব গান মার্কেটে এলো, তখনকার কালের লোকেরা যারা হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে গীতা দত্ত আশা ভোঁসলে লতা মঙ্গেশকরের গান শুনে অভ্যস্ত ছিল তাদের খুব একটা ভালো লাগলো না, কিন্তু ছোট থেকেই আমরা আশালতা কিশোর কুমার সব শুনেছি, তার সঙ্গে একটু বড় হওয়ার পর জীবনমুখী গান ব্যান্ডের গান এইসব গানও শুনেছি, ভালোই লাগে, অলরেডি এই গানগুলো এখন কালজয়ী হয়ে গেছে। উনি বলছেন, বলুন না বৃদ্ধাশ্রম গানটা কত সুন্দর, একদম বাস্তব, ওই যে হলুদ পাখি জামরুল গাছে কত সুন্দর, এই গানগুলো এখন কালজয়ী গান। তার সঙ্গে সঙ্গে আরও কিছু নতুন শিল্পীরা নতুন নতুন গান গাইছে। উনি বলছেন গোঁড়ামি ধরে বসে থাকলে হবে না, নতুনকে স্বাগত জানাতে হবে।
0: বেশ, বিজয় কৃষ্ণ দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখছেন, এখনকার গান কোনোদিনও কালজয়ী হবে না, একেবারে কথাটা ঠিক, মোটেও কোনোদিন এখনকার গান কালজয়ী হতে। আচ্ছা বেশ, আপনি একেবারেই মানে বিপক্ষে যে একেবারেই কালজয়ী হবে না, বুঝতে পেরেছি। আমরা ফেসবুক পেজে যতগুলো মেসেজ ছিল পড়ে ফেলেছি, আমরা ততক্ষণে একটু দেখি টেলিফোনে কোনো বন্ধু আছেন
1: কিনা, সরাসরি একটু দেখে নি।
0: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
4: নমস্কার, মৌলি বলছি, ঢাকুরিয়া থেকে।
0: হ্যাঁ বলো বলো।
4: দেখো, আগেকার দিনের গান তো মানে কালজয়ী বলতে বা অসম্ভব ভালো মন হয় যা বলতে, এসবে কোনো ভুল নেই। হ্যাঁ, আগেকার দিনের গানের সাথে আমি বলছি কিছু মনে করো না, এখনকার দিনে খুব একটা তুলনা হয় না, কিন্তু কিছু শিল্পীর কিছু গান আছে আমি এখনো বলতে পারি সেগুলো কিন্তু থেকে যাবে, সব কিন্তু খারাপ নয়, এটুকুনি বললাম।
0: বেশ,
4: তোমরা ভালো থেকো।
0: ভালো থেকো। হ্যাঁ, আমরা আবার একটু হোয়াটসঅ্যাপে, আবার মানে হোয়াটসঅ্যাপেই আপাতত চোখ রাখতে হবে, কারণ আমাদের ফেসবুক পেজে আপনারা যে সমস্ত মেসেজ পাঠিয়েছিলেন সেগুলো পড়া হয়ে গেছে, যদিও আমাদের হাতে আর খুব বেশি সময় নেই,
1: যতটুকু সময় আছে হোয়াটসঅ্যাপ মেসেজগুলো পড়ে ফেলার চেষ্টা করি। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে বলছেন, এখনকার অনেক গান আছে মন ছুঁয়ে যায়, বারে বারে গানগুলি শুনতে শুধু প্রাণ চায়। এখনকার সব গান ভালো নাও হতে পারে, কিছু গান আছে যা উঠেছে উন্নতির চরম শিখরে, অনেক গানই হারিয়ে যাবে কালের নিয়মে, ভালো গান আজও শোনা যায় বিরহে প্রেমে। এখনকার গানও কোনো এক সময় কালজয়ী হবে, প্রেম বিরহ না থাকলে গানও তার ভালোত্ব হারাবে।
0: বেশ, আপনারা ফোন করবেন না এই নাম্বারটায়, আবারও আপনাদের জানিয়ে রাখছি বারে বারেই, আপনারা মেসেজ করুন কিন্তু ফোন করবেন না দয়া করে, আমাদের মেসেজগুলি পড়তে অসুবিধা হবে। রমা রায় ডি রোড না ভি রোড দাসনগর হাওড়া থেকে লিখছেন, অবশ্যই হবে এখনকার গান কালজয়ী, এখন তো অনেক ভালো ভালো শিল্পী এবং ভালো ভালো গান শুনতে পাই, তখন আমিও ভাবি এই তো এত সুন্দর সুন্দর গান, ভালো কথা, সুর আর তান, প্রজন্মের পর প্রজন্ম যাবে, এখনকার গান আবার কালজয়ী হবে, অনেক ভালো ভালো গান এখনও সৃষ্টি হচ্ছে যা শুনতে বেশ ভালোই লাগে, আমি সেই সব গান একাধিকবার শোনার অনুরোধ করি। গান আমাদের জীবনের একটা বড় অংশ, তাই গান সবসময় ভালো হোক এটাই আমি চাইব।
1: বেশ, আরও একটি মেসেজে চলে যাই। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন যে, এখনকারের গান একসময় কালজয়ী হয়ে উঠবে কিনা বলা কঠিন, এখনকারের গান যে সব শুনতে ভালো লাগে না তা তো নয়, কয়েকটা গান খুবই ভালো লাগে, গায়ক গায়িকার উপরে নির্ভর করছে তাদের কণ্ঠ সুমধুর কিনা, গানের কর্তৃপক্ষ বিচার করবে, সেই বিচারের ফল কর্তৃপক্ষ যেমন বুঝবেন সেই রকমই কালজয়ী হলেও হতে পারে, তবে স্বর্ণযুগের গানের কাছে কোনো গানই কালজয়ী হতে পারেনি, পারবেও না, স্বর্ণযুগের গান শোনার খনি ছিল, তাই শ্রোতারা আজও সেই গান বারবার শুনতে চায়। বেশ, আমাদের টেলিফোনে রয়েছেন কেউ, একটু সরাসরি দেখে নি কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার।
5: নমস্কার দিদিভাই।
1: হ্যাঁ, কে বলছেন?
5: আমি নাচনগোনা সাবড়াকোন বাঁকুড়া থেকে কবির কুমার মন্ডল বলছি। দিদিভাই
1: বলুন।
5: দিদিভাই, একটা গান তৈরি করতে গেলে সুরকার, গীতিকার এবং যে শিল্পী তাদের অক্লান্ত পরিশ্রমে গান তৈরি হয়। আমার বয়স এখন 60 বছর, তো আমি 10 বছর বয়স থেকে যে গানগুলো শুনে এসেছি পুজো প্যান্ডেলে, এখনো পর্যন্ত সেই গানই পুজো প্যান্ডেলে বাজছে। দিদিভাই, তাদের গান এখনো অমরক্ষয় হয়ে আছে এবং কালজয়ী হয়ে আছে। হ্যাঁ, এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: ধন্যবাদ, আপনিও সুস্থ থাকুন, পুজো ভালো কাটুক আপনার। আমরা চলে যাই একটি মেসেজে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা মেসেজও করেন। শিপ্রা কাড়ার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন, গান আমাদের প্রাণ, বেঁচে থাকার অক্সিজেন, সুখে দুঃখে আনন্দে সব কিছুতে আমাদের গান কথা বলে, আমরা অনুভব করি যে পরিস্থিতিতেই যে গান শুনি মনে হয় আমাকেই বলা কথা, ঠিকই তো, তাই সময় বলে দেবে তার গুরুত্ব, সে হবে আমাদের কালজয়ী গান, নতুনকে তো জায়গা দিতেই হবে, আমি তো কাল থাকবো না, আমাদের পরের যারা থাকবে তাদের অনুভূতি, মনের টাচ তাদের দিয়েই বলে দেবে সেই গানটা কালজয়ী হলো কি না। বেশ, সত্যিই তো, যখন আমরা থাকবো না তখন একটা সময় দেখা যাবে এখনকার গানগুলো হয়তো তাদের কানের কাছে সেই মধুরতাই এনে দেবে।
1: একেবারেই। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে বলছেন, যে গান মানুষের বয়স ও সময়কে জয় করে সেই গান হয় কালজয়ী, সেরকম গান সৃষ্টি হলে অবশ্যই কালজয়ী হবে, উল্টোটি হলে যুগের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে। একদম ঠিক কথা। ঝাড়খণ্ড রাঁচি থেকে আমাদের পরের মেসেজ রয়েছে, সেটাও একটু পড়ে দিই। বলছেন যে, সুশান্ত সেনগুপ্ত বলছেন, এখনকার গান কোনো এক সময় কালজয়ী হবে, এটাই সত্যি, আমি একটি পয়েন্ট হিসেবে বুঝিয়ে বলছি। বলছেন, এখনকার গানও কোনো এক সময় কালজয়ী হবে, আজ যে গানগুলোকে আমরা সাধারণ বা সাময়িক মনে করছি সময়ের সাথে সেগুলোই হয়ে উঠবে স্মৃতির দলিল, প্রতিটি গানের মধ্যে তার সময়ের আবেগ প্রেম বিরহ লুকিয়ে থাকে। আজ 20 বছর পর যখন এই গানগুলো বাজবে তখন এই সময়ের কথা মনে পড়বে, হারানো মানুষের কথা মনে পড়বে, তখন আজকের এই সাধারণ গানগুলোই অসাধারণ ও কালজয়ী হয়ে উঠবে।
0: আমরা পরের আরেকটি মেসেজে চলে যাই। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে, লিখছেন, আগের মতো এখনও শিল্পীরা গান গান, অনেক আগে গাওয়া অধিকাংশ গান আজও শুনতে ভালো লাগে, এসব গান কালজয়ী গানের তকমা পেয়েছে। এখনকার গান শুনতে হয় শুনি, বেশি হলে দু একটা গান শুনতে ভালো লাগে। কাউকে আঘাত না করে বলতে চাই, এখনকার বেশিরভাগ গানের কথা, সুর ও গায়কই অত্যন্ত দুর্বল এবং মনে দাগ কাটে না, তাই মনে হয় এখনকার গান হয়তো আগামীতে কালজয়ী হয়ে উঠতে পারবে না। বেশ, আপনার মতামতটা জানলাম। পরের মেসেজে চলে যাই।
1: বর্ধমান, পশ্চিম বর্ধমান থেকে সুচেতা বলছেন যে, আজকের বিষয়ের সঙ্গে পুরোপুরি সহমত, বর্তমান সময়ে এআই দিয়ে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, অটোটিউন এসেছে, প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে সেটা ঠিক, কিন্তু এখনও শিল্পীরা অনেকটা পরিশ্রম করেন, একটা গানে পারফেকশন আনতে অনেকটা সময় নিয়ে থাকেন, আর সত্যি এই সময় বৃথা হয় না। গান রিলিজের পর সেই গান খুব জনপ্রিয় হয়ে ওঠে, আর দিন অনেক পেরিয়ে যাওয়ার পর সেই সমস্ত গান কালজয়ী তো হবেই।
0: আমরা আর খুব বেশি মেসেজ আপনাদের পড়তে পারবো না, শেষ মেসেজ পড়ি। প্রদীপ বসাক সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখছেন যে, আজকের গান শুনে অনেক সময় বলি আগের দিনের গানগুলোর মতো আর গান হয় না, পুরনো গানের সুর, কথা এবং কণ্ঠে যে মায়া তা সত্যিই হৃদয়ে গভীরে ছাপ ফেলে। কিন্তু মনে রাখা দরকার, একদিন সেই পুরনো গানগুলোও ছিল একেবারে নতুন, তখনকার শ্রোতারাও হয়তো ভাবেননি এই গানগুলো কয়েক দশক পরেও মানুষের মুখে মুখে ফিরবে। আমরা বুঝতে পারলাম যে আপনি কোন পথে এগোচ্ছেন আর কি, আপনার মতামতটা কি। আমরা শুধু একটুখানি জানিয়ে দিই যে আমাদের কাছে যারা যারা আরও মেসেজ করেছিলেন, যাদের মেসেজগুলো পড়তে পারলাম না, আশিষ চক্রবর্তী শ্রীকৃষ্ণপুর দাঁতন থেকে মেসেজ করেছিলেন, মেসেজ করেছেন গোপাল মান্না উলুবেড়িয়া থেকে, মেসেজ করেছেন সুবীর বোধক খালনা হাওড়া থেকে, নন্দা রায় পোড়েল হাওড়া থেকে মেসেজ করেছিলেন, মেসেজ করেছেন বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়, আরও যারা মেসেজ করেছেন, অরূপ সরকার আসানসোল থেকে মেসেজ করেছিলেন। ফলে আপনাদের সকলের মেসেজগুলি পড়তে পারলাম না, কিন্তু আপনাদের প্রাপ্তি স্বীকার করলাম। আমরা আবার ফিরে
1: আসছি 9:30 গানে গানে বাজিমাত নিয়ে, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন 100.1 FM গোল্ড টিউন করে। সঙ্গে ছিলাম আজকে প্রযুক্তি আর সরিতা।
0: হ্যাঁ, আর বাজিমাত করতে কি কি, আপনারা কিভাবে বাজিমাত করেন সেটাও আমাদের দেখার বিষয়, ফলে ঠিক হাজির হয়ে যাবেন 9:30।

0: গানে গানে বাজিমাত। চলে এলাম আপনাদের কাছে 100.1 FM গোল্ডে প্রযুক্তি আর সরিতা। গানে গানে বাজিমাত মানেই আপনারা জানেন যে আপনাদের জন্য বেশ কিছু প্রশ্ন সাজানো থাকে, আর তার উত্তরে দেওয়ার জন্য আপনারা চলে আসেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903055992 এই নাম্বারে, আর সেখানে উত্তর দেবেন তো বটেই। কিন্তু আমাদের প্রথম রাউন্ডটা কি মনে আছে? তো মনে করিয়ে দিই একটু।
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা।
0: চিনতে হবে আপনাকে, আমাদের ক্লু সেইটা শুনে আপনাকে চিনতে হবে, তাই তো?
4: একদম। আমরা তিনটে ক্লু দেব পরপর, সেখানে ফার্স্ট ক্লুতে আপনি হয়তো একটুখানি দ্বিধাগ্রস্ত হতে পারেন, যে ভাবতে পারেন যে ঠিক কি বলতে চাইছে ঠিক বুঝতে পারছি না, তো অনেকটা বড় হয়ে গেছে ব্যাপারটা। সেকেন্ড ক্লুতে আপনাকে আরেকটু ছোট জায়গায় এনে ফেলবো, যেখানে আপনার বুঝতে সুবিধা হবে যে ঠিক কোন গানটার কথা বলছি, গানটাকে আইডেন্টিফাই করতে হবে। তাতেও যদি না পারেন অসুবিধা নেই, থার্ড ক্লু রয়েছে। থার্ড ক্লু শোনার পরে কিন্তু আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে, এবং সেই উত্তরটা সঠিক উত্তর যারা দেবেন, ছোট্ট করে আপনাদের নাম লোকেশন সহ উত্তরটা পাঠাবেন, মানে কোন গানের কথা বলছে সেই গানটাকে চিনতে হবে, সেটা পাঠিয়ে দেবেন। আর আমরা অবশ্যই উত্তরের আপনাদের সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের নাম বলবো, তবে তার জন্য ফার্স্ট ক্লুটা তো বলা দরকার।
0: একদমই তাই, ফার্স্ট ক্লুতে চলে যাই। প্রথম ক্লু, সুধীর মুখোপাধ্যায় পরিচালিত 1971 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবির গান। তবে বলে দিই এই ছায়াছবি কিন্তু রঙিন নয়, সাদা কালো ছবি। 1971 সালে মুক্তিপ্রাপ্ত সাদা কালো ছবি, বাংলা ছবি, এবং পরিচালনায় সুধীর মুখোপাধ্যায়।
4: একদম, আপনি ভাবতে থাকুন, আর তার সঙ্গে সঙ্গে কানে থাক এই গান।

0: আচ্ছা সরিতা, এই গানটাও কি একটা ক্লু এর মধ্যে ধরা যেতে পারে?
1: সেটা ধরা যেতেই পারে। তার কারণ এই যে মানে যে গানটির কথা বলছি, যে গানটি সম্বন্ধে আমরা ক্লু দিচ্ছি, সে তার সঙ্গে কিন্তু ইনিও জড়িয়ে আছে, সে কথায় পরে আসছি। আমরা বরং সেকেন্ড ক্লুতে চলে যাই সরাসরি।
0: বেশ,
1: সেকেন্ড ক্লু হচ্ছে, ফার্স্ট ক্লুটা তার আগে একটু বলে নিই, সুধীন মুখোপাধ্যায় পরিচালিত 1971 সালে মুক্তিপ্রাপ্ত সাদা কালো বাংলা ছায়াছবির গান, এটা ছিল ফার্স্ট ক্লু। সেকেন্ড ক্লু হচ্ছে, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন বিশ্বজিৎ ও তনুজা, এবং তাদের লিপেই আমরা এই গানটি শুনতে পাচ্ছি।
0: বেশ, তবে আমরা আজকে, আজ 1 অক্টোবর, আজকের দিনটা তো বিশেষ আমাদের কাছে, কারণ আজ শচীন কর্তার জন্মদিন, তাই তো? তো শচীন কর্তার জন্মদিন যখন, তখন আমরা আজকে চেষ্টা করব বেশ কিছু গান তার সুরারোপিত, তার কণ্ঠে মূলত শোনাতে।
1: হ্যাঁ, তার কণ্ঠে তার সুরারোপিত সবটাই যেরকম ভাবে পারবো আর কি, মোটামুটি আজকের এই পর্ব জুড়ে। এবং বলে রাখি, আপনাদের, আপনারা অনেকেই শোনাতে গানের, আমরা এই রাউন্ডটা রাখছি না এইখানে, মানে ফার্স্ট রাউন্ডে রাখছি না, এর পরে আসবো অবশ্যই। তো আপনারা সেক্ষেত্রে শচীন দেব বর্মনের গাওয়া গানের অনুরোধ অলরেডি এসেছে আমি দেখতে পাচ্ছি, আরও অনুরোধ করতেই পারেন শচীন দেব বর্মনের গাওয়া গানে, তার মধ্যে থেকে আমরা 3টি গান বেছে নিয়ে বাজাবো অবশ্যই, কিন্তু এই রাউন্ডে সেটা নয়। ফিরে এসে 10:10 পরে, তারপরে আমরা ওই শোনাতে গানে যাব, আপনারা অনুরোধ এখন করতে পারেন, তাতে অসুবিধা নেই। তবে আমরা সেকেন্ড ক্লু তো অলরেডি বলে ফেলেছি, তাহলে সেকেন্ড গানটাতে চলে যাই। এই গানটা শুনতে শুনতে যদি কেউ মনে করেন উত্তর দেবেন, তাহলে উত্তর দিয়ে ফেলতে পারেন, অথবা যদি মনে করেন আরেকটু অপেক্ষা করবেন,
0: করতেই পারেন। তবে তার আগে, গান শোনার আগে বলে রাখি, আজ কিন্তু আরও একজন মানুষের জন্মদিন, এটা একটু ভাবতে থাকুন কেন আমরা এই কথাটা বললাম, আপাতত এই গান রইল আপনার জন্য।

0: এই গান শুনলাম, এবং আপনারা ইতিমধ্যে আমাদের কাছে মেসেজ করতে শুরু করে দিয়েছেন, অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকে হয়তো ভাবছেন যে তিন নম্বর ক্লুর জন্য একটু অপেক্ষা করাই যেতে পারে।
1: একদমই তাই, আমরা তিন নম্বর ক্লুর জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য তিন নম্বর ক্লুটা বলে দিই, কিন্তু তার আগে একটু ফার্স্ট আর সেকেন্ড ক্লুটা রিপিট করে ফেলি।
0: বেশ, সুধীর মুখোপাধ্যায় পরিচালিত 1971 সালে মুক্তিপ্রাপ্ত সাদা কালো বাংলা ছায়াছবির গান এটি, এবং যে ছবির গান সেই ছবিতে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন বিশ্বজিৎ ও তনুজা। এবার তিন নম্বর ক্লু, তিন নম্বর ক্লু হলো শচীন দেব বর্মনের সুরে এই গানটি, এবং এই গানটিতে মান্না দের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন চন্দ্রাণী মুখোপাধ্যায়। দেখেছেন কত সহজ করে দিলাম
1: একেবারে। তাহলে পরপর তিনটে ক্লু আপনারা শুনে ফেলেছেন, আর তাহলে সেকেন্ড ক্লুতে যারা এখনও উত্তর দেননি, ভাবছিলেন যে ঠিক এই গানটাই কিনা আরেকটু অপেক্ষা করে দেখি, তাদের জন্য তাহলে তো থার্ড ক্লুটা এসেই গেল। আমি আরেকবার রিপিট করে দিই সবকটা ক্লু। সুধীর মুখোপাধ্যায় পরিচালিত 1971 সালে মুক্তিপ্রাপ্ত সাদা কালো বাংলা ছায়াছবির গান ফার্স্ট ক্লু। সেকেন্ড ক্লু ছিল এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন বিশ্বজিৎ এবং তনুজা, এবং তাদের লিপেই গানটি শোনা যায়। আর থার্ড ক্লু হচ্ছে শচীন দেব বর্মনের সুরে এই গানটিতে মান্নাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন চন্দ্রাণী মুখোপাধ্যায়। তাহলে আপনারা উত্তর দিয়ে ফেলুন 9903052992 এই নাম্বারে। আর আপাতত আপনার কানে কানে আমরা শুনতে থাকি, মানে এই গানটা রাখি শচীন কর্তার কণ্ঠে।

0: আমরা থার্ড ক্লু দিয়ে ফেলেছি, গান শুনে ফেলেছি এবং উত্তরও কিন্তু এসে গেছে। সেকেন্ড ক্লু এর পরেই আমরা উত্তর, বেশ কিছু উত্তর, সঠিক উত্তর পেয়েছি, আর থার্ড ক্লুতেও আমরা অনেকগুলো উত্তর পেলাম। হ্যাঁ, এখনো উত্তর আসছে। আচ্ছা, আমরা একটু শুনে নি কারা কারা সঠিক উত্তর দিলেন।
1: বেশ, সঠিক উত্তর যারা দিয়েছেন তারা হলেন ধর্মতলা হাওড়া থেকে দীপঙ্কর মাল, অদিতি মিত্র বজবজ থেকে, বরুণায়ন দাস বেলঘড়িয়া থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর হাওড়া থেকে, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, বারাসাত থেকে শঙ্কর চন্দ্র দে। আপাতত এই নামগুলি আমার কাছে রয়েছে।
0: বেশ, আমার কাছে কিন্তু আরও কয়েকটা নাম এসে পৌঁছেছে অলরেডি, সেই নামগুলো একটু চেষ্টা করি। আচ্ছা,
1: সঠিক উত্তর
0: বিজলি চক্রবর্তী, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, তিনিও সঠিক উত্তর দিয়েছেন। আপাতত কিন্তু এই কটাই পাচ্ছি।
1: বেশ,
0: হ্যাঁ, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, বাট সেটা কিন্তু নয়, কারণ আমরা বলেছি যে তনুজা এবং বিশ্বজিৎ, হ্যাঁ, আরো একজন এরকম উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কাছাকাছি গেছেন, মানে আমরা বলেই দিই, চৈতালি ছবির গান অ্যাকচুয়ালি। তো চৈতালি ছবির আরো একটা গান, শ্যাম ভয়ে বিন শ্যাম, সেই গানের কথা একজন উল্লেখ করেছেন, কিন্তু সে গান কিন্তু আমরা পেয়েছিলাম বসন্ত চৌধুরী এবং তনুজার লিপে, মানে বিশ্বজিৎ আর তনুজার লিপে কিন্তু পাইনি সেটা। হ্যাঁ, আর আমরা বলেছি মান্না দে এবং কি বলে তোমার চন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে ছিল সেই গান। তো আমরা সেই গানে যাব, তবে সেই গানে যাওয়ার আগে আমাদের আরেকটা রাউন্ডে একটু যেতে হবে, সেটা হচ্ছে মানে এই গানটা তো ছিল চিনতে পারো কি না, সেকেন্ড রাউন্ড, আমাদের সেকেন্ড রাউন্ডটার নাম হচ্ছে স্বর্ণকণ্ঠ, তাই তো? আমরা একটু শুনে নি যে
2: স্বর্ণকণ্ঠ, স্বর্ণকণ্ঠ।
0: হ্যাঁ, আমরা সেকেন্ড রাউন্ডে চলে এলাম, স্বর্ণকণ্ঠ রাউন্ড। কিন্তু স্বর্ণকণ্ঠ রাউন্ডে এমন একজনের কথা শুনব যে কথা শুনে, যার কথা শুনে আপনাকে চিনতে হবে, একটা ইন্টারভিউয়ের অংশ, যে কার কথা বলছি, মানে কে আজকে স্বর্ণকণ্ঠটি কার, সেটা আপনাকে চিনতে হবে। তারপরে অবশ্যই আমরা চিনতে পারো কিনার গানটা অবশ্যই, উত্তরের গানটা অবশ্যই আসব, কিন্তু তার আগে শুনে নিন যে আজকের স্বর্ণকণ্ঠ কে।
3: और सुर मिल के एक ऐसा साउंड बना और उसने ऐसी फ्रीक्वेंसी क्रिएट की कि वो बच्चे को टच करती थी। अगर वर्ड बदल दिए जाएं तो फ्रीक्वेंसी बदल जाएगी, इसलिए आपका वर्ड का भी वही कंट्रीब्यूशन है जो मेरे नोट्स का है। बहुत अच्छी बात बताई उन्होंने, मेरे लिए बड़ी एजुकेटिव थी, इसलिए कि मैं म्यूजिक का आदमी नहीं हूँ। तो वो इस तरह से उस बच्चे पर असर हुआ। तो हमारे कहने का मकसद यही है के गीत का बहुत असर होता है, तो हमारी जिम्मेदारी बहुत बढ़ जाती है कि हम गीत लिखते वक्त इसका ध्यान रखें कि हमारे लोग, हमारे गीत लोगों को अच्छा इंसान बनने में मदद दें, बुरा न बनने दें।
2: स्वर्णकण्ठ, स्वर्णकण्ठ।
1: চিনতে পারলেন এই স্বর্ণকণ্ঠটি কার, সেটি আপনাকে চিনতে হবে। এবং 9903052992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা মেসেজ করে আপনাকে জানাতে হবে এই কণ্ঠটি, আমরা যে কণ্ঠটি শুনলাম সেই কণ্ঠটি কার।
0: আপাতত যারা সঠিক উত্তর দিয়েছেন এই ফার্স্ট রাউন্ডে, চিনতে পারো কিনার গানটি সঠিক চিনতে পেরে, তাদের জন্য রইল
1: অনেক অনেক অভিনন্দন আপনাদের সকলকে।
0: একদম। আর এবারে তাহলে আমাদের শুনে নিতে হবে সেই গান, সঠিক উত্তরের গান।

0: আমরা শুনে নিলাম তাহলে চৈতালি ছবি থেকে সেই গান, যে গান আপনি চিনতে পেরেছেন। আর আপাতত আমরা চলে যাব, কারণ 10টায় সংবাদ বিরতি রয়েছে। সংবাদ বিরতির ওপারে আমরা স্বর্ণকণ্ঠের সঠিক উত্তর নিয়ে ফিরে আসব, আর অবশ্যই গানে গানে বাজিমাত নিয়ে থাকব 12টা পর্যন্ত আপনার সঙ্গে। যেতে যেতে আপাতত রেখে গেলাম, আজকে বললামই কিশোর কুমার মানে এসডি বর্মনের যেহেতু জন্মদিন আজকে, তাই তার সুরে এবং তার কণ্ঠে গাওয়া গান জুড়ে থাকবে আজকের গানে গানে বাজিমাত। তো তার সুরারোপিত কিশোর কুমারের কণ্ঠে এই গানখানি রেখে গেলাম,
1: তার কিশোরের কণ্ঠে
0: একদম। ফিরে আসবো 10টা বেজে 10 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যুব সম্প্রদায়কে তিনি দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়ে আসার উপর জোর দেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। আইজলের শিয়ালসুকে আজ এক পথ দুর্ঘটনায় ইম্পল পিআইবির অতিরিক্ত মহানির্দেশক ও আইজল দূরদর্শনের সংবাদ বিভাগের অধিকর্তা সহ তিনজন প্রাণ হারিয়েছেন, আহত আরও এক। কেন্দ্রীয় সরকার ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহে সহায়তার অভিযোগে 10 জন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এশিয়ান গেমসে ভারত আজ আরও 6টি পদক জিতেছে, ফাইনালে উঠেছে পুরুষদের হকি ও ক্রিকেট দল। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোক সেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ ইউপিএসসির শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দেশ পুনর্গঠনের লক্ষ্যে এই ইস্পাত কঠিন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার, প্রযুক্তি এবং প্রজন্ম বদলে গেলেও এই সংস্থার উপর মানুষের আস্থা অবিচল রয়েছে। তিনি জনপরিষেবায় অনুপ্রাণিত যুব সম্প্রদায়কে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়ে আসার উপর প্রয়োজনীয়তার উপর জোর দেন।
1: हमें अपने सिलेक्शन पैरामीटर्स और रिक्रूटमेंट प्रोसेस को भविष्य की जरूरतों के अनुरूप बनाना होगा। हमें ऐसे युवाओं को पब्लिक सर्विस में लाना होगा जो पब्लिक ऑफिस से नहीं पब्लिक सर्विस से आकर्षित हो। इसलिए जरूरी है कि रिक्रूटमेंट की परीक्षा सिर्फ यह न परखे कैंडिडेट कितना जानता है, बल्कि वो यह भी देखे युवा सिविल सर्विसेज में आना क्यों चाहता है।
0: প্রধানমন্ত্রী বলেছেন, দেশ দ্রুতগতিতে সংস্কারের পথে এগিয়ে চলেছে, তাই দেশের প্রয়োজন অনুযায়ী সংস্কারের লক্ষ্যে পরীক্ষা চালনাকারী

0: প্রতিষ্ঠানগুলিকেও কাজ করতে হবে। পরীক্ষা শুধুমাত্র একটি অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা উচিত নয়, কারণ এর সঙ্গে যুব সমাজের ভবিষ্যৎ জড়িত বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, কয়েক মাসের সামান্য বিলম্ব যুব সমাজের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে, তাই পরীক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট সময়সীমা মেনে চলার নীতি অনুসরণ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী 2047 সালের ভারত বর্তমানের ভারতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, সেই সময় ভারত আরও বেশি নগরকেন্দ্রিক হবে এবং গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান আরও কমবে। বিশেষ করে যুব সমাজ সহ দেশের নাগরিকদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনেক বেড়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, আগামী 20-25 বছর দেশের প্রতিটি নাগরিক এবং প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আজ কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের লেখা ভারতের বিশ্ব পর্যটন মানচিত্রে উত্থান সংক্রান্ত একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, পর্যটন ক্ষেত্রে এই অগ্রগতি স্থানীয় ব্যবসায়ী, পর্যটন গাইড, কারিগর এবং বিভিন্ন সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ তৈরি করছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের প্রথম দিনের আলোচনায় যোগ দিয়ে শ্রী গোয়েল খাদ্য নিরাপত্তাকে আলোচনার কেন্দ্রে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের G20 সভাপতিত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা ভারতের নীতির অন্যতম প্রধান লক্ষ্য। কোনো দেশের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে খাদ্যকে কখনো ব্যবহার করা উচিত নয় বলেও তিনি জানান। শ্রী গোয়েল বলেন, বিশ্বব্যাপী সংঘাতের কারণে সৃষ্ট খাদ্য, জ্বালানি ও সারের সংকটে দক্ষিণী বিশ্বের দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আজকের সারের ঘাটতি আগামী দিনের খাদ্য সংকটে পরিণত হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্তিশগড় এবং ওড়িশার মধ্যে মহানদীর জলবন্টন সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার সমাধানে আয়োজিত এক বৈঠকে সভাপতিত্ব করেন। নতুন দিল্লিতে এই বৈঠকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল এবং অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা। আইজলের শিয়ালসুকে আজ এক পথ দুর্ঘটনায় ইম্ফল পিআইবির অতিরিক্ত মহানির্দেশক ডক্টর এঙ্গাম পামে এবং আইজল দূরদর্শনের সংবাদ বিভাগের অধিকর্তা নাম্পি বৌ মারিনমাই এবং আইজল সিবিসির এমটিএস এইচ লিনালওয়ালা প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। সরকারি সূত্রে জানা গেছে, আইজল থেকে প্রায় 65 কিলোমিটার দূরে শিয়ালসুকের একটি পর্যটন কেন্দ্র সফর করে ফিরছিলেন এই আধিকারিকরা। সে সময় তাঁদের গাড়িটি গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা। পুলিশ এবং ইয়াং মিজো অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা দুর্ঘটনাস্থলে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। দেহগুলি খাদ থেকে তোলার চেষ্টা চালানো হচ্ছে। বিস্তারিত খবর এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণও খতিয়ে দেখা হচ্ছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, পরিচ্ছন্নতাকে শুধুমাত্র প্রচারের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের নিত্যদিনের আচরণের অবিচ্ছেদ্য অঙ্গ করে তুলতে হবে। আজ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে এক বৈঠকে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে আধিকারিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামীকাল সারা দেশে বিশেষ গ্রামসভার আয়োজন করা হবে। এই গ্রামসভায় প্রশাসনিক ব্যবস্থার সংস্কার, পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করা, জনপরিষেবার মানোন্নয়ন এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতা হি সেবা কর্মসূচির আওতায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের উদ্যোগে আজ সাফাই মিত্র সুরক্ষা এবং সম্মান শিবিরের আয়োজন করা হয়। কলকাতার ডিসান হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে আকাশবাণী কলকাতা কেন্দ্রের সাফাই মিত্র সহ বিভিন্ন শ্রেণীর কর্মীরা অংশ নেন। শতাধিক কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করেন অভিজ্ঞ চিকিৎসকরা। ডিসান হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিয়াস সামন্ত হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে বিভিন্ন মূল্যবান পরামর্শ দেন। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট একটি প্রতিবেদন।
1: পরিবেশ সুরক্ষা শুধু সরকারি নীতি বা বড় কোনো প্রকল্পের বিষয় নয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সম্ভব। সেই ভাবনাকে সামনে রেখেই গড়ে উঠেছে মিশন লাইফ, লাইফস্টাইল

0: ফর এনভায়রনমেন্ট। পরিবেশ বান্ধব জীবনযাপনকে অভ্যাসে পরিণত করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলাই মিশন লাইফের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন পরিবেশবিদ জয়ন্ত বসু।
1: সারা পৃথিবীর যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে ভারতবর্ষের অন্যতম প্রধান বিষয় হলো এই মিশন লাইফ। পরবর্তীকালে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আন্তর্জাতিক সম্মেলনে বলেছিলেন, সেটাকে ভারতের যে সার্বিক জলবায়ু পরিকল্পনা তার মধ্যে একেবারে প্রথম সারিতে রাখা হয়।
0: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: কেন্দ্র ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। এর লক্ষ্য হল জাতীয় মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা আরও স্বচ্ছ ও সহজলভ্য করে তোলা। সংশোধিত এই নির্দেশিকা কার্যকর হবে আগামীকাল। নির্দেশিকা অনুযায়ী ভিন্নভাবে সক্ষমদের ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি এবং তাদের মালিকানা শ্রেণীতে নথিভুক্ত যানবাহনের জন্য এই ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ ইস্যু করা হবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রক ও সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহে সহায়তার অভিযোগে বিভিন্ন দেশের 10 জন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্য মিডিয়া লাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন পাকিস্তানের এক ব্যবসায়ী এবং তার সঙ্গে যুক্ত 3টি সংস্থা। ওই ব্যবসায়ী পাকিস্তান ভিত্তিক বেসরকারি প্রতিরক্ষা সংস্থা ক্যাভালিয়ার গ্রুপের চেয়ারম্যান। পাকিস্তান সহ বিভিন্ন দেশে এই সংস্থার কার্যক্রম রয়েছে। এশিয়ান গেমসে আজ দুটি রূপো ও 4টি ব্রোঞ্জ পদক সহ মোট 6টি পদক পেয়েছে ভারত। কেরালার প্রিন্স কুরিসিনকাল নোবেল ও মানু ফ্রান্সিস পুরুষদের স্কিফ সেলিং ইভেন্টে রূপো জিতেছে। এশিয়ান গেমসে সেলিংয়ে এটাই প্রথম পদক। কুস্তিতে নিতেশ সিয়াচ ফাইনালে জাপানের প্রতিযোগীর কাছে হেরে গিয়ে রূপো পেয়েছেন। মহিলাদের স্কিফ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন হর্ষিতা তোমর ও শীতল ভার্মা। ভারতের পুরুষ ও মহিলা উভয় স্কোয়াশ দলই ব্রোঞ্জ জিতেছে। পুরুষদের কম্পাউন্ড তীরন্দাজির ব্যক্তিগত বিভাগে ভারতের গণেশ মণিরত্নম ব্রোঞ্জ পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ী খেলোয়াড়দের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন। এদিকে গতবারের বিজয়ী ভারত এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে উঠেছে। অন্যদিকে ভারত এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটেরও ফাইনালে উঠেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। আইজলের শিয়ালসুকে আজ এক পথ দুর্ঘটনায় ইম্ফল PIB-র অতিরিক্ত মহানির্দেশক ও আইজল দূরদর্শনের সংবাদ বিভাগের অধিকর্তা সহ 3 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 1। এশিয়ান গেমসে ভারত আজ আরও 6টি পদক জিতেছে, ফাইনালে উঠেছে পুরুষদের হকি ও ক্রিকেট দল। খবর পড়া আজকের মতো শেষ হলো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমরা মানে সংবাদ বিরতিতে যাবার আগে আমরা স্বর্ণকণ্ঠ রাউন্ডে ছিলাম, একটি ইন্টারভিউয়ের একটা পোর্শন শুনিয়েছিলাম, ছোট্ট একটা অংশ। আরেকবার একটু শুনে নিই, তারপরে আসছি সঠিক উত্তর কারা দিয়েছেন বা সঠিক উত্তরটাই বা কী সেটাতে।

0: है कि गीत का बहुत असर होता है, तो हमारी जिम्मेदारी बहुत बढ़ जाती है कि हम गीत लिखते वक्त इसका ध्यान रखें कि हमारे लोग, हमारे गीत लोगों को अच्छा इंसान बनने में मदद दें, बुरा ना बनने दें।
1: हमारे गीत बोलছেন উনি, সেক্ষেত্রে বোঝা যেতে পারে তিনি গান তৈরির সঙ্গে কোথাও একটা যুক্ত,
2: কিন্তু মিউজিককার নেই ও, এই কথাটাও বলেছেন।
1: হ্যাঁ হ্যাঁ, ফলে তিনি ধর্মেন্দ্র তো কোনোভাবেই নন, তিনি
2: অশোক কুমারও
1: নন, তিনি
2: সচিনদেব বর্মনও নয়, কারণ সচিনদেব বর্মনের গলাটা একেবারেই
1: আলাদা, তিনি আরডি বর্মনও নন। আসলে এই উত্তরগুলো অনেকের কাছ থেকে এসেছে, সেই জন্যই আপনাদের ভুলটা আমরা ভাঙিয়ে দিলাম। তবে একটা জিনিস অনেকেই বুঝতে পেরেছে যে ইনি একজন গীতিকার, কারণ উনি বলছেন মিউজিকের মানুষ নই, ওয়ার্ড, গানের ওয়ার্ডের কথা বলছেন, তার মানে ইনি একজন গীতিকার। তাহলে কে হতে পারেন?
2: হ্যাঁ, সঠিক উত্তর কারা দিয়েছেন আগে সেটা বলি, তারপরে সঠিক উত্তরে আসব। সঠিক উত্তর দিয়েছেন, হ্যাঁ, এই মাত্র সঠিক উত্তর দিলেন যিনি, ব্যাস, আর কিন্তু পাঠাবেন না, আর কিন্তু আমরা ধরব না। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে উত্তর দিয়েছেন, আর উত্তর দিয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, আমরা দেখতে পাচ্ছি।
1: সঠিক দিয়েছেন তো এবার?
2: হ্যাঁ, এবারে সঠিক দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। আর অনিমেষবাবু একটু কনফিউজড হয়ে গেছেন, প্রথমে সঠিক উত্তর দিয়েছেন, তারপরে একটা ভুল উত্তর দিয়েছেন, তা আমরা প্রথম থেকে সঠিক উত্তর বলে ধরে নিলাম।
1: হ্যাঁ, ওই গীতিকারের জায়গাটা ঠিক রেখেছেন উনি
2: একদম।
1: যাই হোক,
2: তাহলে এবারে আমাদের সঠিক উত্তরটা জানিয়ে দেবার পালা। সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের জন্য যেটা থাকে সেটা আগে দিয়ে নি, তারপরে আমরা সঠিক উত্তরটা কি অবশ্যই বলছি।
1: অভিনন্দন, অভিনন্দন, সঙ্গে অনেক করতালি।
2: হ্যাঁ, এবারে আমরা সঠিক উত্তরটা দেব অবশ্যই, দিয়ে ভালো সঠিক উত্তর, কারণ আজ কেন তারও জন্মদিন।
1: হ্যাঁ, আমরা বলেই দিয়েছিলাম যে আজ তারও জন্মদিন, এবং সেটা একটা ক্লু ছিল, আজ গীতিকার মজরু সুলতানপুরীর জন্মদিন, এবং এই কণ্ঠটি আমরা শুনলাম মজরু সুলতানপুরী সাহেবের।
2: একদম, আর অর্থাৎ স্বর্ণকণ্ঠ রাউন্ড, আপনারা জানেন স্বর্ণকণ্ঠ রাউন্ড হিসেবে যাকে, মানে স্বর্ণকণ্ঠে যিনি স্বর্ণকণ্ঠ থাকেন তাকে নিয়ে পরের রাউন্ডটা আমাদের থাকে, ধ্রুবতারা।
3: ধ্রুবতারা, ধ্রুবতারা,
2: আজকের ধ্রুবতারা মজরু সুলতানপুরী, তার লেখা গান দিয়ে সাজানো আজকের এই ধ্রুবতারা রাউন্ডটি। তাহলে আমরা প্রথম গানে চলে যাই, এই গানের মানে আমরা তিনটি গান শুনবো তার লেখা, মজরু সুলতানপুরীর লেখা, এবং সেই তিনটি গানের সঙ্গে প্রশ্ন থাকবে, আপনাকে সঠিক উত্তর দিতে হবে। ওই উত্তর দেবার ঠিকানা একটাই, 9903052992, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ অথবা SMS করে উত্তর দিতে পারেন। তবে ওই ইনস্টলমেন্টে নয়, আপনি সঠিক উত্তরটা লিখবেন, তার সঙ্গে আপনার নাম, লোকেশন, সবটা একসঙ্গে একটা প্যাকেজ করে পাঠাবেন। আপাতত ফার্স্ট গানে আমরা চলে যাই। আর পার ফিল্ম থেকে রইল শামশাদ বেগমের কণ্ঠে এই গান, আর এই গান শুনতে শুনতে আপনাকে বলতে হবে গানটি কার লিপে ছিল ছবিতে।

0: তাহলে আমরা ধ্রুবতারা রাউন্ডের প্রথম যে প্রশ্ন সেটাতে আমরা চলে গিয়েছি, গান প্রথমটা শোনানো হয়ে গিয়েছে,
1: হ্যাঁ সঠিক উত্তরও চলে এসেছে। প্রথমেই বলি, শুক্লা হালদার, শুক্লা হালদার বাখরাহাট থেকে, তিনি কিন্তু আমাদের ফার্স্ট যে রাউন্ড চিনতে পারো কিনা সেই রাউন্ডে সঠিক উত্তর দিয়েছিলেন, কোনোভাবে সেটা মিস হয়ে গেছে, তার নামটা বলা হয়নি, দুঃখিত তার জন্য। তিনি কিন্তু এবারেও সঠিক উত্তর দিয়েছেন। আর সঠিক উত্তর দিয়েছেন ইন্দ্রাণী এম নাথ ভবানীপুর থেকে। অনেক রকম উত্তর এসেছে, মানে ছবিতে যারা যারা অভিনয় করেছেন মহিলা কণ্ঠ, মানে মহিলা শিল্পী, মোটামুটি সবার নামই প্রায় চলে এসেছে। হ্যাঁ, এই আরপার ছবি নায়িকা ছিলেন শ্যামা, তার নাম এসেছে সেখানে। শাকিলাকে আমরা পেয়েছিলাম, তার লিপে গানও পেয়েছি, কিন্তু সে গান অন্য গান। এই গানটি কিন্তু আমরা পেয়েছিলাম কুমকুম তার লিপে। বেশ কয়েকটি ছবিতে আমরা তাকে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখেছি, তার কণ্ঠে ছিল। সঠিক উত্তর হচ্ছে কুমকুম। তো আপাতত এই কটাই সঠিক উত্তর আমাদের।
0: আমরা পরের প্রশ্নে চলে যাই, আমরা একটুখানি দেখতে থাকি যে আরো কেউ এই প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন কিনা। ততক্ষণে আমরা পরের গান শুনি।
1: পরের গান, হ্যাঁ
0: হ্যাঁ, পরের গান অভিমান ছবির। অভিমান ছবির এই গান আপনারা শুনুন। এটি দ্বৈত কণ্ঠের গান, একটি কণ্ঠ আপনারা চিনতেই পারবেন, লতা মঙ্গেশকর। এর সঙ্গে পুরুষ কণ্ঠটি কার, এই উত্তরটা আপনাদের জানাতে হবে 9903052992 এই নম্বরে।

0: সঠিক উত্তরে মোটামুটি বন্যা বয়ে গেছে। হ্যাঁ, তো আমরা সঠিক উত্তরটা বলে দিই এবার। হ্যাঁ, অনেকেই মুকেশের কথা বলেছেন, কোথাও একটা কাছাকাছি মানে টিউনটা হয়তো লাগছে শুনতে, কিন্তু তা নয়। তবে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো এবার চটপট একটু শুনে ফেলি।
1: ইন্দ্রাণী এম নাথ ভবানীপুর থেকে, আলমবাজার থেকে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, মহেশতলা থেকে বিজলী চক্রবর্তী, শুক্লা হালদার বাঁকড়াহাট থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, স্বাগত মনোজ সুরজ পাল মামুদপুর আমতলা থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, গড়ফা থেকে লিপিকা দাস, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত, এতগুলো এসে গেছে। আরও কিছু সরিতার হাতে রয়েছে, মানে সরিতা খুঁজেই যাচ্ছে এত সঠিক উত্তর।
0: চৌধুরী যাদবপুর থেকে, তিনি সঠিক উত্তর দিয়েছেন। আর আর আর আর সঠিক উত্তর দিয়েছেন সঞ্জয় ভর গিরিশ পার্ক থেকে, তিনিও সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, আরও একটি সঠিক উত্তর সম্ভবত এসেছে বিলারা হুগলি থেকে, বিশ্বনাথ গায়েন, তিনিও সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তরটা এবার বলে দিই, আর উত্তর কিন্তু নেব না আমরা। লতা মঙ্গেশকরের সহশিল্পী এখানে ছিলেন মনহার উদাস।
1: আমরা পরের প্রশ্নে চলে যাই চটপট
0: একদম।
1: এরপরে যে ছবিটি আমরা গান শুনব, যে ছবির নাম দোস্তি, মজরু সুলতানপুরীর অবশ্যই তাঁরই লেখা গান, এলপি অর্থাৎ লক্ষ্মী পেয়ারের সুর। কিন্তু এই গানে আপনাদের জানাতে হবে গানটি কোন অভিনেতার লিপে ছিল। সেই সঙ্গে সঙ্গে আরেকটি কথাও, মানে আরেকটি প্রশ্ন এটার সঙ্গে জড়িয়ে রয়েছে, এই গানটির সঙ্গে আরও একজন সুরকার জড়িয়ে আছেন, মানে শুধুমাত্র লক্ষ্মী পেয়ারে নন, আরও একজন জড়িয়ে আছেন, তিনি কে? মানে দুটি প্রশ্ন এই মুহূর্তে আপনাদের জন্য। গানটি শুনে নিই, তারপরে ফিরে আসি।
0: গানটি অবশ্যই শুনবো, কিন্তু তার আগে একটু মনে করিয়ে দিই যে আমাদের, মানে আপনাদের পছন্দের গান সেটাও কিন্তু আমরা সংগ্রহ করছি, সুতরাং

সুতরাং আপনারা অলরেডি কিছু পাঠিয়েছেন, আরও কেউ কেউ অনুরোধ করতেই পারেন। অবশ্যই আজকে শচীনদেব বর্মনের জন্মদিন এবং মজরু সুলতানপুরী জন্মদিন, তো শচীনদেব বর্মনের সুরে বা শচীনদেব বর্মনের কণ্ঠে গানের অনুরোধ রাখতে পারেন। আজকে বেশ কিছু গানের অনুরোধ এসেছে, তার মধ্যে বেশ কিছু কিন্তু আমাদের প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে, সুতরাং সেই গানগুলো আমরা অনুরোধের গান হিসেবে শোনাতে পারছি না। যাই হোক, আপাতত যে প্রশ্ন প্রযুক্তি এইমাত্র বলল, সেই প্রশ্নের যে গানটি, সে গানটি রাখলাম।

প্রশ্নটা আরেকবার রিপিট করছি, কার কণ্ঠে মানে কি কে লিপ দিয়েছিলেন, কোন অভিনেতার লিপে ছিল এই গানটি সেটি বলতে হবে, এবং এই গানের সঙ্গে আরও একজন সুরকার, এই গানের সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলাল, তাছাড়া আরও একজন সুরকারের নাম জড়িয়ে আছে, তিনি কে?

0: না, অত কিন্তু উত্তরের বন্যা এবারে বয়নি। তার কারণ প্রথমত তো দুটি প্রশ্ন ছিল, আর সেই সঙ্গে সঙ্গে কেউ হয়তো একটি পেরেছেন, কেউ আরেকটি পারেননি, এইভাবে আমাদের তো দেখতে হচ্ছে। যিনি দুটোই পেরেছেন তাদেরই নাম আমরা বলবো, কিন্তু তার আগে একটুখানি আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে আবহাওয়ার একটি খবর আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটি সম্পর্কে জানাই আপনাদের। হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু কিছু অংশে আগামী দু তিন ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া দপ্তর থেকে। আমাদের কাছে এই পূর্বাভাস এসে পৌঁছেছে, তাই এই অঞ্চলের সকল অধিবাসীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। আবহাওয়ার খবর জানিয়ে দিলাম আপনাদের এই মুহূর্তে, আর গানের ঝোড়ো বাতাস তো আজ এই প্রান্ত থেকে আপনাদের কাছে পৌঁছেই যাচ্ছে, বাজিমাত আপনারা করছেন।
1: একদম, আমরা শুধু গান শোনাচ্ছি এটুকুই। আপাতত সঠিক উত্তর কারা দিয়েছেন তাদের নামটা বলে দেবার পালা।
0: সঠিক উত্তর দিয়েছেন ইন্দ্রাণী এম নাথ, ভবানীপুর থেকে, আলমবাজার থেকে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
1: প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, তিনিও সঠিক উত্তর দিয়েছেন। এছাড়া যারা সঠিক উত্তর দিয়েছেন তারা কিন্তু হাফ অফ সঠিক উত্তর দিয়েছেন, যে কারণে তাদের নামটা বলতে পারছি না। সঠিক উত্তরটা জানিয়ে দিই, সুধীর কুমার সাওয়ন্ত, এটা ছিল সঠিক উত্তর, মানে

0: যার লিপে আমরা হ্যাঁ এই গানটা পেয়েছি। আর আরেকজন যিনি সুরকার, যিনি এই গানের সঙ্গে জড়িয়ে, তিনি হচ্ছেন আর ডি বর্মন। কারণ হারমোনিকা যেটা প্লে করা হয়েছে, মাউতর গান যাকে বলে, সেটা কিন্তু আর ডি বর্মনের বাজানো। এবং এমনটা শোনা যায় যে প্যারেলালজি তার সাক্ষাৎকারে বলেছেন যে যেখানে যে স্টুডিওতে তাদের রেকর্ডিং চলছিল সেখানে আর ডি বর্মনেরও রেকর্ডিং চলছিল, আর ডি বর্মন নিজের রেকর্ডিং বন্ধ করে এসে এই বাজিয়ে যান আর কি হারমোনিকা। এরকমই সুন্দর সম্পর্ক ছিল সেই সময়। তো আপাতত যারা সঠিক উত্তর দিলেন তাদের জন্য রইল এটা। এবারে আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে। পরের রাউন্ডটা কি?
1: সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা।
0: হ্যাঁ, এবারে আমরা চলে আসছি সুরের ঝর্ণা রাউন্ডে। আমরা প্রথমেই একটা মানে গানের প্রেলিউড শুনবো। সেই প্রেলিউডটা শুনতে শুনতে আপনাকে বুঝতে হবে কোন গানের কথা বলছি।

0: ব্যাস এইটুকুই আপনাকে চিনতে হবে এই প্রিলিউডটুকু শুনে কোন গান আমরা শুনতে চলেছি। তবে তার আগে আমরা শুনব
1: আপনাদের অনুরোধের যে গান, হ্যাঁ সোনা দিয়ে গান যে আপনারা অনুরোধ করেছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে তিনি শুনতে চেয়েছেন শচীন দেব বর্মনের কণ্ঠে তুমি যে গিয়াছো, সেই গানটি রইল এই মুহূর্তে। গানটি শুনতে শুনতে আপনারা সঠিক উত্তর নিয়ে চলে আসুন।

0: আমরা সঠিক উত্তর পেয়েছি, কিন্তু তার মধ্যে কিছু ভুল উত্তরও পেয়েছি।
1: মানে আপনারা এমন কঠিন কঠিন সব মানে প্রশ্নে এমন বাজিমাত করে দেন, অনেক সহজ প্রশ্নে কিন্তু আপনাদের মানে একটুখানি মানে সরে যেতে দেখি আর কি, নড়ে যেতে দেখি বলা যেতে পারে। যাই হোক, আমরা সঠিক উত্তর পেয়েছি। গঙ্গানগর থেকে মৌসুমি পাত্রশীল আমাদের সঠিক উত্তর দিয়েছেন।
0: আচ্ছা, আমাদের একটু মানে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, তিনি সঠিক উত্তর দিয়েছিলেন। মনহার উদাস এটি সঠিক উত্তর দিয়েছিলেন, তার নামটি বলা হয়নি। তো তিনি হ্যাঁ সঠিক উত্তর দিয়েছেন, তিনি সেটা আমাদের মনে করিয়ে দিয়েছেন, অবশ্যই আমরা সেটা জানিয়ে দিলাম। আর এবারের রাউন্ডে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, তিনিও সঠিক উত্তর দিয়েছেন। আগের বার তার উত্তর এসে পৌঁছেছিল, সেটা কিন্তু আমাদের উত্তর দিয়ে দেওয়ার পরে, সুতরাং সেটা আমরা নিতে পারিনি যে কারণে। আর এবারে আরও সঠিক উত্তর রয়েছে আমাদের, সেটা একটু বলে দিই যিনি সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা হ্যাঁ, তুমি তো বলেছো না, আপাতত এই একটি সঠিক উত্তর আমরা পেয়েছি হোয়াটসঅ্যাপে, এবং SMS-এও একটি সঠিক উত্তর পেলাম। যারা সঠিক উত্তর দিলেন তাদের জন্য অবশ্যই রইল অভিনন্দন।
1: আর সেই সঙ্গে সঙ্গে গানটি আপনাদের জন্য
0: একদম।

আমরা সঠিক উত্তরে গানটি শুনে নিয়েছি, কিন্তু এবারে আমাদের গানের অংশ শোনার পালা। একটি গানের অংশ শুনব, শুনে আপনাকে আইডেন্টিফাই করতে হবে গানটা কি গান অবশ্যই, এবং তার সঙ্গে থাকছে এই গানের পরে আপনাদের অনুরোধের একখানি গান। আপাতত শুনি একটি গানের অংশ, শচীন দেব বর্মনের কণ্ঠে শুনব, মন দিয়ে শুনুন।

0: বাহিরে কাঁদিতে বিধুর রাজনী প্রভাত হৃদয় তলে।
1: ব্যাস এইটুকুই রইল। গানটি কোন গান অর্থাৎ মুখরাটি কি, স্থায়ী অংশটি কি, সেটা আপনারা জানাবেন। শিল্পীর নাম তো আর বলতেই হচ্ছে না কোনোভাবেই। আমরা সেই শিল্পীর কণ্ঠেই আপনাদের অনুরোধের একটা গান শোনাব। কে অনুরোধ করেছেন?
2: ভট্টাচার্য বেহালা থেকে এই গানের অনুরোধ করেছেন।
1: বেশ।

0: আমাদের প্রশ্ন আপনাদের কাছে পৌঁছে গেছে, আপনার পছন্দের গানও আমরা শুনিয়ে দিয়েছি, আর উত্তর উত্তর কি এসেছে সরিতা?
1: না, উত্তর কিন্তু এখন না এসেছি, এসেছে কাছাকাছি গেছেন শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে, হয়তো টাইপিং এরর হয়েছে সেই জন্য একটু লেখাটা গণ্ডগোল হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পাচ্ছি যে কোন গানটির কথা উনি বলতে চেয়েছেন। হ্যাঁ, আপাতত শুধুমাত্র সেই উত্তরটি পেয়েছি, আর কারোর কিন্তু সঠিক উত্তর পাইনি। আমরা সঠিক উত্তরের গানটা শুনিনি, শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে তিনি সঠিক উত্তর দিয়েছেন, আমরা সঠিক উত্তরের গানটি শুনিনি।

হ্যাঁ, আমরা গানের অংশের সঠিক উত্তরটা শুনলাম। এবারে আমাদের পরের প্রশ্ন রাখার পালা। আমরা একটা ইন্টারলিউড পোর্শন শুনব, শুনে আপনাকে অবশ্যই গানটা চিনতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। তাহলে শুনি ইন্টারলিউড পোর্শনটা।

ইন্টারলিউড পোর্শনটা শুনলাম, শুনে আপনাকে অবশ্যই উত্তর দেবেন আপনি। তার ফাঁকে থাকলো আপনার অনুরোধের গান, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে সচিনদেব বর্মনের কণ্ঠে এই গান শুনতে চেয়েছেন। এই গান শুনতে শুনতে আপনারা সঠিক উত্তর নিয়ে চলে আসুন।

0: আচ্ছা, এই গানের সুরে একটা হিন্দি গান আছে, মনে পড়ছে?
1: একদম মনে পড়ছে, খুব পছন্দের গান, হাম বেখুদে মে,
0: কালাপানি ছবির গান। আসলে এটা এই ক্লুটা দেওয়ার অর্থ হলো এরপরে আমরা এরকম একটা রাউন্ডে আসব।
1: আচ্ছা, এই যে এই এই প্রশ্নটি কিন্তু খুব কঠিন প্রশ্ন বলে আমার মনে হচ্ছে না। গানটা শুনলে হয়তো অনেকেই ভাববেন আহ ইস, এটা বলতে পারলাম না। তাহলে শুনেই দেখুন, সঠিক উত্তর যখন পাইনি তাহলে সঠিক উত্তরটা আমরাই শুনিয়ে দিই, আর দুজনে দুজনের একটু পিঠটা চাপড়ে নিই, কেমন? আর এই গান শুনতে শুনতে আমরা চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসব আবার 11:10। অবশ্যই গানে গানে বাজিমাত সঙ্গে নিয়ে আপনারা সকলে সঙ্গে থাকবেন। কিন্তু

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমরা ফিরে এলাম সংবাদ বিরতির ওপারে, আবারও প্রযুক্তি আর সরিতা গানে গানে বাজিমাত নিয়ে। আপনারা বাজিমাত করছেন আর আমরা গান শোনাচ্ছি, প্রশ্ন রাখছি, এইটুকুই যা। তো এবারে আমাদের যে রাউন্ড, সে রাউন্ড হচ্ছে সুর মিলান্তি, অর্থাৎ প্রযুক্তি আগের যখন আমরা আগের রাউন্ডে ছিলাম তখন একটু হিন্ট দিয়েছিল আপনাদের যে একটি গান শোনাবো, একটি হিন্দি ছায়াছবির গান। সে গানটি অনেক পরে তৈরি হয়েছে, তার অনেক আগে সে গানের সুরকার তিনি নিজে সেই সুরে অন্য একটি গান করেছিলেন। তো আমরা হিন্দি গানটি শুনব, শুনতে শুনতে আপনাকে চিনে নিতে হবে যে ওই সুরের মিলে, মানে ওই সুর একই সুরের ছায়ায় বলা ভালো, আরও একটি যে বাংলা গান সেই গানটিকে। তাহলে আমাদের এবারের রাউন্ড সুর মিলান্তি।
2: সুর মিলান্তি

0: মিলান্তি।
1: গান শুনতে শুনতে আমরা অলরেডি সঠিক উত্তর পেয়ে গেছি। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামটা এবার শুনে নেবার পালা। সঠিক উত্তর দিয়েছেন বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, ভবানীপুর থেকে ইন্দ্রাণী এম নাথ, শ্যামল বোস চৌধুরী
2: যাদবপুর
1: থেকে।
2: হ্যাঁ, এটা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিলে অবশ্যই আপনাদের জন্য অভিনন্দন তো থাকেই। এবারে তাহলে সঠিক উত্তরটি শুনে নেবার পালা।

0: নিশ্চয়ই আপনারা শুনে বুঝতে পারলেন দুটি গানের মধ্যে সুরের মধ্যে কি অদ্ভুত মিল। সতীন কর্তা নিজেই আমি ছিনু একা এই গানটি রেকর্ড করেছিলেন তার সুরে, এবং পরবর্তীকালে মেরি সুরত তেরি আঁখে এই ছবিতে এই গানেরই সুর ব্যবহার করেছিলেন। তো এবারে আমরা চলে যাব আমাদের পরের রাউন্ড, আর পরের রাউন্ড
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।
0: গানের ভিতর দিয়ে রাউন্ডে আপনারা জানেন যে একটি গান, সেই গানের যে ভিতরের কথা, তার যে মর্মকথা, সেটাকে নিয়েই একটা গল্প তৈরি করা হয়, যে গল্পটা শুনে আপনারা বুঝে নিতে পারবেন, একটু ভালো করে খেয়াল করে ভাবতে পারেন যে কোন গানের কথা বলা হচ্ছে। গানের লাইনও গানটির মধ্যে থাকতে, মানে গল্পের মধ্যে থাকতে পারে, সেটা একটু ভালো করে শুনবেন, খেয়াল করবেন, তারপরে যে গানটার কথা মনে হবে আপনার অবশ্যই উত্তর হিসেবে সেটা পাঠাবেন 9903052 এই নাম্বারে, তাই তো? আর সেই সঙ্গে মানে গল্প তো শুনবো, গল্পের গানও শুনবো, তার সঙ্গে আপনাদের যে পছন্দের গান সেগুলো কিন্তু অলরেডি আমাদের কাছে এসে পৌঁছেছে, সুতরাং আর অনুরোধ করবেন না, এটা আমাদের অনুরোধ, সেই গানও কিন্তু সঙ্গে থাকবে।

0: আর এবারে আমাদের আজকের প্রথম গল্প।
1: ডক্টর অভ্র রায়চৌধুরী প্রায় 8.5 বছর পর দেশে ফিরলেন। দেশে ফেরার কারণটা পরে বলছি, তবে অভ্র রায়চৌধুরী এবং তার বাবা ডক্টর সুশীল রায়চৌধুরী প্রায় 52 বছর ধরে ইংল্যান্ডবাসী। বাবা মা দুজনেই গত হবার পর আন্দুলের পৈতৃক বাড়িটা বিক্রি করার কারণেই এবার অভ্র কলকাতায় এসেছেন। বাড়ি বিক্রি করে কলকাতাতেই একটা ফ্ল্যাট কিনে তারপর ফিরবেন ইংল্যান্ডে। আন্দুলের বাড়ির সঙ্গে তার খুব একটা নাড়ির টান নেই, কারণ মধ্য 40-এর অভ্র বড় হয়েছেন বিদেশেই। কিন্তু এই বাড়ির গল্প বাবার কাছে প্রায়শই শুনেছেন, শুনে শুনে একটা ধারণা হয়ে গিয়েছিল। আজ একেবারে খালি এই বাড়ির আনাচে কানাচে ঘুরতে ঘুরতে সেই স্মৃতিগুলি মনে পড়ছিল। অনেক পুরনো হাবিজাবি খাতা কাগজের মধ্যে থেকে অভ্র একটি পুরনো অ্যালবাম খুঁজে পান, যেখানে তার বাবার ছোটবেলার পিসিদের কিছু ছবি এবং আরও কিছু অচেনা মানুষের ছবি ছিল। বাবার ছোটবেলার কিছু ছবি বাবার ল্যাপটপে আগেই দেখেছিল, তাই চিনতে অসুবিধা হয়নি। ওই অ্যালবামের মধ্যেই বেশ কয়েকটা কাগজ খুঁজে পান, সেগুলি এক একটি চিঠি। পড়তে পড়তে অবাক হয়ে যাচ্ছিলেন, কনক পিসিমণির লেখা। এই মহিলা তাঁদের বাড়ির আশ্রিতা ছিলেন এবং ঠাকুমা ঠাকুরদাকে দেখাশোনার ভারও তাঁর উপরেই ছিল বলে শুনেছেন অভ্র। দূর পরবাসে থাকা এক শীলবাবুর কাছে না পাঠানো চিঠি জুড়ে শুধুই অপেক্ষা, কবে সে ফিরে আসবে, আদৌ ফিরে আসবে কি, এই সব প্রশ্ন চিঠিতে ঘুরে ফিরে এসেছে। শীলবাবু যে তাঁর পিতা বিশ্ববরেণ্য চিকিৎসক সুশীল রায়চৌধুরী তা বুঝতে অসুবিধা হয় না। পড়তে পড়তে অভ্র দেখেন চিঠিগুলো কেমন ঝাপসা হয়ে যাচ্ছে।
2: এই গল্প কোন গানকে কেন্দ্র করে সেইটা আপনাকে, সেই গানের ফার্স্ট লাইনটি আপনাদের লিখে পাঠাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে বা SMS-এ। আর সেই সঙ্গে এই মুহূর্তে রইল আপনাদের অনুরোধ করা গান শোনাতে। এ গান, সে গানের অনুরোধ যিনি করেছেন রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গড়িয়া থেকে, তিনি মান্নাদের কণ্ঠে এই গান শুনতে চেয়েছেন।

0: গল্পের মধ্যে ইশারা ছিল, আপনারা কেউ কেউ একটু অন্য গানে চলে গিয়েছেন, কিন্তু উত্তর যারা সঠিক দিয়েছেন ইতিমধ্যে আমরা যাদের নাম পেয়ে গেছি তাদের কথা বলি। অদিতি মিত্র বজবজ থেকে সঠিক উত্তর দিয়েছেন, বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস দিয়েছেন সঠিক উত্তর।
1: একদম, এবারে আমাদের সঠিক উত্তর শুনিয়ে দেবার পালা অবশ্যই, কিন্তু তার আগে আমাদের তো পরের গল্পটিতেও যেতে হবে এবং গল্পের যে গানটি সেই গানটিও শোনাতে হবে। তাহলে আমরা আপাতত গল্পের গানটিতে চলে যাই, গল্পের গান শুনে ফিরে এসে অন্য গল্প বলবো।
0: বেশ,
1: ঠিক আছে, গল্পের গানটিতে চলে যাই সরাসরি।

0: আমরা চলে যাই পরের গল্পে, যে গল্প শুনে মানে মন দিয়ে শুনে আপনাকে জানাতে হবে যে এই গল্প কোন গানকে ইঙ্গিত করছে।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।
2: সিঙ্গেল প্যারেন্ট হিসেবে মেয়ে অলি আর ছেলে পিয়াসকে একাই মানুষ করছেন মানস গুপ্ত। তাঁর এই যমজ ছেলে মেয়ে দুটো খুবই বাধ্য, পরিশ্রমী আর মেধাবীও বটে। দুজনেই খুব শান্ত আর ভদ্র। মানসবাবুর বোন মিতালি মাঝে মধ্যেই ওদের বাড়িতে এসে কিছুদিন কাটিয়ে যান। সংসারটা একটু গুছিয়ে ছেলে মেয়েদের জন্য একটু ভালো মন্দ রান্নাবান্না করে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেন। মানসবাবুও মাঝে মধ্যে বন্ধুদের নিমন্ত্রণ করে খাওয়াতে ভালোবাসেন, ছেলে মেয়েদের নিয়ে মাঝে মধ্যেই বেড়াতেও চলে যান। শুধু একটা কথাই ভেবে পান না, নিজের সন্তানকে ছেড়ে কোনো মা কিভাবে থাকতে পারেন। যাকে ভালোবেসে আজ কাজরি নৈনিতাল নিবাসী, তার সঙ্গে যে কাজরি ভালোই আছেন এ খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠিকই পান মানুষ। কিন্তু যার পায়ের আর মল বাজে না সেভাবে, যার চোখের পাতা আর নাচে না সেভাবে, তার আর সাড়া না পাওয়াই ভালো।
0: শুনেছেন তো মন দিয়ে? এইবারে আপনাকে লিখে জানাতে হবে কোন গান এই গল্পের মধ্যে লুকিয়ে রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে এখন আপনার পছন্দের গান, আপনি যে অনুরোধ করেছেন তোমায় গান শোনাবো, আর সেই গান এই মুহূর্তে আপনার।
2: হ্যাঁ, শোনাতে এ গান, সেই গানে যে অনুরোধ করেছেন অভিজিৎ সেনহাটি বেহালা থেকে, শুনতে চেয়েছেন অভিমান ছবির এই গানখানি লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই গান শুনতে শুনতেই সঠিক উত্তর নিয়ে চলে আসুন আপনি
0: 9903055992 এই নম্বরে।

0: গান শুনতে শুনতে আমরা চলে যাব আপনাদের উত্তরে।
1: একদম সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের নামটা এবার বলে দেবার পালা। সঠিক উত্তর দিয়েছেন বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস, অদিতি মিত্র বজবজ থেকে, সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে, এরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, আরও একজন সঠিক উত্তর দিয়েছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, তিনিও সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিলে সঠিক উত্তরের গানটাও শোনাতে হয়, কিন্তু তার আগে গানের ভিতর দিয়ে রাউন্ডে রয়েছেন, শুনব গল্প।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।
0: শম্পা, শম্পা অনেকদিন থেকেই জার্মানি নিবাসী, হাজবেন্ডের কাজের সূত্রেই তার বাইরে থাকা, ছেলেমেয়েরা বাংলা তো জানেই না। বাঁকুড়ার মেয়ে শম্পা রাঙামাটির দেশ থেকে গিয়ে পড়েছে রাইন নদীর ধারে, লালমাটির দেশ তাকে যে ভীষণ টানে, কিন্তু কি আর করা, দেড় বছর থেকে দু বছরে একবার ভারতে আসা, তাও মাত্র কয়েকদিনের জন্য, ফেরার পথে বুকটা হুহু করে ওঠে। ছেলেমেয়েদের বাংলা শেখাতে চায় কিন্তু পেরে ওঠে না। শম্পা খুব ভালো আবৃত্তি করতে পারে, গান গাইতে পারে, ওখানকার বাঙালিদের নিয়ে মাঝে মধ্যে অনুষ্ঠানও করে। এমনই এক অনুষ্ঠানে ইন্ডিয়ান কাউন্সিলেটের এক বড় কর্তার সঙ্গে তার আলাপ হয়। তিনি আবার বাঙালি, তিনি চান এখানকার ছেলেমেয়েদের বাংলা ভাষা শেখাতে। শম্পাকে সে দায়িত্ব নিতে হয়। শম্পা তো ভীষণ খুশি, শম্পার বুকের মধ্যে ঢোল বেজে ওঠে, টাকডুম টাকডুম করে ঢোল বেজে ওঠে।
1: আশা করি সকলে বুঝতে পেরে গেছেন কোন গানের কথা বলা হচ্ছে এই গল্পের ভেতর দিয়ে। সঠিক উত্তর নিয়ে চলে আসুন, আর এর আগের সঠিক উত্তরের যে গানটি, মানে যে গানের গল্পটি বলা হয়েছিল, সেই গানটি এই মুহূর্তে রইল আপনার জন্য।

0: এইবারে মোটামুটি উত্তরের বন্যা বয়ে গেছে। বেশ একটা সহজ প্রশ্ন প্রযুক্তি আপনাদের দিকে ছুঁড়ে দিয়েছে, আপনারা একেবারে বাজিমাত করে ফেলেছেন।
1: আচ্ছা, আমার হাতে যে মানে যে নামগুলি রয়েছে চটপট করে সেই নামগুলি বলে দিই। বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, বজবজ থেকে অদিতি মিত্র, গঙ্গানগর থেকে মৌসুমী পাত্র শীল, সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, ঢাকুরিয়া থেকে সুমিতা রায়।
0: হ্যাঁ, এছাড়াও আমার হাতে কিছু নাম রয়েছে, সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে অচিরা গড়াই দুর্গাপুর থেকে, তিনি সঠিক উত্তর দিয়েছেন। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে সঠিক উত্তর দিয়েছেন। প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, তিনিও সঠিক উত্তর দিয়েছেন। আর আপাতত যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সকলের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক অনেক অভিনন্দন রইল
1: করতালি সহযোগে।
0: একদম, এবারে তাহলে আমাদের সঠিক উত্তরটা শুনিয়ে দেওয়ার পালা। তবে তার আগে আমরা কি সঠিক উত্তরে সোজা চলে যাব, নাকি আমরা অনুরোধের গানটা আগে শুনিয়ে দেব, কোনটা করব?
1: না, সঠিক উত্তরটা,
0: সঠিক উত্তরটা বরং শুনে নিই, তারপরে অবশ্যই অনুরোধের গান আপনাদের রয়েছে, সময়ও হাতে রয়েছে, সুতরাং অনুরোধের গান অবশ্যই শোনাবো। আপাতত যে সঠিক উত্তর দিয়ে আপনারা মোটামুটি বাজিমাত করলেন সেই উত্তরটা রইল উত্তরের গান।

0: রীতিমতো বন্যা যাকে বলে, মানে
1: বন্যা নয় সুনামি, মোটামুটি উত্তরে সুনামি হয়েছে, যে কারণে মানে এত সহজ প্রশ্ন হয়েছে যে উত্তরে সুনামি হয়েছে এটা কিন্তু আমরা খুব খুশি হই। তো যাই হোক, যে কারণে আমরা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপের নামগুলো পড়তে পেরেছিলাম, এসএমএস এ যারা উত্তর দিয়েছেন তাদের নামগুলো পড়াই হয়নি, তাদের নামগুলো অবশ্যই বলতে হবে। বলে দিই, রঞ্জনা মজুমদার বেলুর থেকে সঠিক উত্তর দিয়েছেন, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে সঠিক উত্তর দিয়েছেন, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী সঠিক উত্তর দিয়েছেন, বেহালা থেকে রীতা শ্রীমানী তিনিও সঠিক উত্তর দিয়েছেন। তাহলে সঠিক উত্তর দিলে যেটা থাকে আপনাদের জন্য রইল এটি। এবারে আমাদের আপনাদের যে অনুরোধের গান, সেই গান শোনানোর পালা, কিন্তু কে অনুরোধ করেছেন সেটা অবশ্যই বলে দিতে হবে। এই গানটার জন্য কিন্তু অনেকে অনুরোধ করেছেন, সুশান্ত কুণ্ডু পূর্ব বর্ধমান থেকে, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে, মানে একাধিক জন এই গানের জন্য অনুরোধ করেছেন। মিলি ফিল্মের থেকে রইল
0: যোগেশের কথা এবং অবভিয়াসলি এস ডি বর্মনের সুরে সেই গান।

0: আচ্ছা, এই যে উত্তরের সুনামি, তার মধ্যে থেকে আমাদের একটি নাম কিন্তু বাদ চলে গেছে। যে নামটা বাদ চলে গেছে সেটা অবশ্যই একটু বলে দেওয়া উচিত। নন্দদুলাল চিত্রকর সারদা পার্ক মহেশতলা থেকে তিনিও সঠিক উত্তর দিয়েছিলেন। আমরা এবারে মানে আজকে জমজমাট একটা অনুষ্ঠান হলো, আজকে শচীনদেব বর্মনের জন্মদিন, তাই তাকে নিয়েই বেশিরভাগ অংশটা জুড়ে থাকলাম আমরা, আর মজরু সুলতানপুরীকে নিয়েও আমরা একটা পর্ব রেখেছিলাম। এখন চলে যাব একেবারে আজকের অনুষ্ঠানের শেষ গানে। এই গান শুনতে শুনতেই আজকের মতো সরিতার প্রযুক্তি বিদায় নেবে। আবারও অন্য কখনো অন্য কোনো দিন কথা হবে আপনাদের সঙ্গে।
1: আবারও সেই এস ডি বর্মনের অনবদ্য সুরসৃষ্টি এবং তাঁরই কণ্ঠ আরাধনা ছবির আনন্দবক্সীর লেখা এই গান রেখে গেলাম আপনাদের জন্য। সকলকে জানাই শুভরাত্রি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান শুনছেন শিল্পী লতা মঙ্গেশকর।

0: তোমার হলো শুরু, আমার হলো সারা, আমার সমস্ত বনাশি।
1: আধুনিক গান শুনছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, DTH বাংলা পরিষেবায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এতক্ষণ গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আজকের এই অনুষ্ঠানের পরের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, আধুনিক গানের অনুষ্ঠানে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন ঢাকের গুলি, মনে হয় আর কিছু নয় কালে কালে মেতে চলি, দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান শুনছেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের পরের শিল্পী মান্না দে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে এখন গান শুনছেন মান্না দের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান অনুষ্ঠান শুনছেন। আজকের পরের শিল্পী আশা ভোসলে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। পরের শিল্পী কিশোর কুমার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের শেষ শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ প্রথমে শুনুন কবিতা ছায়াছবির গান। প্রথম গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এতক্ষণ শুনলেন কবিতা ছায়াছবির গান। পরের ছবি তিন মূর্তি। প্রথম গানটি কিশোর কুমার, শৈলেন্দ্র সিং ও শক্তি ঠাকুরের কণ্ঠে। ছবি তিন মূর্তি।

পরের গানটি লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে ছায়াছবি তিন মূর্তি।

ত্রিমূর্তি ছায়াছবির গান শুনছেন। আশা ভোসলের পর কিশোর কুমারের কণ্ঠে শুনুন

মূর্তি ছায়াছবির গান শুনলেন। পরের গানটি জীবন তৃষ্ণা ছায়াছবি থেকে, শিল্পী ভূপেন হাজারিকা।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। পরের ছায়াছবি সোনার খাঁচা, প্রথম গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনুন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি জীবন তৃষ্ণা।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুরু হচ্ছে নানা রঙের গান।

একটি টপ্পা অঙ্গের গান, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

গানটি শুনলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। পরের গানটি রোহিণী রায়চৌধুরীর কণ্ঠে, একটি অতুল প্রসাদের গান।

রোহিণী রায়চৌধুরীর কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গানের অনুষ্ঠানে এরপর শুনুন একটি দ্বিজেন্দ্রলাল রায়ের গান, নিশীথ সাধুখাঁর কণ্ঠে।

0: বুঝেছি সুখ কেবল ভাবে।
1: নিশীথ সাধুর কণ্ঠে শুনলেন দ্বিজেন্দ্র গীতি। নানা রঙের গান অনুষ্ঠানে এরপর শুনুন একটি অতুল প্রসাদের গান, শিল্পী শিখা বসু।

অতুল প্রসাদের গান শুনলেন শিখা বসুর কণ্ঠে। পরের গানটির শিল্পী অর্ঘ্য সেন। অর্ঘ্য সেনের কণ্ঠে শুনুন রজনীকান্তের গান।

রজনীকান্তের গান শুনলেন অর্ঘ্য সেনের কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে এবার শুনুন পরপর দুটি বাউল গান, শিল্পী পূর্ণ দাস বাউল।

দুখানি বাউল গান শুনলেন পূর্ণদাস বাউলের কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে এবারে শুনুন একটি লোকগীতি, শিল্পী শচীন দেব বর্মণ।

শচীন দেব বর্মনের কণ্ঠে শুনলেন লোকগীতি। নানা রঙের গান অনুষ্ঠানে এরপর সবশেষে শুনুন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটির পরিবেশনায় মহিনের ঘোড়াগুলি, পরিচালনা গৌতম চট্টোপাধ্যায়।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনছেন বাংলা ব্যান্ডের গান। পরের গানটি পরিবেশনায় পরশ পাথর।

গানটি শুনলেন ক্যাকটাসের পরিবেশনায়। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে শেষ গানটি শুনুন, বাংলা ব্যান্ডের গান পরিবেশনায় চন্দ্রবিন্দু।

0: এই গানটি দিয়েই শেষ হলো ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান, আকাশবাণী কলকাতা। একটু পরেই শুনতে পাবেন আকাশবাণী FM রেইনবো অনুষ্ঠান।
1: শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে খেয়াল শিল্পী অলোক চ্যাটার্জি, রাগ বৈরাগী, তবলায় পিনাকি চক্রবর্তী, হারমোনিয়ামে রতন নট্ট। রাগ বৈরাগী

এতক্ষণ বৈরাগীর আগে খেয়াল শুনলাম শিল্পী ছিলেন অলোক চ্যাটার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে, প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এখন তবলার লহড়া, শিল্পী পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিষ অধিকারী, তানপুরায় সুপ্রিয়া দাস, তাল রূপক।

এমনি তিন তালের আমরা পেশকার বাজাই, সেই পেশকারের জায়গায় আমরা তাল চলনটা আমরা বাজাচ্ছি, তার মধ্যে ছোট ছোট তেহাই।

এটা তিনবার, যাকে চক্রধার চক্রমুকুল বলি আমার।

ছোট্ট টুকরো এটাই

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয় এবং 100.1 FM গোল্ডে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

রূপক তালে তবলা বাদন শুনলেন, শিল্পী ছিলেন পণ্ডিত আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিষ অধিকারী তানপুরায় সুপ্রিয়া দাস।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, যা অন্ধকারে আলো দেখায়, গোলক ধাঁধায় পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনই চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 2রা অক্টোবর শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে আপনাদের বক্তব্য, মতামত, চিন্তা ভাবনা আপনারা আমাদের জানাতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নাম্বারে। নতুন দিন আসে নতুন শক্তি নিয়ে, নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে, নতুন নতুন আশা নিয়ে। তাই নতুন দিন শুরু করার আগে নতুন করে আমাদের ভালো লাগা, আমাদের চিন্তা ভাবনা, সব কিছুকে পরিবর্তনের একটা সুযোগ আমরা পেতেই পারি। আর তার জন্য প্রথম দরকার জেগে ওঠার। আজ

দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন 1869 সালে। পোরবন্দরে মোহনদাসকে জাতির জনক মহাত্মা গান্ধী হয়ে উঠতে অনেক উঁচু নিচু দুর্গম কর্তমাক্ত কাঁটাযুক্ত পথ অতিক্রম করতে হয়েছিল, কিন্তু তিনি তার বিশ্বাসে সবসময় অটল ছিলেন বলেই এই পথ অতিক্রম করতে পেরেছিলেন। জীবনের বোধের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার চিন্তায় তার বিশ্বাসের পরিবর্তন ঘটে, কারণ জীবন অপরিবর্তনশীল স্থাবর কোনো ব্যাপার নয়, প্রতি মুহূর্তেই কিন্তু পরিবর্তন ঘটে। আর সেই পরিবর্তনটা যদি আমরা মেনে নিতে না পারি, তাহলে কিন্তু জীবনের সঙ্গে মিশিয়ে আমরা এগিয়ে যেতে পারি না। রবীন্দ্রনাথের গানে গানে শুরু করছি আজকের চিরন্তনী শ্রবণ ভট্টাচার্যের।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। সেদিন গেছিলাম তিতলির দাদুর সঙ্গে একটু দেখা করতে।

মাঝে মাঝে যাই ওদের বাড়িতে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। তো স্বাভাবিকভাবেই এই 2রা অক্টোবর যেহেতু সামনে চলে এসেছে, তো গান্ধীজির বিষয়েও কথা হচ্ছিল। তো তিতলি দাদু একটা খুব সুন্দর কথা বললেন, বললেন যে দেখুন, এই যে বিশ্বাস বোধ যেটা নিয়ে আমি কথা বলছিলাম একটু আগে, বিশ্বাস বোধের পরিবর্তনের যে কথা, মনে করুন কোনো একটা ঘটনা ঘটল, সেই ঘটনার একটা প্রভাব তৈরি হলো আমার ওপরে, চারপাশের ওপরে, সেটার যদি নিরপেক্ষ বিশ্লেষণ আমাদের নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছে দিতে পারে, এই নিরপেক্ষ কথাটা কিন্তু খুব জরুরি। বেশিরভাগ মানুষ নিজের পুরনো দৃষ্টিভঙ্গি থেকেই বিশ্লেষণ করে, আবার কিছু মানুষ নিজেকে তার পুরনো অবস্থান থেকে বারবার বার করে এনে নিরপেক্ষভাবে এই ঘটনার বিশ্লেষণ করতে পারে। এটা কিন্তু নির্ভর করে চর্চার ওপর। আমি বললাম একদম ঠিক বলেছেন। দেখুন, আপনাদের সঙ্গে আমি ব্যাপারটা ভাগ করে নিচ্ছি। আমরা প্রত্যেকেই যখন আমাদের নিজেকে বিশ্লেষণ করি, তখন কিন্তু সেই বিশ্লেষণের মধ্যে বারবার করে যেটা উঠে আসে সেটা হচ্ছে আমার নিজস্ব ধরনটা। কারণ আমি যে ধরন, সেই ধরনের মধ্যে দিয়েই তো আমি নিজেকে দেখেছি, বুঝেছি, বা মানে বুঝেছি বলাটা উচিত নয়, অনুভব করেছি, কিন্তু বুঝতে পারিনি। যখন বুঝতে পারবো তখন বুঝবো যে না, আমি এরকম ধরনের বলেই এই কাজটা ঘটছে। ধরুন কোনো মানুষ খুব রেগে যান, চারপাশের মানুষজন বলেন তুমি খুব রাগী, সে কিন্তু মোটেই মনে করে না, এই তো তোমরা এইগুলো ঘটালে তাই আমি রেগে যাচ্ছি। তার মানে তিনি সবসময় তার প্রতিটি ঘটনা তার চারপাশের মানুষজনের উপর চাপিয়ে দেন। তিনি দাদু আমাকে সুন্দর করে বোঝাচ্ছিলেন, দেখুন এই একই ঘটনা আরো অনেক মানুষ রয়েছেন, তারা হয়তো রাখলেন না, কেউ হয়তো কম রাখলেন, কেউ হয়তো বেশি রাখলেন, আবার কেউ কেউ রাখলেনই না। তাহলে ঘটনাটার ওপর কি তার রাগ নির্ভর করছে, নাকি তিনি রেগে যান বলে এই ঘটনাটা তাকে রাগাতে সাহায্য করছে? তো যার ফলে আমরা প্রত্যেকেই যে যার নিজস্ব মানসিক অবস্থার মধ্যে কিন্তু আটকে থাকি। যখন আমার বোধ পরিবর্তন ঘটে তখন আমরা নতুন করে আবার সব কিছুকে বিশ্লেষণ করি, যার ফলে বোধের পরিবর্তনটা কিন্তু খুব জরুরি। গান্ধীজির ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার ঘটেছিল। যখন কোনো মানুষ যুক্তিনিষ্ঠ হন, মুক্ত মনা হন, তবে তিনি সিদ্ধান্ত, যে সিদ্ধান্তই নিজের জীবনে গ্রহণ করবেন সেটা কিন্তু পরবর্তীকালে পরিবর্তন করে নিজেকে আবার পরিবর্তিত করার সাহস দেখাতে পারবেন। গান্ধীজির এই আপোষহীন সত্যনিষ্ঠ ছিলেন বলেই এই সাহস তার কাছে তার কাজের মধ্যে বারবার প্রতিফলিত হয়েছে। অনেকেই গান্ধীজির মতের সঙ্গে হয়তো বিভিন্ন ক্ষেত্রে একমত নাও হতে পারেন। বিশেষ করে রবীন্দ্রনাথ তো বারবার করে তার এই কথাগুলো লিখেছিলেন যে আমি মহাত্মার সঙ্গে তার অনেক ব্যাপারে একমত নই, কিন্তু একটা ব্যাপার তিনি বারবার করে বলেছেন, রবীন্দ্রনাথও বলেছেন যে তার প্রভাব বিভিন্ন রকম, তার চরিত্রের যে প্রভাব সম্পন্ন যেরকম মানুষ তিনি, যার ফলে তাকে কিন্তু আমি অস্বীকার করতে পারি না। তাহলে একটা জিনিস আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সত্য, যে কোনো জিনিসকে আমি নাও মেনে নিতে পারি কিন্তু তার প্রভাব যদি বেশি হয় তাকে আমরা অস্বীকার করতে পারি না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি ছোটো ছোটো কিছু গল্প আমাদের উঠে আসবে আজকে তিতলি দাদুর সঙ্গে কথা প্রসঙ্গে, যেগুলো আমি শুনছিলাম সে কথাগুলো আপনাদেরকে বলবো। তো সেই কথাগুলো আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রেও কিন্তু কতখানি পরিবর্তনশীল সেটাকে কিন্তু আমরা বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে একটা গান শুনবো MS শুভলক্ষ্মীর কণ্ঠে, তারপরে এই গানটার সম্বন্ধেও কিছু গল্প আছে সেটাও বলবো। গান্ধীজির খুব প্রিয় একটা গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনলাম কিংবদন্তি দক্ষিণ সঙ্গীত শিল্পী এমএস শুভলক্ষ্মীর কণ্ঠে। তার গানের ভক্ত ছিলেন মহাত্মা গান্ধী, একথা অনেকেই হয়তো জানা। গান্ধীজি একবার শুভলক্ষ্মীকে অনুরোধ করেছিলেন অল ইন্ডিয়া রেডিও, তখন আকাশবাণীর নাম ছিল অল ইন্ডিয়া রেডিওতে, রঘুপতি রাঘব রাজারাম গাইতে। শুভলক্ষ্মী সে অনুরোধ প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি গানটা জানতেন না। তাতে গান্ধীজি নাকি বলেছিলেন, উনি যদি সুর ছাড়া শুধু আবৃত্তিও করেন তাহলেও চাইব উনি করুন, অন্য কেউ গানটা জেনে গাওয়ার চেয়ে উনি আরো অনেক ভালো করে সেটাকে প্রকাশ করতে পারবেন। আমরা শুনব রঘুপতি রাজা এই গানটা, পরে ডিবি পারস্কারের কণ্ঠে। যাই হোক, দাদুর সঙ্গে যে কথাগুলো হচ্ছিল সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দাদু একটা কথা বলছিলেন, তিতলি দাদু, পরস্পর বিরোধী চিন্তার সমন্বয় আসলে যে কোনো সৃজনশীল মানুষের মধ্যে সবসময় দেখা যায়। কারণ একটা সৃজনশীলতা কি করে, প্রতি মুহূর্তে একই জিনিসকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করে। যারা একই রকম চিন্তা নিয়ে চলেন তাদের মধ্যে সৃজনশীলতা হয়তো থাকে, কিন্তু তারা খুব চট করে নিজেকে পরিবর্তন করতে পারেন না। কোথাও তারা নিজের চিন্তার মধ্যে আটকে যান। তার মূল কারণ দুটো, একটা হচ্ছে আমি তাহলে কি ভুল এতদিন ধরে ভেবে এসেছি,

এই ইগোটা, আর একটা হচ্ছে আমি যদি নিজেকে পরিবর্তন করি তাহলে লোকে বলবে যে আমার কোনো কথার দাম নেই। দেখুন কথাটা কত বাস্তব। তাদের আমাকে বলছিলেন যে এটাই তো ঘটনা, আমরা সবসময় অন্য লোককে প্রায়োরিটি দিই নিজের থেকেও অনেক বেশি করে, আর সেই প্রায়োরিটি দিতে গিয়ে আমরা নিজেকে বারবার করে মিথ্যের মধ্যে আটকে রাখি। এ প্রসঙ্গে জাপল সার্ত্রের কথা এলো, যেখানে তিনি বলেছিলেন যে আমাদের প্রত্যেকের অস্তিত্ব অন্য মানুষের অস্তিত্বের ওপর নির্ভর করছে, আমরা হয়তো স্বয়ংসম্পূর্ণভাবে নিজেকে ভাবতে পারি না। দেখুন গান্ধীজির ক্ষেত্রে কে কী ভাবল না ভাবল তাতে তার খুব কিছু পরিবর্তন ঘটে না, কারণ তিনি তার নিজের বিশ্বাস বা বোধের কাছে খুব শক্ত ছিলেন। সেটা ঠিক কি ভুল সে নিয়ে আলোচনার জায়গা এটা নয়। একটা ছোট গল্পের কথা মনে পড়ে গেল। আসলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তো এই গল্পগুলোই আমাদের ছোট ছোট মাত্রা তৈরি করে বা একটা রূপক তৈরি করে। গান্ধীজি একবার, আমি আবার অন্য কথায় ফিরে আসবো, তো দাদুর কথার সঙ্গে কথা বলতে বলতে এটা হয়েছিল যে একবার গান্ধীজি বললেন যে সেই সময় একটা বিতর্ক তৈরি হয়েছিল 1934 সাল, বিহার এবং নেপালে প্রচণ্ড ভূমিকম্প বিধ্বস্ত একটা অবস্থা হয়েছিল। গান্ধীজি হরিজন পত্রিকায় লিখলেন, অস্পৃশ্যতার মতো পাপের কারণে এই ভূমিকম্পের উৎস, মানুষ মানুষকে অস্পৃশ্য করে রেখেছে, ছোঁবে না, মানুষ মানুষকে তার মনুষ্যত্বের দাম দেবে না, এটা তিনি মেনে নিতে পারেননি বা পারেন না। আসলে এখানে হয়তো, আমি জানি না, তার পুরনো অনেক স্মৃতির কথা রয়েছে। রেসিজম নিয়ে তিনি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন, সাউথ আফ্রিকায়, সেই সময় তাকে অসম্ভব রকম ভুগতে হয়েছিল, চারপাশের লোকজনকে ভুগতে হয়েছিল, সেই নিয়ে তিনি কাজ করেছেন, বর্ণবিদ্বেষ নিয়ে লড়াই করেছেন, একরোখা মানুষ ছিলেন। আমরা কিছুদিন আগে বিদ্যাসাগরের কথা বলছিলাম, তিনিও সেই জেদি একরোখা মানুষ ছিলেন, নিজেকে সত্যটাকে আগে নিজের মধ্যে স্থাপন করেছেন, তারপর সেই সত্যের জন্য লড়াই করেছেন। গান্ধীজির ক্ষেত্রে হয়তো তাই, তো যার ফলে এই বর্ণবিদ্বেষ, অস্পৃশ্যতা, এগুলো তার কাছে একটা সাংঘাতিক মাত্রা নিয়ে এসেছিল। তো তিনি তখন এই কথাটা যখন বললেন বা লিখলেন গান্ধীজি, যে এই প্রচণ্ড ভূমিকম্পের সঙ্গে অস্পৃশ্যতার একটা, অস্পৃশ্যতার যে পাপ সেটাই ভূমিকম্পের উৎস, রবীন্দ্রনাথ তখন বেদনাহত বিষয় নিয়ে লিখলেন, নৈতিকতার সঙ্গে মহাজাগতিক ঘটনাকে যুক্ত করার অবৈজ্ঞানিক দৃষ্টিকোণের কথা। জানান এটি তার গভীর আঘাতের কারণ হয়ে উঠেছে, কিভাবে গান্ধীজির মতো একজন মানুষ অযুক্তিকে উৎসাহ দেন, কারণ অযুক্তি সেই সব অন্ধত্বের মৌলিক উৎস যা আমাদের স্বাধীনতা এবং সমর্যাদার বিরুদ্ধে চালনা করে। রবীন্দ্রনাথ এই কথাটা বলছেন, দাদু আমাকে বোঝালেন যে গান্ধীজির এই যে অযৌক্তিক একটা ধারণা, এই অযুক্তি উৎসাহ দেবে একজন মানুষকে অন্যদেরকে অন্ধত্বের মৌলিক উৎস এবং স্বাধীনতা এবং সমর্যাদার বিরুদ্ধে চালনা করার। তখন গান্ধীজি একটা জবাব দিয়েছিলেন, খুব কৌতূহলজনক জবাব, সেই উত্তরটা এখন বলবো নাকি গানটা শুনে? আচ্ছা বলেই দিই, কারণ অনেক কিছু বক্তব্য আছে। তিনি বলেছিলেন যে তিনি মেনে নিয়েছিলেন যে কেউ তাকে ঈশ্বরের অস্তিত্ব যদি প্রমাণ করতে বলেন তিনি যেমন পারবেন না, ঠিক তেমনি ভূমিকম্প এবং অস্পৃশ্যতার যোগাযোগের কোনো যুক্তি নির্ভর ব্যাখ্যা দিতে তিনি অপারগ। ঈশ্বর যেমন তার একটি নিজস্ব অনুভূতি, এটিও তার একটি নিজস্ব অনুভূতি,

কিন্তু এখানেই তিনি শেষ করলেন না। তারপর তিনি একটা কথা বলেছিলেন যেটা খুব ইন্টারেস্টিং। যদি অস্পৃশ্যতা ও ভূমিকম্পের যোগসূত্র নিয়ে আমার বিশ্বাস ভিত্তিহীন হয়, গান্ধীজি বলছেন, যদি অস্পৃশ্যতা এবং ভূমিকম্পের যোগসূত্র নিয়ে আমার বিশ্বাস ভিত্তিহীন হয়, তাহলেও সেটি আমার এবং আমার মতো যাদের বিশ্বাস তাদের জন্য মঙ্গলজনক। অর্থাৎ বৃহত্তর স্বার্থে তিনি ভ্রান্ত পথকেও বেছে নিতে রাজি। এখানে কিন্তু অনেকের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হবে, কারণ কোনো মানুষ যদি কোনো পথকে অভ্রান্ত বলে মনে করেন, সত্য বলে মনে করেন, সেটা কি সবার কাছে সত্য? এ প্রশ্ন তো আসতেই পারে। বিভিন্ন মানুষের সত্য তাদের পার্সপেক্টিভ অনুযায়ী বদলে যায়, ভালো মন্দ বদলে যায়। কারণ এই অনুষ্ঠানে আমরা বারবার করে একটা কথা উঠে আসে যে ভালো মন্দের সঠিক সংজ্ঞা কিন্তু আমাদের খুঁজে পাওয়া খুব মুশকিল। প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব চিন্তা ভাবনা বোধ বুদ্ধি জ্ঞান ইত্যাদি অনুযায়ী তার কাছে যেটা কাম্য আকাঙ্ক্ষিত সেটা হলে পরেই ভালো, আর সেটা না হলেই সেটা মন্দ। এটা তো আমরা সবাই বুঝি। সেই জন্যে আমাদের শাস্ত্রে একটা কথা বলে যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা লক্ষ্য, মহান লক্ষ্য একটা স্থাপন করে সেই লক্ষ্যের সঙ্গে যেগুলো ঠিক সেগুলোই সত্য, এবং সেই লক্ষ্যের সঙ্গে যেগুলো ঠিক নয় সেগুলোই ভুল তার কাছে। যাই হোক, আমরা গান্ধীজির জীবনের এরকম ছোটো ছোটো অনেক গল্পকে তুলে ধরার চেষ্টা করবো দাদুর কাছ থেকে, যেগুলো শুনছিলাম সেদিনকে। তবে তার আগে যে গানটির কথা বলছিলাম, রঘুপতি রাঘব রাজারাম, গান্ধীজির খুব প্রিয় একটি গান, সেই গানটিকে আমরা বরং শুনি পণ্ডিত ডি ভি পালুস্কারের কণ্ঠে, খুব রেয়ার একটি রেকর্ডিং।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবার চিরন্তনীতে আপনাদের সঙ্গেই আমি রয়েছি উজ্জ্বল। আর আজ শুনছি মহাত্মা গান্ধীর জীবনের কিছু গল্প, কিছু ঘটনা এবং তার বিশ্লেষণ তিতলির দাদু আমাকে যেভাবে বলছিলেন সেই কথাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গান্ধীজি একটা কথা বলতেন, আজীবন বলে এসেছেন, পথ যদি ভুল হয় তাহলে লক্ষ্য ভুল।

আসলে এই ব্যাপারে একটা দাদু কথা বলছিলেন যে গান্ধীজি বলতেন যে পথ হলো বীজ আর লক্ষ্য হলো বৃক্ষ। বীজ ও বৃক্ষের মধ্যে যেমন অবিচ্ছিন্ন একটা সম্পর্ক, তেমনি মিনস অ্যান্ড এন্ডস। পথ ভুল হলে লক্ষ্য ভুল হবে। আমাদের জীবনের ক্ষেত্রে এই একটা ব্যাপার থাকে, আমরা যখন অনেক সময় সেই ছোটবেলায় খেলতাম যে একসঙ্গে তিনটে রাস্তা শুরু হয়েছে, একটা লক্ষ্যতে পৌঁছতে হবে, পেন্সিল দিয়ে দাগ করে করে করে করে যেতে হবে যে কোন রাস্তাটা দিয়ে গেলে ওই লক্ষ্যতে পৌঁছতে পারবো। তো দেখুন, জীবনের মধ্যে থেকেই কিন্তু এই উত্তরগুলো উঠে আসে। যদি আমরা একটা হয়তো এ বি সি তিনটে রাস্তা আছে, তো আমরা এ রাস্তা দিয়ে চলতে শুরু করে খানিকটা যাওয়ার পর দেখলাম আটকে গেল, আবার ফিরে এলাম বি রাস্তায়, বি রাস্তা দিয়ে চলতে শুরু করলাম, যেতে যেতে যেতে দেখা গেল সেটাতে আমি হয়তো পৌঁছতে পারলাম অথবা পারলাম না, যদি পারি তো মিটে গেল, যদি না পারি তাহলে আবার সি রাস্তাটাকে দেখতে হবে। তো এই ক্ষেত্রে একই রকমভাবে আমাদের জীবনেরও একটা অনুভূতি, যেটা একটু আগে বলছিলাম যে সৃজনশীল মানুষদের ক্ষেত্রে সবসময় দেখা যায় তারা প্রতি মুহূর্তে নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করে, হয়তো এই মুহূর্তে যেটা করছেন কিছুদিন মধ্যে হয়তো সেটা চেঞ্জ করে ফেললেন। তেমনি কিন্তু এই পথের ব্যাপারটা, এই পথটা যখন শুরু করেছি শেষ হোক, পৌঁছতে পারি না পারি, যেহেতু আমি চলেছি আমি চলবই। এখানে না দু তিনটে জিনিস থাকে, দাদু কি সুন্দর আমাকে বোঝাচ্ছিলেন, দুটো কথা বলেছিলেন। একটা হচ্ছে যে আমি চলতে শুরু করেছি তাহলে কি আমি ভুল, নিজের ইগো হার্ট হচ্ছে, আর দু নম্বর লোকে আমায় কি বলবে, আর তিন নম্বর আমি এই কাজটা যেহেতু এতদিন ধরে করে এসেছি এটা আমাকে একটা কমফর্ট জোন দিচ্ছে। এই কমফর্ট জোনটাই কিন্তু প্রতি মুহূর্তে আমাদের উপর, আমরা জানি না, একটা অদ্ভুত নিঘর শৃঙ্খলা, মানে একটা শেকলের মতো চেপে বসে, যেটা আমার নতুন করে কোনো বৃদ্ধি, নতুন করে কোনো গ্রোথ বা নতুন কিছু পাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যার জন্যে দেখবেন যেসব মানুষেরা জীবনে অসম্ভব সাইন করেছেন, যারা অসম্ভব আলোচিত হয়েছেন, তারা প্রতি মুহূর্তে নিজেকে তার নিজেদের কমফর্ট জোন থেকে বার করে এনেছেন, এনে আবার নতুন একটা পরিস্থিতির মধ্যে নিজেকে ফেলে সেখানে লড়াই শুরু করেছেন। গান্ধীজির কথার প্রসঙ্গে সুভাষের কথা আসবেই, সুভাষচন্দ্রের কথাই ভাবুন না কেন, যে মানুষটা অত জ্ঞান সম্পন্ন, ধীশক্তি সম্পন্ন, আইসিএস পাশ করলো, সে সময় যদি সে নিজের স্বার্থটুকু দেখে একটা সরকারি চাকরি করত, বিশাল জায়গায়, মানে তার নিজের অর্থ থেকে শুরু করে খ্যাতি প্রতিপত্তিকে নিয়ে যেতে পারত, সব কিছু ছেড়ে দেশের জন্যে নিবেদিত প্রাণ হলো, শুধু তাই নয় নিজেকে অন্তরীণ রেখে তারপরে বেরিয়ে পড়ল একটা সময় বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে ভারতের স্বাধীনতার জন্য। তাহলে এই যে কমফর্ট জোন থেকে বারবার করে নিজেকে বার করতে আনতে পেরেছেন, তার মূল কারণটা কি? তার মূল কারণ হচ্ছে লক্ষ্য, লক্ষ্য এবং পথ। আমাদের প্রত্যেকের জীবনকে নির্দিষ্ট কিছু লক্ষ্যে বাঁধতে হবে কোনো গ্রেটার গোলের জন্য, যেটা গান্ধীজি বলেছিলেন তার নিজের জীবনের ক্ষেত্রে যে যদি অস্পৃশ্যতা এবং এই ভূমিকম্পের মধ্যে সম্পর্ক নাও থাকে, তবু আমি বৃহত্তর স্বার্থের জন্য সেটাকে মঙ্গলজনক বলে মনে করি। আসলে এই মঙ্গলজনক এই কথাটাও কিন্তু খুব জরুরি। আমাদের লক্ষ্যের সঙ্গে তিনটে জিনিস যুক্ত হয়ে থাকে, সত্য, শিব এবং সুন্দর। শিব মানে আসলে মঙ্গল, তাহলে সত্য যদি হয় সেটা যদি মঙ্গলকারক হয় এবং সেটা যদি সুন্দর হয়ে ওঠে তখনই, আর তখনই কিন্তু সেটা জীবনের লক্ষ্যের ক্ষেত্রে অদ্ভুতভাবে মিলে যেতে পারে। বর্তমান পৃথিবীতে দেখা যায় বিভিন্ন রকমের মতান্তর, মনান্তর পরিবর্তিত হয়, মতের পার্থক্য থেকে ঝগড়াঝাটি, মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়, শত্রুতা তৈরি হয়। রবীন্দ্রনাথ আর গান্ধীজির কথা উঠে এসেছিল, রবীন্দ্রনাথ গান্ধীজি অনেক সময় মতদ্বৈততায় ভিন্ন পথ অবলম্বন করেছেন, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ